মিঠুকে প্রথমবার বিলেত পাঠানো হলো। দাদাদের মতো আইসিএস অথবা বার এক ল হয়ে ডিগ্রি নিয়ে ফিরবে। আমি জানতাম প্রথাগত ডিগ্রি তার জন্য নয়, সে আনবে অন্য ডিগ্রি। সে ডিগ্রি সুরের, সাহিত্যের আর শিল্পের। সে বেচারা বিলেত থেকে জল ভরা চোখে আমার উদ্দেশ্যে লিখে পাঠালে, তোমারই মনের ছায় সে গান আশ্রয় চায়, একটি নয়ন জল তাহারে করিও দান, আজিকে বিদায় তবে আবার কি দেখা হবে, পাইয়া স্নেহের আলো হৃদয় গাহিবে গান, কিসের বিদায় রবি কার বিদায়, যখন বাল্মীকি প্রতিভা অভিনয় হলো, ওহ সে কি অনবদ্য এক সৃষ্টি, বিলেতি গানের সুর ভাঙা কি অসাধারণ সেসব গান, ভানু বাল্মীকি দীর্ঘ দেহ আলখাল্লায় ঢেকে দীঘল মায়াময় দুটি চোখ তুলে যখন বললে, থাম থাম কি করিবি বোধি পাখি চির প্রাণ, যেন রামায়ণ থেকে রত্নাকর উঠে এসে বলছে, মানি সাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমাহ ইয়ৎক্রৌঞ্চ মিথুনাং দেকমবধিঃ কামমোহিতম্। আচ্ছা ভানু, তোমার মনে আছে তোমার নতুন দাদার অলিকবাবু নাটকে আমাদের অভিনয়? তুমি অলিক, আমি হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী না গ্রিক দেবী ত্রিমুণ্ডধারিণী হেকেটি, নাকি শুধুই শ্রীমতী হে? আজ বারবার মনে পড়ে অলিকবাবুতে হেমাঙ্গিনীর চরিত্রে আমার সেই সংলাপ। আমি জনসমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্তকণ্ঠে স্পষ্ট স্বরে বলিব, তুমি তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, আমি তোমার স্ত্রী। তারপর শুরু হলো ভাঙনের পালা। একদিকে ঠাকুরবাড়িতে আমাদের নিয়ে সন্দেহ, অবিশ্বাস, ফিসফাস, গুঞ্জন, অন্যদিকে দিনের পর দিন কোন থিয়েটার পাড়ায় আমার স্বামীর বিনোদ রাত্রি কাটে। তখনই আত্মনাশ করে জীবন ফুরোতে চেয়েছিলাম। বড় বেদনার মতো বেজেছিল সেই বঞ্চনা, সেই কলঙ্কের কালিমা।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। রবি ঠাকুরের প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী রচনা গড় ঠিকানি। বেঠিকানা তব আলাপ শব্দভেদি, দিলে বিজনে আমার মৌন ছেদি, দাদুর পদবী পেয়েছি তাহার দায়।

কোনো ছুতো করে কহু কি ঠেকানো যায়? স্পর্ধা করিয়া ছন্দে লিখেছ চিঠি, ছন্দেই তার জবাবটা যাক মিটি। নিশ্চিত তুমি জানিতে মনের মধ্যে, গর্ব আমার খর্ব হবে না গদ্যে। লেখনিটা ছিল শক্ত জাতেরই ঘোড়া, বয়সের দোষে কিছু তো হয়েছে খোঁড়া। তোমাদের কাছে সেই লজ্জাটা ঢেকে মনে স্বাদ যেন যেতে পারি মান রেখে। তোমার কলম চলে যে হালকা চালে, আমারও কলম চালাবো সে ঝাঁপতালে। হাঁপ ধরে তবু এই সংকল্পটা, টেনে রাখি পাছে দাও বয়সের খোঁটা। ভিতরে ভিতরে তবু জাগ্রত রয় দর্পহরণ মধুসূদনের ভয়। বয়স হলেই বৃদ্ধ হয়ে যে মরে, বড় ঘৃণামোর সেই অভাগার পরে। প্রাণ বেরোলেও তোমাদের কাছে তবু, তাই তো ক্লান্তি প্রকাশ করিনে কভু। কিন্তু একটা কথায় লেগেছে ধোঁকা, কবি বলেই কি আমারে পেয়েছ বোকা? নানা উৎপাত করে বটে নানা লোকে, সহ্য তো করি স্পষ্ট দেখছ চোখে। সেই কারণেই তুমি থাকো দূরে দূরে, বলেছ সে কথা অতি সকরুণ সুরে। বেশ জানি তুমি জানো এটা নিশ্চয়, উৎপাত সে যে নানা রকমের হয়। কবিদের পরে দয়া করেছেন বিধি, মিষ্টি মুখের উৎপাত আনে দিদি। চাটু বচনের মিষ্টি রচন জানে, ক্ষীরে স্বরে কেউ মিষ্টি বানিয়ে আনে।

কোকিল কণ্ঠে কেউ বা কলহ করে, কেউ বা ভোলায় গানের তারের স্বরে। তাই ভাবি বিধি যদি দরদের ভুলে এ উৎপাতের বরাদ্দ দেন তুলে, শুকনো প্রাণটা মহা উৎপাত হবে। উপমা লাগিয়ে কথাটা বোঝাই তবে, সামনে দেখো না পাহাড় শাবল ঠুকে ইলেকট্রিকের খোঁটা পোঁতে তার বুকে। লেখাটির পরের অংশ আরেকটি গানের পর। এর আগে আনন্দধ্বনিতে পর্ব দুটি গান শুনছিলেন সমবেত কণ্ঠে, এবং তারপরে শিল্পী ইন্দ্রাণী সেনের একক কণ্ঠে বড় বেদনার মতো। এবারে শিল্পী সুচিত্রা মিত্র এবং সমবেত কণ্ঠে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। তারপরে শিল্পী ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে রয়েছে আপনাদের, আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকমই প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। গড় ঠিকানি লেখাটির পরবর্তী অংশ আমার সঙ্গে এর পরের আগামী যে অনুষ্ঠান তাতে বাকি অংশটি ভাগ করে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

0: 107 FM রেনবো এর পরবর্তী অনুষ্ঠান ঘোষণা একটু পরেই।
1: বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক এফএম গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

পাঁচের দশকে একদল তরুণ কবি যখন মধ্যরাতের কলকাতায় শাসন করে বেড়াচ্ছেন, তখন কিছুটা দূরত্ব বজায় রেখে নিভৃত উচ্চারণের অক্ষর যাপনে মগ্ন ছিলেন কয়েকজন কবি। তাঁরাও তরুণ, অলোকরঞ্জন দাশগুপ্ত ছিলেন সেই ধারার অন্যতম। তার প্রতিটি পংক্তি থেকে বিচ্ছুরিত হতো বৈদগ্ধ মেধার ঝলকানি। তিনি তার ভগবানের গুপ্তচর, মৃত্যু এসে বাঁধুক ঘর, ছন্দে আমি কবিতা ছাড়ব না, এই পংক্তিটি লিখেছিলেন তার একটি কাব্যগ্রন্থের উৎসর্গপত্রে। সত্যিই তিনি কবিতা ছাড়েননি, মাতৃগর্ভ থেকেই ছন্দ শিখেছিলেন এবং কথার জাদুতে বাঁধতে চেয়েছিলেন বিশ্বের সব প্রান্তর। ছোটবেলা কেটেছিল শান্তিনিকেতনে। সহপাঠী অমর্ত্য সেনের সঙ্গে প্রকাশ করেছিলেন স্ফুলিঙ্গ নামে একটি পত্রিকা। একই সঙ্গে প্রকাশ পেয়েছিল তাঁর কবিসত্তা ও বাউল প্রীতি। ছোট থেকেই তাঁর এক দুর্নিবার আকর্ষণ ছিল বাউল গানের প্রতি। লোকসঙ্গীত, ভাটিয়ালি, সাঁওতালির সুরেও মেতে থাকতেন কবি। বাউল গান ছিল তাঁর জীবনী শক্তি। যৌবন বাউলের যেটি তাঁর বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, এর বিভাব কবিতায় তিনি লিখেছিলেন, পটভূমি অন্ধকার, আপন সত্য অধিকার, রাখুক আমি এ শরীর নোয়াব না, একটি মাত্র রাখাল যাক, এমাঠ একলা পড়ে থাক, নীরবে আমি এ মাঠ ছাড়ব না। ছাড়েননি। পূর্ণদাস বাউলের 12টি গান তিনি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন, তাই সমালোচকেরা তাঁকে আখ্যা দিয়েছেন আধুনিক বাউল, যিনি বাংলার লোকতত্ত্বকে বিশ্ব সাহিত্যের পরিসরে টেনে এনে নতুন কাব্য ভাষা দিয়েছে।

100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বিনা তানিয়ার সঙ্গে। অন্যদিন যে ধরনের প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, আজ একটু অন্য ধারায়। আজ কবিতায় গানে থাকব 7টা পর্যন্ত, কারণ আজ বিশিষ্ট কবি অলোকরঞ্জন দাশগুপ্তের জন্মদিন। 1933 সালের আজকের দিনে কলকাতায় জন্ম হয়েছিল তাঁর। শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা, সেন্ট জেভিয়ার্স কলেজে সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা, পরে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, ভারতীয় কবিতার শব্দমালা নিয়ে PhD করেছিলেন তিনি। 1957 সালে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তুলনামূলক সাহিত্য বিভাগে শুরু করেন কর্মজীবন। এখানেই বন্ধু হিসেবে পেয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপক কবি শঙ্খ ঘোষকে। বৈদগ্ধ জ্ঞানান্বেষণ, সাহিত্য বিশ্লেষণ ও অন্বেষা অলোকরঞ্জনকে অধ্যাপনাতেও বেশ খ্যাতি এনে দিয়েছিল। এরপর জার্মানির হামবোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে চলে যান জার্মানিতে গবেষণার কাজে। তারপর 1972 সালে যোগ দেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ভারততত্ত্ব বিষয়ের অধ্যাপক হিসেবে। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সূত্রে 5 দশক ধরে তিনি হাইডেলবার্গের বাসিন্দা ছিলেন, তবুও দেশের মিঠো গন্ধকে বুকের মধ্যে জাপটে রেখেছিলেন। তাঁর বয়স যখন মাত্র 16, তখনই তাঁর কবিতা দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সূচনা পর্ব থেকেই তাঁর কবিতায়, এমনকি ব্যক্তিগত কথোপকথনেও ছিল স্বাতন্ত্র। তাঁর ছন্দ নৈপুণ্য ও ভাষার কারুকার্য তাঁর কবিতাকে দিয়েছে স্বকীয়তা। প্রথম কাব্যগ্রন্থ যৌবন।

বাউল 1959 সালে প্রকাশিত, দিয়েছিল বিশেষ খ্যাতি। জীবদ্দশায় প্রায় 20টি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য নিষিদ্ধ কোজাগরী, প্রতিদিন সূর্যের পার্বণ, রক্তাক্ত ঝরোখা, ছৌ কাবুকির মুখোশ, লঘুসঙ্গীত ভোরের হাওয়ার মুখে, মরমী করাত, তারপরে ছিল গিলোটিনে আলপনা, নদী ও রাত্রি বন্টন হয়ে গেলে, আয়না যখন নিঃশ্বাস নেয়, এক একটি উপভাষায় বৃষ্টি ঝরে, রক্ত মেঘের স্কন্দ পুরাণ, এরকম আরও অনেক। তবে বাংলা এবং জার্মান সাহিত্যের যে মিল বন্ধন, সেইখানে অলোকরঞ্জন দাশগুপ্তকে আমরা পেয়েছি সেতুর ভূমিকায়। বহু জার্মান কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছেন, জার্মানিতে পৌঁছে দিয়েছিলেন বাংলা কবিতার একের পর এক অনুবাদ। এই কর্মকাণ্ডের জন্য জার্মান সরকার 1985 সালে তাঁকে গেটে পুরস্কারে সম্মানিত করেছিল। 1957 সালে বন্ধু আলোক সরকারের সঙ্গে যুগ্মভাবে ভিনদেশি ফুল নামে একটি ফরাসি কবিতার অনুবাদ করেছিলেন তিনি। শঙ্কর ঘোষের সঙ্গে সম্পাদনা করেছিলেন সপ্তসিন্ধু দশ দিগন্ত নামে নানা দেশের কবিতার একটা বাংলা অনুবাদ। তারপর বহু পরে জার্মান ভাষার কবিতা অনুবাদ করেছেন প্রেমী পরবাসীর নামে, অনুবাদ করেছেন হাইনের কবিতাও। কবি হিসেবে তার স্বকীয়তাকে স্বীকৃতি দিয়েছে সাহিত্য একাডেমি তার মরমী করাত কাব্যগ্রন্থের জন্য সাল 1992। কলকাতা বিশ্ববিদ্যালয় সম্মানিত করেছেন সুধা বসু পুরস্কারে 1983 সালে, এছাড়াও পেয়েছেন আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। এই সমস্ত তথ্যের অনেকটাই হয়তো আপনারা পেয়ে যাবেন নেট মাধ্যমে, তবুও আজ জন্মদিনে তাঁকে স্মরণ করতে বসে তাঁর উল্লেখযোগ্য রচনা, উল্লেখযোগ্য কীর্তি, উল্লেখযোগ্য প্রাপ্তি একবার স্মরণ করা তো উচিত, তাই না? ব্যস্ত সময়ের কতটুকু নিষ্কৃতি পেয়ে আমরা এই সমস্ত বিষয়ে চর্চা করি। যারা কবিতা ভালোবাসেন তারা নিয়মিত চর্চায় থাকেন, যারা কবিতায় ভালোবাসেন কিন্তু থাকতে পারেন না চর্চায়, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কারণ আজ কবি অলোকরঞ্জন দাশগুপ্তের জন্মদিন। প্রথম গান শুরু করেছিলাম হীরক রাজার দেশে ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে, পরের গান আশা ভোঁসলের কণ্ঠে শুনেছেন এখন শিল্পী তালাত মাহমুদ।

অলোকরঞ্জনের একটি স্মরণীয় কাজ তিতুমীরের জীবনের কয়েকটি অনুষঙ্গ নিয়ে বাঁশের কেল্লাটা চলছে এই সংলাপিকা। তিতুমীর এই সংলাপিকায় বলে ওঠেন যে হিন্দু না মুসলমান ওসব কিছুই বুঝি না, বুঝতেও চাই না, আমরা যতটুকু স্বাধীন ততটুকুই মানুষ। এইভাবেই তাঁর ভাষ্যে স্বাধীনতা ও মনুষ্যত্ব একাকার হয়ে যায়। কবির কাছে তিতুমীর হয়ে ওঠেন একজন শিল্পী, একজন বাউল। তিনি লেখেন, শিল্পী যখন নামে বিপ্লবে নিজেকে সে ভাঙে অন্যকে গড়ে। কি সুন্দর কথা ভাবুন, শিল্পী যখন নামে বিপ্লবে নিজেকে সে ভাঙে অন্যকে গড়ে। সত্যি তো, শিল্পী সবসময় অনুপ্রেরণা এবং প্রতিনিয়ত নিজেকে ভাঙার মাধ্যমে অন্যকে গড়ে তুলছেন। নিজের যে স্টেরিওটাইপ তার থেকে বেরিয়ে এসে প্রতিনিয়ত নতুনের অন্বেষণে নিজেকে নিয়ত করে তিনি তুলে আনছেন মণিমুক্ত, আর তা দেখে অন্যজন অনুপ্রাণিত হয়ে তাঁর জীবনেও চালাচ্ছেন অন্বেষণ। কি দারুণ কথা! বাঁশের কেল্লা কবির কাছে হয়ে ওঠে যেন দেহতত্ত্বেরই গান। তিতুমীরের বাঁশের কেল্লা তছনছ হয়ে যায় এক অদ্ভুত পরাবাস্তব সৌন্দর্যে। তিতুমীরকে তিনি তুলনা করেছেন বুদ্ধের সঙ্গে। তিতুমীর বা বুদ্ধের মতো কখন কেউ মহাবিপ্লবী হয়ে ওঠে জানেন? অলোকরঞ্জন লিখেছেন, সে ছিল শহীদ, সে ছিল প্রেমিক, আর এই দুই সত্তা যখন মিলেমিশে যায় এক মহানায়, মহাবিপ্লবী শুধু তাকেই বলা যায়। শহীদ ও প্রেমিকের এই মেলবন্ধনের তুলনাহীন উদাহরণ সুভাষচন্দ্র। সুভাষচন্দ্রকে নিয়ে এক অবিস্মরণীয় কবিতা লিখেছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত, একটি তরুণের স্বপ্ন। এই কবিতায় অ্যালবার্ট শ্বাইৎজারকে তিনি উদ্ধৃত করেছেন, সূর্যের কোনো কিরণই বিলুপ্ত হয়ে যায় না। এত খাঁটি, এত আপন কথা খুব কমজনই লিখতে পারে। সত্যি তো, সূর্যের কোনো কিরণই কি বিলুপ্ত হয়ে যায়? না, আর তাই তো আমরা সবাই সূর্যের মতো হতে চাই, আলোকময়, দীপ্তিময়, চির উজ্জ্বল।

0: আকাশের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: অলোকরঞ্জন দাশগুপ্ত একজন মানবিক কবি। প্রথম দিকে তার কবিতায় ছিল রোমান্টিকতা, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয়তা, স্মৃতিমেদুরতা। তার কবিতায় তখন ফিরে ফিরে এসেছে নানা দৃশ্য, অভিজ্ঞতা এবং তাদের জুড়িয়ে থাকা নানান কল্পনা। তিনি লিখেছিলেন, আমিও আলপনা আঁকি কল্পনার বাঁকে বাঁকে ফিরে। হিউ এক রোমান্টিক কবিতারই বা কবিরই উচ্চারণ। দুচোখ ভরে তখন তিনি বাংলার প্রত্যন্ত অঞ্চলের অরণ্য, মাটি, মানুষ, পরিবেশ দেখে চলেছেন। সমস্ত আকাশ তাঁর চোখে ফুটে উঠেছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি হয়ে। সমস্ত পৃথিবী তাঁর কাছে হয়ে উঠেছে একটা স্মৃতিচিহ্ন। এটি পাখির দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছে পাখিটির মাতৃভাষা চেয়ে থাকা। সত্যি তো, পাখি যখন চেয়ে থাকে, যদি কখনো কাছ থেকে লক্ষ্য করেন তার সেই কখনো বা অপলক দৃষ্টি, কখনো বা পলকযুক্ত দৃষ্টি। সবসময় পলক তো পড়ে না, অপলক দৃষ্টি বলা চলে। তার মধ্যেই যেন কত কথা বলে যায়, কত সুন্দর এই মানে দৃশ্য বা অবজারভেশন। কবি কীভাবে এত সুন্দর কথাটা এত সহজভাবে বললেন। সুন্দর কি সত্যি সহজ হয়, নাকি কঠিন আরও বেশি সুন্দর হয়, জানি না। দেখি কবি কী বলছেন। জীবনের সহজ সরল দৃশ্যাবলী অনাবিল, অথচ প্রাঙ্গ উচ্চারণে উঠে এসেছে তাঁর কলমে। বুদুহার পাখি এই কবিতায় তিনি লিখেছেন, এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে, কানায় কানায় আলো, পথের কলসে ভরা থাকে। তিনি গতি ভালোবাসেন, পথ তাঁর কাছে নিয়তির মতো। তিনি দেখতে পান একটি মানুষ হেঁটে যাচ্ছে, তার চেতনা থেকে ঝরছে মন্দার। আহা, কি অপূর্ব অপূর্ব দৃশ্য। তিনি আলো ভালোবাসেন, তাই লিখেছেন, আমরা জন্মান্ধ চলি ভুলে গিয়ে নিহিত জ্যোতিকে। অন্তরের এই আলো, আত্মার এই জ্যোতি অলোকরঞ্জনের বড় প্রিয়। মানুষের দিকে তাকিয়ে তিনি এই নিহিত জ্যোতিকেই খুঁজেন। মানুষকে তিনি নিতে চান, বা বলা যায় দিতে চান আলোর শুশ্রূষ।

যত তাঁর চেতনা আলোয় ভরে ওঠে, তত যেন মানুষ ও দুনিয়ার অবস্থা দেখে তাঁরও বেদনা বেড়ে যায়। তাঁরও মনে হয় আমার চেতনা তাই বেদনারই এক নামান্তর। তাই তিনি লেখেন, আমার বেদনা যেন চন্দন রাঙানো লাল ছেলি। এভাবেই এভাবেই বেদনার মধ্যেও তিনি সৌন্দর্যকে খুঁজে চলেন। এই বেদনার সূক্ষ্মতাকে তিনি অন্যভাবেও বলেন, জানেন, তোমরা জানো না আমি অব্যক্ত ব্যথার সরাঘাতে জল চিরে নিয়েছি কড়াতে। শিল্পী রূপঙ্কর বাগচি। আগের গান শুনেছি আর্তনাদ ছবি থেকে, অনুরাধা পাডোয়ালের কণ্ঠে।

নিজের কবিতায় সারা জীবন যেন এক আধ্যাত্মিক অনুসন্ধান চালিয়ে গিয়েছেন অলোক রঞ্জন। এক গভীর দার্শনিক আরতি উঠে এসেছে তাঁর কবিতায়। আমারও হৃদয় এক নদী, আমার জীবন তবে এখনো হলো না কেন মন্দিরের মতো মহাবোধি। বুদ্ধের মতোই যেন তিনি এক জীবন পেতে চান, তাই লেখেন, আমার শরীর তুমি বুদ্ধের মতন শীর্ণ করো, দীর্ঘ অপেক্ষায় তীব্র অনাদরে। বারবার তিনি সাধক হয়ে উঠতে চান, হতে চান বুদ্ধের আপনজন, একজন শ্রমণ। কিন্তু তিনি তো শুধুমাত্র সাধকই নন, শিল্পীও বটে, তাই সত্যের পাশাপাশি খোঁজেন সৌন্দর্য। সত্য ও সুন্দর বারবার তাঁর কবিতায় একাকার হয়ে যায়। তিনি দেখতে পান প্রজাপতিরা গর্ভবতী হয়েছে আর জন্ম নিচ্ছে দেবদূতেরা। তমাল ছায়ার নিচে তৈরি হয় ধনীর মন্দির। জীবন ও শিল্প তাঁর কাছে পরিপূরক হয়ে ওঠে। তাঁরই ভাষায়, বাঁচার ভিতরে আজলে গেছে শিল্পী।

কারুকাজ, শিল্পের স্নায়ুতে গিয়ে আধিক্ষেতা করছে জীবন। কিন্তু কিভাবে এগোবেন একজন শিল্পী, কোন পথ নির্বাচন করবেন, এ কাজ তো সহজ নয়। আবারও কবির ভাষায় বলি, বাড়ির সামনে এখন উদ্যত হয়েছে এক রাশ চাবির পাহাড়। কোনটা তোমার বাড়ির চাবি, তোমাকেই সেটা খুঁজে নিতে হবে। এ তো আমাদের জীবনের কথা, আপনার আমার জীবনের কথা। আপনার আমার সামনে কত কিছু রয়েছে, পজিটিভ নেগেটিভ, ভালো মন্দ, সত্য অসত্য, সহজ কঠিন, সুখ নিরানন্দ, সব কিছু। তবু কোনটা আমি বেছে নেব সেটা তো আমার সিদ্ধান্ত, তাই না? দেখুন লাইনটা আরও একবার পড়ছি, কি অদ্ভুত সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের সমস্ত কথা কবির বাণীতে। বাড়ির সামনে এখন উদ্যত হয়ে রয়েছে এক রাশ চাবির পাহাড়। কোনটা তোমার বাড়ির চাবি, তোমাকেই সেটা খুঁজে নিতে হবে। যদি সুখের চাবি খোঁজেন, তবে সে ঘরের মধ্যে আপনার শুধুই আনন্দ। যদি উল্টোটা করেন, তাহলে উল্টো অনুভূতি অব্যাহত। অলোকরঞ্জনের কবিতায় নারীও যেন আসে ধ্রুপদী আঙ্গিকে। নারীর দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, আমি হই অনুধ্যানী, অশ্বত্থের মতো মগ্নব্রতী, আমার নীলিমা হও, ডালে ডালে ছড়াও প্রগতি। অথবা ধ্রুপদী দুঃখের পাহাড়ে বসো, দুঃখ চারিদিকে জলের মতো, শুধুই মুছে যায় বিধুর অভিমান, প্রেমিক মাত্রই অপরিণত। এই কথার মধ্যে দেখুন এই যে শেষ লাইনটা, প্রেমিক মাত্রই অপরিণত, এ কথার সত্যতা সব বয়সে সবখানে সব সময় আমরা অনুভব করতে পারি। প্রেম যখন জীবনে আসে, তখন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই বড় আনন্দিত হয়ে ওঠেন, প্রজাপতি হয়ে ওঠেন। কিন্তু তবুও পুরুষ মানুষ যেন একটু অপরিণত হয়ে ওঠেন, যা হয়তো বিয়ের পর অনেক বেশি পরিণত পায়। কিন্তু তবু এমন করে লিখেছেন পুরুষের কথা, পুরুষ হয়ে ভাবা যায় না। চলুন তারপর দেখি কি বলেছেন তিনি। নারীর হাসি দেখে তিনি লেখেন, উজ্জ্বল তোমার হাসি দুর্লভ উপমা। সত্যি তো, প্রেমে পড়ে তার মনে হয় একটি নারী আমাকে খুব ভিতর থেকে টান দিয়েছে। সেই নারীকে নিয়ে তিনি ঘুরতে যেতে চান টিউলিপের অনন্ত বাগানে। টিউলিপ ফুলের হাসিগুলোর একটি সংকলন করে যেতে চান তিনি। নারীর শরীরের বর্ণনাও ধ্রুপদী মাত্রা পায় তাঁর কলমে। তিনি লিখেছেন, আমি দেখেছি রাগ রাগিনী তার বক্ষ জুড়ে অলোক এসরাজে বেজেছে এক ধনির মণিহার। আহা কি অপূর্ব, আরও একবার পড়তে ইচ্ছে করছে। আমি দেখেছি রাগ রাগিনী তার বক্ষ জুড়ে অলোক এসরাজে বেজেছে এক ধনির মণিহার। এমন নারীকে তো সবাই চায়, এমন মানুষীকে সবাই হৃদয়ে স্থান দেয়। গানে গানে লোপামুদ্রা।

0: কৃতিবাসের হইহল্লা থেকে কিছুটা দূরে থেকে অভিন্ন হৃদয়ে বন্ধু আলোক সরকারের সঙ্গে করেছিলেন শতভিসার সাধনা। যদিও তার কবিতা শতভিসার পাশাপাশি নিয়মিত প্রকাশিত হতো কৃতিবাসে। দুটি পত্রিকার দৃষ্টিভঙ্গির পার্থক্য অলোকরঞ্জনের কবিতা প্রকাশে কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়নি। লিখেছিলেন আরও অনেক উল্লেখযোগ্য পত্রিকায়। সাঁওতাল পরগনার ক্ষুদ্র এক জগতের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে যিনি যাত্রা শুরু করেছিলেন, সারা জীবন ধরে ক্রমেই তিনি ব্যাপ্তি খুঁজে গিয়েছেন, নিজেকে ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে। মা, দেশ বা ঈশ্বর, কেউ যেন তাই তাকে বলে ওঠে, আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে ছিঁড়ে ফেলে মুক্ত হও, তারপর ব্যক্ত করো তুমিও নিজেকে। নিজেকে ছড়িয়ে দেওয়ার এই বাসনা অন্যত্রও ব্যক্ত করেছেন অলোকরঞ্জন। যেই পথে নামি আমার আত্মার অজস্র খচিত এক ত্রিভুবন দুলে ওঠে। জন্মদিনে কবি অলোকরঞ্জন দাশগুপ্তকে জানাই শ্রদ্ধা। ফিরে আসছি আরও একজন বিখ্যাত মানুষকে নিয়ে, আজ তাঁরও জন্মদিন। গানে গানে সুমন চট্টোপাধ্যায়।
1: সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল ভোর। সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল।

সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল ভোর। মানুষ বলল দূত, তোর চুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। আকাশ বলল থাক, ওই উঠক তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। আকাশ বলল থাক, ওই উঠক তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর, অন্ধকারের ঘোর। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর।

0: মানুষ বলল বেশ, হোক ঝগড়া ঝাটির শেষ। মানুষ বলল বেশ, হোক ঝগড়া ঝাটির শেষ। আয় বুকের হাপুরে সুবাতাস ভরে, আয় বুকের হাপুরে সুবাতাস ভরে, ভোরকেই করি সঙ্গী।
1: শুধু ভারতীয় উপ

মেঘনাদ সাহা তাঁদের অন্যতম। তাঁর সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ডক্টর এম এন সাহা হ্যাজ ওন অ্যান অনার্ড নেম ইন দ্য হোল সায়েন্টিফিক ওয়ার্ল্ড। মেঘনাদ সাহা 6 অক্টোবর অর্থাৎ আজকের দিনেই 1893 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ঢাকা জেলার অন্তর্গত শাউরাতলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অনেক লড়াই করে পড়াশোনা শেষ করে তিনি গবেষণায় মন দেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল সাহা আয়োনাইজেশন সমীকরণ বা তাপীয় আয়নীকরণ। 1920 সালে প্রকাশিত তার এই তত্ত্ব নক্ষত্রের বায়ুমণ্ডলের তাপমাত্রা বা চাপ নির্ধারণ করতে সাহায্য করে। এর মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবার নক্ষত্রের রাসায়নিক গঠন ও ভৌত অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পান, যা সাহা সমীকরণ নামে খ্যাত। সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে যৌথভাবে তিনি 1919 সালে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। 1950 সালে কলকাতার তিনি নিউক্লিয় পদার্থবিদ্যা গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নামে পরিচিত। তিনি 1931 সালে ন্যাশনাল একাডেমি অব সায়েন্স ইন্ডিয়া এবং 1933 সালে ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি গঠন করেন। এছাড়াও সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। দামোদর ভ্যালি প্রজেক্টের যে মূল নকশা এবং পরিকল্পনা তা তাঁর হাতেই তৈরি হয়েছিল। জন্মদিনে মেঘনাদ সাহাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ জন্মদিনে দুজন বিখ্যাত এবং দুটি ব্যতিক্রমী শাখার দুজন মানুষকে, বরণ্য মানুষকে আমরা স্মরণ করলাম। আজ একটু অন্য ধারার অনুষ্ঠান হলো প্রভাত বীণা, তানিয়ার সঙ্গে শুনলেন আপনারাও। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? প্রভাত বীণার পোস্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালোবাসার কথা তো সবসময় বলি, আর আজ প্রভাত বীণা থেকে বিদায় নেওয়ার আগে ভালোবাসার পদাবলীর একটি গান শুনিয়ে যাচ্ছি আপনাদের মোকামের পরিবেশনায়। কথা হবে 8:30 সঙ্গে থাকবেন তো, আর জানাতে ভুলবেন না আজকের প্রভাত বীণা কেমন লাগলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

ঘড়িতে এখন 8:35 হয়ে 25 সেকেন্ড। 100.1 FM গোল্ডে আপনি যখন শত ব্যস্ততার মধ্যেও পেতেছেন কান, স্টুডিওতে রয়েছি আপনাদের বন্ধু তানিয়া, মনের মতো কথা আর নিয়ে মন মাতানো গান। হ্যাঁ, এই যে প্রথমেই পরশ পাথরের এই বিখ্যাত গানটি শুনলাম, যে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, এরকম কত কিছুই তো আমাদের ভালো লাগে বলুন, কিন্তু সব কিছু কি করা হয়ে ওঠে? যেমন ধরুন এই যে আজকের বিশেষ দিন 6 তারিখ, সকাল সকালে আমরা কথা বলেছি অলোক রঞ্জন দাশগুপ্তকে নিয়ে, কথা বলেছি মেঘনাথ সাহাকে নিয়ে, তাদের জন্মদিন আজ। তেমনি আজ একটি বিশেষ দিনও বটে, কী দিন বলুন তো? জানি হয়তো আপনার ব্যস্ততার মধ্যে আপনি জানেন, কিন্তু ব্যস্ততার মধ্যে হয়তো বা ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। 1985 সালের 6ই অক্টোবর কিংবদন্তি ভারতীয় অ্যাথলেট পিটি উষা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত IAAF বিশ্বকাপ অ্যাথলেটিক্সে মহিলাদের 400 মিটার দৌড়ে একটা রেকর্ড করেছিলেন। কি রেকর্ড? 51.61 সেকেন্ড সময় নিয়ে তার কেরিয়ারের অন্যতম সেরা ব্যক্তিগত রেকর্ড গড়েন। এই প্রতিযোগিতায় তিনি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে 7ম স্থান অধিকার করেছিলেন। আমি ভাবছিলাম এই খবরটা পড়তে পড়তে যে আপনি আমি আমাদের মধ্যে অনেকেই এমন আছি যারা ছোটবেলায় হয়তো কোনো না কোনো খেলায় ভীষণ পারদর্শী ছিলাম, হতে পারে কোনো খেলাই না, শুধু দৌড়ানোতেও পারদর্শী ছিলাম, বা কেউ গাছে উঠতে, সবাই তো পারে না গাছে উঠতে বলুন, একদম মগ ডালে গিয়ে বসে থাকা, এটাও কিন্তু একটা পারদর্শিতা বটে। তো এই রকমই ছোটবেলায় কত রকম দস্যিপনা রয়েছে এবং তার মধ্যে রয়েছে আমাদের কত রকম পাড়ার গল্প। হ্যাঁ, পাড়া মানে কি বলবো, পাড়া না পাড়া যেটা বলি আমরা, সেই পাড়ার গল্প। কত কিছু আমরা পারতাম, হয়তো বা এখনও পারি, তো সেই গল্পই করব আজ। মানে জানতে চাই যে ইনডোর বা আউটডোর কোন খেলায় আপনি ছোটবেলায় পারদর্শী ছিলেন বা এখনও আছেন, সেটা লিখে পাঠাতে হবে 9903055992 এই নম্বরে। এই নম্বরে ঝটপট হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে দিন, আর ততক্ষণ আপনার কানে রাখছি আরতি মুখোপাধ্যায়কে। আসলে ছোটবেলার কথা মনে পড়লে বা কৈশোর যৌবনের কথা মনে পড়লে আরতির গানটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে আপনার ওই স্মৃতিরোমন্থন করতে বেশ সুবিধা হবে বলেই আমার বিশ্বাস। তাই এই গান রইল আপনাদের জন্য।

এই গান শুনতে শুনতে আমার বিশ্বাস যে আমাদের মধ্যে সবাই যেন সেই 18 বা 21-এ পৌঁছে যাই, তাই এই গানের বয়স কখনো বাড়ে না আর আমাদের বয়সটাও এক নিমিষে কমে যায়, তাই না? চলুন আর কথা না বাড়িয়ে আমি টপিক বলার প্রায় সঙ্গে সঙ্গে যার মেসেজ এসেছে তার মেসেজ দিয়ে আজকে শুরু করবো। হোয়াটসঅ্যাপে করেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, লিখেছেন, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং, আমি ক্রিকেট খেলায় পারদর্শী ছিলাম, এখনও ওটাই ভালো লাগে, আর ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে গাছিয়ে উঠতে পারতাম, এইটা আমার আফসোস। জানো তো রজত, তুমি আমার চেয়ে অনেকটা ছোটো, তাই তুমি বলে ফেললাম যে আমি কিন্তু গাছে উঠতে পারি না, আর ক্রিকেট খেলা সে তো কখনো হয়নি, ব্যাট দিয়ে কোনো দিন বলই ছুঁড়িনি, দুটোই আমি পারি না, কিন্তু তুমি পড়েছো আর তুমি পেরেছো বলেই আজ বলতে পারছো, বাহ ভেরি গুড। সুপ্রভাত মিষ্টি দিদি, কে বলেছেন? সৌভিক সরকার, কসবা হালটু থেকে। আমি পারদর্শী ছিলাম ক্রিকেট খেলা ও ফুটবল খেলায় দুটোতেই, বা দারুণ ড্রাইভ দিয়ে বল ধরতে পারতাম আমি, বা বা বা খুব ভালো সৌভিক। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত আর জে তানিয়া দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা। আমি কিন্তু স্কুল জীবনে লং জাম্পে খুবই পারদর্শী ছিলাম, প্রথম হতাম এবং পুরস্কারও পেয়েছি, দেখেছেন আমাদের বন্ধুরা এক্সেবারকারেক। বাহ, আপনার সুমিষ্ট গলা দিয়ে কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ যাদবেন্দ্রদা, সঙ্গে থাকুন। দীপঙ্কর মাল ধর্মতলা গঙ্গাধরপুর হাওড়া থেকে লিখেছেন, ছোটোবেলায় আমি কবাডি খেলা খেলতাম আর এই খেলায় পারদর্শী হয়ে উঠেছিলাম, এখন আর খেলার সময় হয় না, টিভিতে যখনই এই খেলা হয় আমি মন দিয়ে দেখি। বেশ, আরও মেসেজ এসেছেন, এসেছে মানসী বৈদ্যের মেসেজ, এসেছে দেবসাধন চৌধুরীর মেসেজ, আরও মেসেজ আসতে থাকুক, ততক্ষণ আমরা কানে নিই একটা গান। কোন গান? সুবীর সেনের চিরন্তন ভালো লাগার ভালোবাসার গান, চলুন শোনা যাক একসঙ্গে। আজকের বিষয়, ইনডোর আউটডোর কোন খেলায় আপনি ছোটবেলায় পারদর্শী ছিলেন?

0: ভীষণ
1: শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক। আমি ছোটবেলা থেকে দৌড়াতে ভালোবাসি। দুষ্টুমি করার জন্য যখন মা আমাকে ধরতে আসতেন আমি দৌড় লাগাতাম। লিখেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, যারা এক্ষুনি টিউন করলেন তাদের জানিয়ে দিই যে আজকের বিষয়টা খুবই সহজ। আপনি ছোটবেলায় ইনডোর আউটডোর কোন খেলায় পারদর্শী ছিলেন? এবং যে খেলাই হতে হবে এমনটা নয়, অনেক কিছু হতে পারে। ছোটবেলায় কোন কিছুতে মানে সেটা দুষ্টুমি হতে পারে, এই যে দৌড় লাগাচ্ছেন সেটা হতে পারে, বা গাছে চড়া হতে পারে, বা সাইকেল চালানো হতে পারে, বা যা খুশি হতে পারে। ছোটবেলায় পড়াশোনা বাদে কোনটাতে আপনি পারদর্শী ছিলেন সেটা লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। মনের মেলাতে নিয়ে রয়েছি আপনাদের বন্ধু তানিয়া। চলে যাব কোন্নগর, সেখানে মানসী বৈদ্য পাঠিয়েছেন এক মুঠো শিউলি শুভেচ্ছা আমার মিষ্টি তানিয়া দিকে। থ্যাংক ইউ। 23 তারিখ শেষ তোমার সঙ্গে আমার কথা হয়েছিল, হ্যাঁ আপনি বেড়াতে গিয়েছিলেন। আবার আজ কথা হচ্ছে, কালকে আমার ভ্রমণ সমাপ্ত করে প্রচুর ক্লান্তি নিয়ে বাড়ি ফিরলাম, অনেক কাজ পড়ে আছে। তবে ছোট্ট করে একটু কথা হয়ে যাক, আজকের বিষয়টিতে আমি খুব বেশি

0: পারদর্শী ছিলাম না, হ্যাঁ, তবে সিঁড়ি কোনো দিন একটা করে টপকাতাম না, সর্বদা দুটো করে। এখন আর পারি না গো। আর ডিকটেশনটা নিতে দারুণ ভালো লাগতো, সবার আগে হয়ে গেছে বলতাম, বন্ধুরা চিমটি কেটেও থামাতে পারতো না। এইটুকুই থাক, কি মিষ্টি করে লিখেছেন। এই দেখুন, আমাদের এই যেগুলো আমরা পারতাম, এটা মনে করলে না কি ভালো লাগে না? না না, সেটুকু মনে করেই ভালো থাকবেন। আজ পারছি না এটা মনে করে আফসোস করবেন না, কারণ যেটা আপনি পারতেন সেটা সে সময় আরও অনেকে পারতো না, তাই না? চলুন এবার যাওয়া যাক, কোথায় যাব আমরা? দাদা আজকে হ্যাঁ লিখেছেন, ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরী জানিয়েছেন, গুড মর্নিং তানিয়া দিদি ভাই। ভেরি গুড মর্নিং দাদা। ছোটোবেলায় আমি ইনডোর গেমসে সব থেকে ভালো খেলতাম ক্যারম, আর আউটডোর গেমসে ফুটবল। এখন আর খেলার সময় হয় না, কিন্তু ফুটবল খেলার সুযোগ যখনই হয় টিভিতে দেখি। ভালো থাকবেন দিদি ভাই। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। যাবো হাওড়া বেলগাছিয়া এল রোড। নন্দারায় পোড়েল মেসেজ করেছেন, সুপ্রভাত তানিয়া। সুপ্রভাত দিদি, আগের দিন বলেছিলে 11 তারিখ আসবে। না, আপনি শুনতে তাহলে ভুল করেছেন। মনে করে দেখুন, আমি বলেছিলাম ঠিক 10 দিন পর 6 তারিখ আসবো। হয়তো কোনো কারণে আপনি কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, তাই হয়তো ভুলে গেছেন, বা ঠিক করে শোনা হয়নি। যাই হোক, আজ উনি লিখেছেন, তাই আজকে তোমাকে উপরি পাওনা হিসেবে পেলাম। যাই হোক, প্রসঙ্গে আসি, বেশ বড়বেলা পর্যন্ত ইনডোর আউটডোর সব ধরনের খেলাই খেলেছি। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে গাছে ওঠা, ক্রিকেট, ব্যাডমিন্টন, কবাডি, ফুটবল কি খেলিনি, জিমন্যাস্টিকও। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনো খেলাতেই পারদর্শী ছিলাম না, তখন খুব পৃথুলা ছিলাম। নন্দাদি বাংলার যে ছাত্রী তা নন্দাদির মেসেজ থেকেই বোঝা যায়। পৃথুলা এই শব্দটা হয়তো অনেকের জন্যই নতুন হতে পারে, বেশ আনকমন শব্দ। এই শব্দের অর্থ সম্ভবত স্থূল প্রকৃতির মহিলা। যাই হোক, কি সুন্দর করে লিখেছেন, তখন খুব পৃথুলা ছিলাম, স্পোর্টসে সবার শেষে দৌড়াতাম। ছোট থেকে অঙ্ক প্রিয় বলে কিনা জানি না, অঙ্ক রেস আর যেমন খুশি সাজুতে প্রথম পুরস্কার কিন্তু বাধা ধরা ছিল। তবে ইনডোর খেলার মধ্যে দাবা, কাটাকুটি, শব্দছক খুব ভালো লাগতো। দাবা খেলাতে মোটামুটি পারদর্শী ছিলাম, আর এখনো পর্যন্ত যত কাজই থাক রোজ শব্দছক করা চাই চাই। ভালো থেকো। সঙ্গে দিদি জানিয়েছেন, দিদি কিন্তু কমার্সের ছাত্রী ছিলেন, বাংলার ছিলেন না, কিন্তু বাংলা ভাষার চর্চা তো আছেই, তা না হলে এমন এমন শব্দ উপহার কি পেতাম আমরা? চলে যাই নির্মলা মিশ্রের কণ্ঠে সেই একটা ভালো লাগার গান, যা আমার শুনতে তো ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে।
1: বলো তো আর কি তুমি মুক্তি দেখে, বলো

যাদবপুর থেকে সোমেন লিখেছেন, শুভ সকাল তানিয়া। আমি ছোটবেলায় আউটডোর খেলায় বেশি পারদর্শী ছিলাম। আমি ফুটবল ও ক্রিকেট দুটোই খেলতাম, কিন্তু ফুটবলটাই আমার বেশি ভালো লাগতো। অনেক টুর্নামেন্ট খেলেছি, চ্যাম্পিয়নও হয়েছি, আবার কখনো কখনো হেরেও গেছি, অনেক ট্রফি পেয়েছি। এখনও সময় পেলে ফুটবল খেলি। তোমার টপিকে সেই সব কথা আবার মনে পড়ে গেল। ধন্যবাদ, ভালো থেকো ও ভালোবাসা নিও। দাদা, আমার কাজই কিন্তু আপনাদের সেই সময়গুলো মনে করিয়ে দেওয়া, যে সময়গুলো আপনাদের কাছে গোল্ডেন পিরিয়ড। আপনারা সেই সময়গুলো মনে করলে মনে জোর পাবেন। এই জীবনের লড়াইয়ে সেই যে পাড়ার গল্পগুলো আমাদের জীবনে রয়েছে, সেটা একবার মনে করলে না জীবনের কঠিন পথটাও বোধ হয় একটু সহজ হয়ে যায়। সুপ্রভাত তানিয়া, পাঠিয়েছেন শান্তনু আইজ কলকাতা টেগোর পার্ক থেকে, জানিয়েছেন আজকে টপিক নিয়ে বলি যে, আমি ছোটবেলায় গাছে ওঠা ক্রিকেট খেলাতে এক্সপার্ট ছিলাম, কিন্তু একটা খেলাতে অ্যাডিকশন ছিল, সেটা হলো গুলি খেলা। আচ্ছা, আমার মা যেদিন পরলোক গমন করলেন সেই দিনটা আমার সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট। সেই দিন আমি প্রতিজ্ঞা করি যে আর গুলি খেলব না। আচ্ছা, ভালো থেকো। বেশ, আপনিও ভালো থাকবেন দাদা। সীমা দাস পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, ছোটবেলায় অনেক রকম খেলাই আমি খেলতাম, সবগুলোই আমার খুব পছন্দের। ব্যাডমিন্টন খেলাটি আমার খুব পছন্দের একটি খেলা। খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডির অনুষ্ঠান, খুব ভালো থাকবেন দিদি সব সময়। পাঠিয়েছেন বিজয় কৃষ্ণ দালাল, নালিকুল বন্দিপুর হুগলি থেকে, জানিয়েছেন শারদীয়ার আগাম আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে বলেছেন যে, আমার ছোটবেলা থেকে অনেক খেলায় খেলতাম, তবে যখন একটু বড় হলাম আমার দুই দাদু দাবা খেলতেন, যখন ক্লাস নাইন ওদের কাছে বসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই খেলাটা কেমন খেলা, তারাই আমাকে শিখিয়েছিলেন। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি খেলতে পারবো, তারা সেটা বলে আমাকে শিখিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে দাবাই আমার প্রিয় খেলা হয়ে যায়। এখনও আমার বন্ধুদের সঙ্গে প্রত্যেক রবিবার সন্ধ্যা থেকে রাত্রি ১২টা পর্যন্ত দাবা খেলি, কিস্তি মাত না করে উঠি না। তবে আমার জীবনে সবথেকে বড় খেলা ছিল, আমার বাবাকে এবং দাদুকে একবার কিস্তি মাত করেছিলাম। বাহ, তবে এই খেলা আমার খুব প্রিয় ছিল। আমার বাড়ির ছেলে মেয়ে এই দাবা খেলায় খুবই অভ্যস্ত। এইটুকুই বললাম। তানিয়া, আমার জানতে ইচ্ছা করছে যে তুমি কোন খেলায় পারদর্শী ছিলেন। এই তো দাদা করে দিলেন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি যে কী খেলায় পারদর্শী ছিলাম, আমি খেলতামই না খুব একটা, খুব কম খেলেছি ছোটবেলায়। তবে স্কুলে ওই টিফিন পিরিয়ডে যেটুকু খেলা, বলবো আমার কথা পরে বলবো। এখন একটা গান হয়ে যাক, হারমানাহার ছবি থেকে মান্না দে। তারপর ৯টা থেকে সংবাদ বিরতি, ৯টা বাজে ১০ মিনিটে আবার ফিরে আসছি মনের মেলোডি নিয়ে।

আপনাদেরই ডাকে ফিরে এসেছি সাত সকালে, নিয়ে কথা কিছু যা আপনাদের ফেরাবে পিছু, আঁখি করবে ছলছল আনন্দের সেসব মুহূর্ত উজ্জ্বল। কোন খেলা জমিয়ে খেলতেন তাই লিখে

পাঠাবেন। 9903059922 এই নাম্বারে পড়ব হোয়াটসঅ্যাপ বা মেসেজ আপনাদেরই। অনেক বন্ধু মেসেজ করেছেন, সেই মেসেজে যাব, তবে ওই আর কি বিষয়টা আরও একবার বলে দেওয়া এবং ঘড়ির কাঁটা যদি মেলাতে চান, এই মুহূর্তে ঘড়ি আমাকে জানান দিচ্ছে 9:14 হয়ে 22 সেকেন্ড। চলুন বলা যাক, আসলে আমরা 9টার পর মানে এই সংবাদ বিরতির পর যখন আসি তখন চেষ্টা করি শুরু করতে টেক্সট মেসেজ দিয়ে। তো অনেকগুলো টেক্সট মেসেজ জড়ো হয়েছে, শুরু করি বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জির পাঠানো ছোট্ট একটা ছড়া দিয়ে। মাঠে করতাম ছোটাছুটি, ধুলো মাটি মেখে আজও এই মন স্মৃতির পাতা উল্টে দেখে, হৃদয় ক্যানভাসে রোদ্দুর আর ব্যাডমিন্টন খেলা, এভাবেই ভাসে হৃদয়ে ছোট্টবেলার ভেলা। কোথায় গেল সেই সবুজ মাঠের ছায়া, এখন শুধু জীবনে অবাক করা চাওয়া পাওয়া। বেশ বোঝা গেল পায়েল কিন্তু ব্যাডমিন্টন খেলতো। ঠিক আছে, অনেকদিন পর পায়েল বিষয় নিয়ে ছড়া লিখেছে। যাই হোক, পায়েল ভালো থেকো। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, তানিয়া সুপ্রভাত, সুপ্রভাত দিদি। অলোক রঞ্জন দাশগুপ্ত আর মেঘনাথ সাহাকে নিয়ে আমার সাহাকে আমার প্রণাম জানাই। আমি ছোট্টবেলায় খুব শান্ত ছিলাম, পড়াশোনা বাদ দিয়ে পুতুল খেলতে ভালোবাসতাম। ভালো থেকো। আমিও খুব শান্ত ছিলাম, জানেন তো, এতটাই শান্ত ছিলাম, না সত্যিই শান্ত ছিলাম যে আমাদের প্রতিবেশী আসলে বুঝতে বা নতুন কেউ বাড়িতে আসলে তারা কিন্তু বুঝতে পারতো না বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। মানে এতটাই শান্ত ছিলাম, কোনো জিনিস কখনো ভেঙে ফেলিনি। হ্যাঁ, যাই হোক, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, গুড মর্নিং তানিয়া, সাইকেল চালানো গাছের মগডালে উঠে আম জাম কুল জামরুল পেরে খেয়েছি, পুকুরে ডুব দিয়ে মাটি তুলতাম, জলে ভেসে থাকতাম। বাহ, কী সুন্দর ছিল সেই সব জীবন। আচ্ছা, এবার মেসেজ করেছেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে। দিদি, ছোটোবেলায় আমি খেলার মাঠে ফুটবলে পারদর্শী ছিলাম, এছাড়া ইনডোরে খুব ভালো ক্যারাম খেলতাম, একবার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। বাহ, বেশ ভালো। আর আশিসা আজকে বাংলায় লেখা ট্রাই করেছেন, কিন্তু লেখাটা বোধহয় আর একবার একটু আপনি পড়ে নিন, আমি বরং একটা গানের ওপার এসে আপনার লেখা পড়ে শোনাবো। শিপ্রাদির মেসেজটা পড়ি, পড়ে তারপর যাব গানে। শিপ্রাদি লিখেছেন, ভারাক্রান্ত মনটা আজ একটু হলেও এই সকালে ভালো লাগছে, তোমার মিষ্টি গলায় একটা জাদু আছে যার স্পর্শে যেন একটু হালকা লাগে মন। কেমন আছো আমার আদরের মিষ্টি মেয়ে? কী করে খারাপ থাকি বলুন, এত ভালোবাসা যে পায়, সেই ভালোবাসার সিঞ্চনে প্রতিদিন কিশলয় হয়ে উঠছি আমি। তো আমি সত্যি খুব ভালো আছি, আপনাদের ভালোবাসার স্পর্শে ভালো আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। যাই হোক, দিদি লিখেছেন আরও, শেষ দিন তোমার গলা শুনতে পাইনি, যেমন ঠিক কথা তেমনি আমার তোমাকে ধন্যবাদ জানানোর আছে, কারণ তুমি মেসেজটা পড়েছিলে সেটা আমি আমার বন্ধু প্রীতির কাছ থেকে শুনেছি। প্রভাত বিনায় বলা গল্প খুব ভালো লেগেছে, মনকে যেন হারিয়ে দিল স্বপ্নের জগতে। এবার বলি আজকের বিষয়টা। বেশ, আজকের বিষয় উনি বলেছেন, তানিয়া তোমায় মেসেজ লিখতে গিয়ে চোখে জল ঝাপসা হয়ে যাচ্ছে, কত যুগ আগের স্মৃতি। আমি হাওড়া তারাসুন্দরী স্কুলে পড়তাম, আমাদের সময়ে খেলার ক্লাস হতো সপ্তাহে 2-3 দিন, অপেক্ষা করতাম আমরা সব বন্ধুরা এই ক্লাসের জন্য। কি মজা, কি আনন্দ যে হতো সে সময়। স্কুলের ভিতরেই ছিল বড় মাঠ, খোখো হাডুডু ব্রতচারী ইত্যাদি খেলতাম, কত নানা রকমের খেলা শেখাতেন স্যার, এক্সামও নিতেন, কয়েকবার অন্য স্কুলের সাথে প্রতিযোগিতাও করেছি, প্রতিযোগিতাও গিয়েছি। স্কুলের শেষ, আচ্ছা স্কুল শেষ হয়ে গেল, তার সঙ্গে হারিয়ে গেল সেই সব দিন। আজ সময় নিয়মে বয়স বেড়েছে, কিন্তু মনের বয়স তো বাড়েনি। আজ এই সময়ে মন যেন ছুটে চলে যায় সেই মাঠে, সেই খেলার মাঠে, খুঁজতে থাকে হারিয়ে যাওয়া দিনগুলোকে। আমার প্রিয় ছিল ক্যারাম খেলা, আমার হাজবেন্ড এবং আমার জেঠুর ছেলে, আমার ভাই, তাদের সঙ্গে কত মধুর স্মৃতি রয়েছে এই খেলাকে ঘিরে। তানিয়া, আজ আর কোনো খেলা খেলি না, জীবন যুদ্ধের খেলাতে খেলে চলেছি প্রতিটা দিন, তুমি ভালোবাসা নিও।

জীবন যুদ্ধের খেলায় আমরা প্রত্যেকেই প্রতিদিন লড়াই করছি। জীবন দুলছে, দুলছে সাঁকো, আর দুলছে আমাদের এই রোজ নামচা। গানে গানে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, ছবির নাম দেয়ানে।

জয়শ্রী দত্ত যাদবপুর থেকে লিখেছেন, দিদিয়া, ছোটবেলায় আমি একাই খেলতাম, আমার বাবা মা অন্যরকম মানুষ করেছেন। আমার অশোকনগর বাড়িতে ঘরের পিছনে রান্নাবাটি, ঘরে টিচার টিচার, শিলিগুড়িতে পিস্তিত দাদার সঙ্গে ভিডিও গেম খেলতাম, প্রচুর বাস ট্রেনের টিকিট জমাতাম, স্কুলে টিফিন বা অফ পিরিয়ডে টিপটপ কাটাকুটি মাঝে মধ্যে খেলতাম। বাহ, জয়শ্রী অনেক কিছু খেলেছে, তবে হ্যাঁ, এই টিকিট জমিয়ে অফ পিরিয়ডে খেলা বা ভাই বোনদের সঙ্গে খেলা, এই ব্যাপারটা কিন্তু সত্যি আমাদের সময়ও ছিল বা এখনও আছে। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে জানিয়েছেন, আমি যদিও মেয়ে, আমি মার্বেল দিয়ে গুলি খেলতাম, ডাংগুলি হাডুডুও খেলতাম। ঐশী জানিয়েছে চিনার পার্ক থেকে, ছোট্টবেলা আমাদের হাউজিং কমপ্লেক্সের পার্কে দোলনা চড়তাম। এই দোলনা বিষয়টা না ভীষণ ভালো, বলুন ঐশী, দোলনা চড়তে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, ঐশী দুটো খেলার নাম লিখেছেন, সি শ বা ঢেউ কুচকুচ। এই খেলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ওই যে বললাম আমি একদমই খেলতাম না খুব একটা। যাই হোক, নতুন খেলার নাম শুনলাম, কীরকম খেলা জানতে পারলে আরও ভালো লাগতো। সঙ্গে লিখেছেন, বালি ছোড়া ছুরিও করতাম। যাই হোক, বামনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল দাস লিখেছেন, দিদি ভাই, ছোটোবেলায় অনেক খেলা খেলতাম, তবে অঙ্ক দৌড় প্রতিযোগিতায় আমি প্রত্যেক বছর প্রথম হতাম। দিদি ভাই, খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ, আপনিও খুব খুব ভালো থাকবেন, এবং এটা জেনে খুব ভালো লাগতো, প্রত্যেক বছর নিজের সাফল্যকে ধরে রাখা

0: আচ্ছা, একটুখানি কথা নয়, রঞ্জনা মজুমদার বেলুড় থেকে লিখেছেন, সুপ্রভাত দিদি। সুপ্রভাত আপনাকেও। শারদীয়ার শুভেচ্ছা জানালাম। চন্দনাদি মানে আমার দিদি ছোট থেকে বিশাল ডান পিতে, বর্ষাকালে জঙ্গলের ভিতর ঢুকিয়ে পাকা তাল কুড়োতে গিয়ে সাপের তাড়াও খেয়েছে। অনেক কষ্টে বেঁচে ফিরেছে। পরে বাগানে ঢুকে বর্ষাকালে বাতাবি লেবু পাড়া এসব নিয়ে আমার বাবার কাছে নালিশ এসেছে। দিদির পিঠেও অনেক তাল দুমাদুম পড়েছে। ভলিবল খেলতে পারতো খুব ভালো, চ্যাম্পিয়ন হয়েছিল পাড়ার ক্লাবে। তাছাড়া ব্যাডমিন্টন খেলায় খুব এক্সপার্ট ছিল। এছাড়াও ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলাতেও কোনো অংশে কম ছিল না। সমস্ত ব্যাপারে খুব ফরওয়ার্ড। এখন শুধুই বসে বসে পুরনো দিনের স্মৃতি মনে করা। রঞ্জনাদি পুরোটাই তাঁর দিদি চন্দনাদিকে নিয়ে লিখেছেন, কিন্তু নিজের কথা কিছু লেখেননি। বেশ, টেক্সট মেসেজ পড়া তো শেষ হলো, এবার একটু যাব হোয়াটসঅ্যাপ মেসেজে। শান্তনুদা, আমি একটা জিনিস আজ লক্ষ্য করলাম, শান্তনুদা বেশ কয়েক দিন ধরে শুধুমাত্র আমার প্রোগ্রামেই না, 7 সেপ্টেম্বরের পর্যন্ত মানে গত এক মাসে প্রায় শুধু আমার প্রোগ্রামেই মেসেজ করেছেন, এবং এই বিষয়টা আমার কাছে প্রাপ্তি। অবশ্যই সবার অনুষ্ঠানে মেসেজ করাটা উচিত, যার যেটা যেমন ভালো লাগে সেটা না, উচিত নয়, এটা যে যার নিজের ভালো লাগার ব্যাপার। কিন্তু এই যে প্রাপ্তিটা, এগুলো না আমার কাছে সঞ্চয়। যে যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না গো সে আমার নয়। থ্যাংক ইউ শান্তনুদা এত এত মেসেজ করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। চলে যাই আর একটা মেসেজে। রমা রায় দাসনগর থেকে লিখেছেন, নমস্কার আমার মিষ্টি সোনা চাঁদের কণা তানিয়া দিদি ভাই, শরতের শিউলি ফুলের গন্ধমাখা এক রাশ মিষ্টি শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ফুল ভীষণ প্রিয়, তার মধ্যে শিউলি ফুল। আমাদের কন্যাগ থেকে মানসী দিও পাঠিয়েছিলেন, আমি ছোটোবেলায় গ্রামে থাকতাম তাই যত রকমের খেলা আছে সবই খেলতাম, সাঁতার কাটতাম, আর গাছে ওঠায় খুব পারদর্শী ছিলাম। গাছের ডালে বসে চোখ বন্ধ করে গান গাইতাম। আমি ছোটো দেখে খুব গান ভালোবাসি। আপনি এসেছেন, সকালটা বড় সুন্দর লাগছে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় দাসনগর হাওড়া 5। আপনিও খুব ভালো থাকবেন। আপনারা মেসেজ পাঠান বলেই আমার সকালটাও এত সুন্দর হয়ে ওঠে। চলুন, আমাকে যেতে হবে একটা গানে, গানে যাই, ফিরে আসছি গানের ওপারে। কিশোর কুমারের কণ্ঠে গান শুনবো আমরা, রাজকুমারী ছবি থেকে।
1: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো,

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

ঘড়ির কাঁটা যতই এগোয় 10টার দিকে, ততই সত্যি আমারও মনে লাগে না, কিছুই ভালো লাগে না, মনে হয় আবার কবে আসব, আবার কখন। প্রভাত বিনা মনের মেলোডি শুরু করব, কিন্তু যার শুরু তার তো শেষ আছেই, আর আমার সময়ও বলছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি, তাই আর দেরি না করে চলে যাই বন্ধুদের মেসেজে। তবে যারা এখনও পাঠাননি তারা পাঠাতে পারেন 9903059992 FM গোল্ডের ফোন নাম্বার, এখানে ফোন করা চলবে না, হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, আর জানাতে পারেন ছোটবেলায় কোন খেলায় আপনি পারদর্শী ছিলেন, সেটা ইনডোর হোক বা আউটডোর হোক বা যা কিছু হোক। কেমন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে মেসেজ করেছেন নিশাকর ধর, শুভ সকাল মিষ্টি তানিয়া দিদি, শুভ সকাল আপনাকেও, আমি ঠিক মনে রেখেছি 6 তারিখে তানিয়াদি আসছে, তাড়াতাড়ি বাড়ি থেকে দোকানে এসে রেডিওটা টিউন করলাম এবং তানিয়াদির কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি ক্রিকেট যেমন খুশি সাজো এই দুটোতেই পারদর্শী ছিলাম, মহারাষ্ট্রে থাকাকালীন রাজকোটে ক্রিকেট খেলতে গিয়েছি, ভালো বল করতাম, মুম্বাই বেশ নাম ছিল। যেমন খুশি সাজো ক্লাবের কালী পুজোর সময় প্রতিযোগিতায় দর্শক মণ্ডলীর কাছে প্রথম হতাম। এক বছর ক্লাবের সামনে অ্যাক্সিডেন্টের একটি দৃশ্য দেখিয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্টের, এতই প্রাণবন্ত হয়েছিল যে চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ফটো তুলে নিয়ে গিয়েছিল, প্রচুর দর্শক এসেছিলেন দেখতে। গান খুব সুন্দর হচ্ছে, তানিয়াদি কী কী খেলায় পারদর্শী ছিলেন, বিজয়দাও প্রশ্ন করেছিলেন কিন্তু আমি বলতে পারিনি, আপনার প্রোগ্রামে শেষে জানাবেন কবে আসবেন নিশ্চয়ই, অগ্রিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আমার সংলাপ আরও একবার আমাকেই মনে করিয়ে দেওয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার যেটা বলছিল, ছোট থেকে খুব একটা পুরস্কার টুরস্কার খেলা পেয়েছি বলে আমার মনে হয় না, ব্রতচারীর টিমে আমিও ছিলাম কয়েক বছর, সেটা খুব মানে খুব উল্লেখযোগ্য কিছু অংশগ্রহণ ছিল না, তবে আমার মনে আছে ক্লাস 12 আমি যখন পড়ি, শেষ বছর ছিল আমাদের স্কুলে, আরম্বা গার্লস হাই স্কুল, আমি একই সঙ্গে যেমন খুশি সাজো নিজের স্বরচিত কবিতা, না স্বরচিত নয়, কবিতা পাঠ এবং আঁকা, এই তিনটে বিষয়ে প্রথম হয়েছিলাম, এবং যেমন খুশি সাজোতে একটা পোলিও রোগী সেজেছিলাম আর কি, একজন পোলিও রোগীর ভূমিকায়। তো আমাকে দেখে আমাদের একজন ম্যাডাম কেঁদে ফেলেছিলেন এবং একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন সেই সেই রোগীর কষ্টটা দেখে, তো এটাও আমার মনে পড়ে গেল নিশাকরদার মেসেজটা পড়তে পড়তে। এইভাবেই আদান প্রদানের মাধ্যমে কত স্মৃতি মনে পড়ে যায়, যা হয়তো ধুলোয় চাপা পড়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু ওই আর কি চেষ্টা করি আপনাদেরকেও মনে করে দিতে আর নিজেরও মনে পড়ে যায়। কালিকাপুর, সেখান থেকে গোপাল ঘোষ, আনন্দ গোপাল ঘোষ লিখেছেন, শুভ সকাল, ছোট থেকে শারীরিকভাবে ফিট থাকার জন্য আমি সমস্ত রকম খেলাই খেলেছি, যেমন কবাডি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট, ভলিবল, উরে বাবা, কিন্তু গ্রামে থাকার জন্য সেভাবে সুযোগ সুবিধা, কোচিংয়ের ব্যবস্থা না থাকার জন্য ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন খেলাগুলিতে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছতে পারিনি, যা আমার মধ্যে সম্ভাবনা ছিল। পরবর্তী সময়ে চাকরির সূত্রে কলকাতায় আসার পর অফিসের নিয়মিতভাবে অফিসে নিয়মিতভাবে টেবিল টেনিস খেলতাম এবং নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলা হতো, সেখানে ভাগ নিতাম, মোটামুটি ভালোই খেলতাম। আচ্ছা বেশ, মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল আপনাকেও, আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু বলছি, আমি আসলে স্পোর্টস খুব ভালোবাসি, ক্রিকেট বেশি পছন্দ করি আর ইনডোর গেমের মধ্যে ক্যারাম এখনও খেলি। বাহ, ভেরি গুড। অমিতাভ হোড গলফ গার্ডেন থেকে জানিয়েছেন যে আমি জামশেদপুরে থাকতাম, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে কিনান স্টেডিয়াম ছিল, ওখানে খেলার সুযোগ ছিল, আর সেই সুবাদে হকি আর ফুটবল খেলতাম, স্কুল টিমে খেলতাম, কলকাতা আসার পর আর কিছুই নেই। তোমার ছোটবেলায় কি খেলা ছিল? ওই বাচ্চার মেয়েদের যে ধরনের খেলা থাকে, কিতকিত খেলা, টুকটাক ওই স্কুলের অফ পিরিয়ডে বা টিফিনে, এইটুকুই সেরকম।

উল্লেখযোগ্য কোনো খেলা আমি খেলে উঠিনি। তারপর তো জীবনে চলার পথে জীবনের লড়াইয়ে চলতে চলতে পথটাই হারিয়ে ফেলেছি কিনা জানি না, তবে পথ চলছি। গানে গানে আপনিও চলুন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে।

মেসেজ করেছেন তপন রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে। আমার ছোটবেলায় খেলা ছিল গুলি ডাঙ্গুলি পিট্টু গাদি। আচ্ছা, পিট্টু বা গাদি খেলাটা কীরকম খেলা? আমি কখনো শুনিনি, আমার কাছে নতুন, তো জানতে পারলে ভালো হতো। ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন তো ছিলই, কিন্তু আমি ফুটবল খেলা ভীষণ ভালোবাসতাম, বহুদিন খেলেছি। এখন আমার বয়স 70-এর কাছাকাছি, এখন আর ফুটবল খেলি না, মর্নিং ওয়াক করি প্রতিদিন। একদম শরীরটা ঠিক রাখতেই হবে। মেসেজ করেছেন মনিকা মাইতি নামখানা থেকে। মনিকা বলেছেন যে আপাতত খেলার কথা ভাবতে পারছেন না, কারণ পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। এবং ব্যথা কীভাবে সারানো যায়, ব্যথা সারানোর একটাই ওষুধ, রেস্ট নিতে হবে এবং ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। কেমন? গুড মর্নিং লিখেছেন কিশোরদা বালি হাওড়া থেকে। কত খেলা যে খেলেছি, সেই সব খেলা কোথায় যে গেল। কবাডি খেলতাম, লুকোচুরি খেলতাম, বুড়ি বসন্ত খেলতাম, সেসব খেলা হারিয়ে গেছে এখন। এখন আর বড় মাঠ নেই, ঘাট নেই, এখনকার বাচ্চারা সব খেলা খেলছে বটে, তবে মুঠোফোনে। ঠিক, একদম সঠিক বলেছেন। আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর লিখেছেন, ছন্দে ছন্দে আমার ভাবনা, যারা আমার সঙ্গে খেলতো তারা সব পরবাসে, শুধু স্মৃতিগুলো মনে ভাসে, ওরা আর ফিরবে না, ওদের ঠিকানাও নেই জানা। হ্যাঁ, কিন্তু ছোটবেলা কি খেলতেন সেটা জানতে চেয়েছিলাম, সেটা জানতে পারলে ভালো লাগতো। মেসেজ করেছেন হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ। শুভ সকাল।

তানিয়া, শুভ সকাল দিদি, এক অঞ্জলি ভরা মিষ্টি ভালোবাসা জানাই তোমাকে, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ছোটবেলায় আমি ডাঙ্গুলি, হাডুডু, বুড়ি বসন্ত, লুকোচুরি খেলা, পুলিশ, লুডো, গোল হয়ে বসে রুমাল চোর, কুমির ডাকা, এইসব খেলতাম। আবার ছোটবেলায় ফিরিয়ে দিলে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মিষ্টি কণ্ঠটা ধরে রেখো, আশীর্বাদ করুন যেন ধরে রাখতে পারি। আচ্ছা, আমি যাব এবার হচ্ছে একটা গানে, কিন্তু তার আগে বলি, এই মেসেজগুলো পড়তে পড়তে আমার মনে পড়ে গেল যে আমিও ছোটোবেলায় খুব একটা যে খেলতাম তা নয়, খেলনাবাটি অনেকে জিজ্ঞাসা করলেন, সেই সূত্রে বলছি, টুকটাক ভাই বোনেদের মামা বাড়ি গেলে খেলতাম, ভাই বোনেদের খেলনা নিয়ে, আমাদের ভীষণ খেলনা ছিল, পুতুল ছিল, এইসব কিছু ছিল না, বরাবরই খুব কম জিনিসে আমি খেলাধুলা করেছি এবং কম খেলেওছি। তবে হ্যাঁ, যখন ওই আমাদের আরামবাগে মণি মেলা ছিল, সেইখানে যখন খেলতে যেতাম ব্রতচারীর, সেখানে ওইসব হাডুডু এইসব খেলা খেলেছি খুব অল্প। আর স্কুলের অফ পিরিয়ডে তো বললামই, এখনও যেটা খেলি সেটা হচ্ছে আমার একমাত্র ভাগ্নির সঙ্গে লুডো। এটা খেলতে বেশ মজা লাগে, এবং লুডো খেলার তো কোনো বয়স হয় না বলুন, সাপ লুডো খেলা বা ওই চিটিং করে খেলাতে আমার ভাগ্নি একদম ওস্তাদ, তো সেই মজাটা খুব পাই। পুজোর ছুটিতে বাড়ি যাব যখন, তখন ওর সঙ্গে আবারও খেলতে বসবো লুডো। যাই হোক, জানি না, তবে এখন এক যে গানটা শোনাবো, সেই গানটা খুব প্রিয় একটি গান, যদিও গানটা সকালে শোনার নয়, কিন্তু বলুন একটা কথা, সকালে অনুষ্ঠান করি বলে কি একটু সন্ধ্যের গান চালাতে পারবো না? যদি আমার মনে হয় আজ সন্ধেবেলা কারোর সঙ্গে দেখা হবে, সে আমাকে কিছু বলবে, তার সঙ্গে কিছু মনের কথা ভাগ করে নেব, তখন এই ধরনের গানই তো শুনতে ইচ্ছা করে বলুন। যদি আপনারও এরকম মনের ইচ্ছে থাকে, তবে আপনার জন্য রইল আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

অতনীয় পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া। মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনছে, আর আজকের বিষয় সম্পর্কে বলি, আমার ছোটবেলায় আমি খুব খেলাধুলা ভালোবাসতাম। একদম শুরুতে পাড়ার বন্ধুরা মিলে গুলি ডাঙ্গুলি শিরোগিজো, এটা কী খেলা অতনুদা? প্রথম শুনলাম আজ। যাই হোক, উনি লিখেছেন, শিরোগিজো দিয়ে আরম্ভ করে একটু বড় হয়ে আমাদের হাওড়া শহরের প্রধান খেলা ছিল ফুট টেনিস। আচ্ছা, সেই খেলা অনেক বড় পর্যন্ত খেলেছি, এখন সেই খেলা প্রায় উঠে গেছে। সে খেলা ছিল আমার কাছে সেরা খেলা, মানে ফুট টেনিস খেলাটা। বেশ, মেসেজ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, আজ অনেক দেরিতে। সুপ্রভাত দিদি ভাই, আমি ক্যারম খেলাতে পটু ছিলাম, এখন নেই, এখন খেলেন না দিদি? জানার ইচ্ছে রইল, এখনও খেলতে হবে, নিজেকে সবসময় খেলাধুলার মধ্যে রাখতে হবে। যাই হোক, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল বোন, তোমার মতোই ঠান্ডা ছিলাম, ছিলাম স্থির ধীর, সব ব্যথা বুকে নিয়ে আমি ঝরাতাম অশ্রুনীর। জীবন এক খেলার মাঠ, হাজার রকম খেলা, খেলতে খেলতে কখন যেন শেষ হয়ে যায় বেলা। মার্বেল লাট্টু ডাঙ্গুলি আর কবাডি ফুটবলও ছিল, হারতো যারা তাদের কষ্ট একবার ব্যথা দিল। তারপরও আমি খেলতাম, খেলতাম হারার জন্য, বন্ধুদের জয়ে খুশি করত, বন্ধুত্ব হতো ধন্য। বাহ, মিষ্টি ছড়া, ভালো লাগলো। মেসেজ করেছেন দেবখণ্ড হুগলি থেকে দীপু, খুবই সুন্দর ছিল ছোটবেলা, মিস করি ছোটবেলাকে এবং মিস করব সারা জীবন। কাজের জন্য বাড়িতে অনেক লোক ছিল, তাদের সঙ্গে জমিয়ে খেলতাম। ঠাকুমা বড় গামলার মধ্যে সবার খাবার প্যাক করে দিতেন, আলের উপর বসে সে খাবার খাওয়া, চিক খেলা, খড়ের গাদার মধ্যে পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে লুকোচুরি খেলা, আর সন্ধ্যেতে ফিরে যখন হাত পা জ্বালা করত, ঠাকুমা তেল গরম করে হাত পায়ে মাখিয়ে দিত। বর্ষার দিনে বাড়ির সামনে নালাতে কাগজে নৌকা ভাসিয়ে দেওয়া, কাগজে টোকিন নিয়ে চোর পুলিশ খেলা, ভোরে উঠে তাল কুড়োতে যাওয়া, তালের উপর আলের উপর দিয়ে টায়ার চালিয়ে নিয়ে যাওয়া, এছাড়া গাছে চড়ে আম জাম পাড়া তো আছেই। মানে মোটামুটি পুরো ছোটবেলাটা কিন্তু আমরা জানতে পারলাম। যাই হোক, একটা ছোট্ট গানে যাই, গানটা ছোট্ট নয়, গানটা বড়ই, কিন্তু ওই আর কি, গানটার পর ফিরে আসবো বাকি আজকের শেষ সমস্ত মেসেজ নিয়ে। গানটা আমরা শুনবো আনন্দ আশ্রম ছবি থেকে, শিল্পী শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়।

ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে ভালোবাসি, বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলার আনন্দটাই আজ ছিল আলাদা। এখনও সুযোগ পেলে ক্রিকেট খেলতে বেশ ভালো লাগে। পাঠিয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে। বিরাটি থেকে আরও একটি মেসেজ করেছেন নির্ঝর্দা। নির্ঝর্দা লিখেছেন, নমস্কার তানিয়াদি, অনেকদিন পর তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি ছোটবেলায় সব থেকে বেশি ক্রিকেট খেলেছি আর ক্যারাম, এমনকি আমার স্টুডেন্টদের সঙ্গেও ক্রিকেট আর ক্যারাম খেলেছে চুটিয়ে। বাহ, খুব ভালো। মেসেজ করেছেন উৎপলদা, উৎপলদা মেসেজ করেছেন যে, গুড মর্নিং তানিয়া বোন, আমি পুনে থেকে উৎপল মুখার্জি। আজকের বিষয়ে বিশেষ কিছু লিখতে পারলাম না কারণ রেডিও খুলতে দেরি হয়েছে। আমি ছোটবেলায় এবং কলেজে হকি খেলতাম। ভালো থেকো তানিয়া। আশা করি প্রত্যেকের মেসেজ পড়েছি। আরেকজন বন্ধু আশিস দত্ত সল্টলেক থেকে যেটা পাঠিয়েছিলেন, সেই মেসেজটার সারমর্ম ছিল এই যে, চোর পুলিশ খেলতে গিয়ে এক বন্ধু খাটের তলায় লুকিয়ে পড়েছিল এবং সেখানে ঘুমিয়ে যায়। তারপর তাকে খুঁজে না পেয়ে থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসেও খোঁজাখুঁজি করা হয়, অবশেষে দেখা যায় সে ঘুমিয়ে পড়েছিল খাটের তলায়। যাই হোক, এই ছিল আজকের সমস্ত মেসেজ। আশা করি সবার মেসেজই আমি পড়েছি, যদি কারোরটা বাকি থেকে গিয়ে থাকে তাহলে নিজে গুণে ক্ষমা করে দেবেন। আবারও কথা হবে আগামী পরশু, মানে 8 তারিখ সকালে আবারও আসবো। কেমন লাগলো আজকের অনুষ্ঠান সেগুলো তো জানাচ্ছেনই আজকের পোস্টে কমেন্ট করে। আর আপনাদের জন্য আরও একবার বলি যে, কারোর পরিস্থিতি বদলাতে না পারেন, কারোর মনস্থিতি যদি বদলানোর সুযোগ হয় সেটা কিন্তু আমাদের চেষ্টা করা উচিত। কারণ একটু খোঁজ নেওয়া, তাকে একটু মেসেজ করা, তাকে একটু এইটুকু বলা, সব ঠিক হয়ে যাবে, একটু সময়ের অপেক্ষা, এটা কিন্তু একটা মানুষকে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পারে। আরও একটি বিষয় মনে রাখবেন, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। কথা হবে আগামী পরশু সকালে। কি মনে হচ্ছে, কথা এত হলো তবুও তো কথা হলো না, কত কিছু বাকি থেকে গেল তাই না? আশা ভোঁসলে, গানে গানে।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর দুটি ও পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসরেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের আট প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে নৌবাহিনীর জন্য একটি জাহাজের উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী পাঁচ দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং

0: ইথিওপিয়া যাচ্ছেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। ভারত ও উরুগুয়ে আজ কলকাতায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা এগারোটা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে এগারোটা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ার দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর হরিপুরে কংগ্রেসের বুথ কর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি সুব্রত মহাপাত্র বিধানসভা রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রাম এক ব্লকের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী ভোট দেন। নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। ভোটদাতা সংখ্যা 2,67,000-এরও কিছু বেশি। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে রেজিনগরে 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন 2,57,000-এরও বেশি ভোটদাতা। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 315। প্রায় 70% সংকটপ্রবণ বলে চিহ্নিত মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি জেলা কার্যালয় থেকে আটক করা হয় দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তাকে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুক্তির দাবিতে থানার বাইরে অসংখ্য দলীয় কর্মী ভিড় জমান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, আজ সকালে হুমায়ুন মেয়ের সঙ্গে বুথে ভোট দিয়ে রেজিনগরে তাদের কার্যালয়ে যান। সেখানেই রেজিনগর থানার ওসি অঞ্জন বর্মনের নেতৃত্বে পুলিশ বাহিনী পার্টি অফিস ঘিরে ফেলে। তারপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় হুমায়ুনের। তারপরে তাকে আটক করা হয়। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাওয়াটি এবং আসামের নওগাঁ লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতেও ভোটগ্রহণ পর্ব এ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলে জানা গেছে। ভোট গণনা 9 অক্টোবর। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থী ঘোষণা করেছে। এরা হলেন ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডের রাজ্যসভার একটি আসনে ভোট নেওয়া হবে। আগামী পশ্চিমবঙ্গে রাজ্যসভায় একটি আসনের উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তার মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ 1 বা FSS-1 জাহাজের উদ্বোধন করেছেন। তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 বা FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণেরও সূচনা করেছেন। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলিতে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শ্রী সিং উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে বলেন,
1: হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ভারত কি ন্যাশনাল ম্যারিটাইম ক্যাপেবিলিটি কা কাস্টোডিয়ান হ্যায়। পিছলে 8 ডিকেডস से भी अधिक समय से HSL ने देश की मैरिटाइम और डिफेंस रिक्वायरमेंट्स को पूरा करने में बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह किया है।
0: দেশে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস একটি পরিকল্পিত প্রচেষ্টা চালাচ্ছে বলে আজ অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই উদ্দেশ্যে বিরোধী দলগুলি পরিকল্পিতভাবে দেশের সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে ভারতীয় সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এবং ইভিএমকে লক্ষ্যবস্তু করছে। তিনি আরও বলেন, নৈরাজ্যের পরিবেশ তৈরির লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ও মাস ধরে নির্বাচন কমিশনকেও বিরোধীরা নিশানা করছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবার সংকল্প অভিযান। আজকের বিষয় রাম মন্দির, সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন।
2: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা

নতুন করে আলোচনায় উঠে এসেছে। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয়। এরপর 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের

0: হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হিলালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সানালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই 3 দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো গোষ্ঠীভুক্ত 3 দেশ সফর শুরু করেছেন। তিনি বলেছেন আইসল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু, সুমেরু অঞ্চলের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলোচনা করবেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি গ্রিস এবং পর্তুগাল যাবেন। নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোসগামী একটি বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। নিহতদের মধ্যে 25 জন যাত্রীসহ 7 জন ক্রু সদস্য ছিলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনিবু নিশ্চিত করেছেন যে এই ঘটনায় আর কেউ বেঁচে নেই। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। আজ সকাল 6টায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। ত্রিপুরার একটি সাংগীতিক ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত এমন বৈপ্লবিক পরিবারে তাঁর জন্ম। কলকাতায় আসার পর মায়া সেন ও পরবর্তীতে দেবব্রত বিশ্বাসের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। প্রথম জীবনে তেমন প্রচারের আলোয় না এলেও জীবনের শেষ প্রান্তে তার উদাত্ত স্বরক্ষেপণ মুগ্ধ করেছে আপামর বাঙালি শ্রোতাকে। গত 25শে বৈশাখের কবি প্রণামী ও দেবব্রত বিশ্বাসের জন্মদিন উদযাপন উপলক্ষে গত মাসেই তিনি রবীন্দ্র সদনের অনুষ্ঠানে সঙ্গীতে অংশ নেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে শোকের ছায়া। প্রয়াত বিভা সেনগুপ্তের স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে বলেন,
3: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরি করবার সূত্রে বিভাতিকে বহুবার আমরা নিয়েছি পরীক্ষা নেবার, এবং ওনার এই বিষয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রতি যে দক্ষতা এবং যে নিজস্ব গায়ক, ইদানিং কালে বিভাদীর গলা যে জায়গায় পৌঁছেছিল, একজন 90 উত্তীর্ণা শিল্পী কণ্ঠ ওই রকম আর না দেখে গান করতেন, উনি একটি গান খুব গাইতেন, সেই গানটি দিয়ে ওনাকে প্রণাম জানাই। এসেছিলে তবু আসো নাই জানায় গেলে।
2: ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। শনিবার ব্রাজিলের কাছে তারা 0-4 গোলে পরাজিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর 2টি ও পুতুচেরির 1টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসনেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। रक्षा मंत्री राजनाथ सिंह ने आज विशाखापट्टनम स्थित हिंदुस्तान शिपयार्ड लिमिटेड में फ्लीट सपोर्ट शिप 1 का जलावतरण किया। उन्होंने फ्लीट सपोर्ट शिप 5 की कील रखी और उन्नत स्लिपवे 4 तथा 300 टन क्षमता वाली गोलियात क्रेन का भी उद्घाटन किया। इस अवसर पर श्री सिंह ने हिंदुस्तान शिपयार्ड लिमिटेड के कार्यों की सराहना की।
5: हिंदुस्तान शिपयार्ड लिमिटेड भारत की नेशनल मैरिटाइम कैपेबिलिटी का कस्टोडियन है। पिछले 8 डिकेड्स से भी अधिक समय से HSL ने देश की मैरिटाइम और डिफेंस रिक्वायरमेंट्स को पूरा करने में बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह किया है।
4: उन्नत स्लिपवे 4 नई क्रेन के साथ शिपयार्ड को 45,000 डेडवेट टन तक के जहाजों के निर्माण और जलावतरण में सक्षम बनाएगा। इससे बड़े जहाजों के निर्माण की उसकी क्षमता में वृद्धि होगी। रक्षा मंत्री राजनाथ सिंह आज ओडिशा के कोरापुट में हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड के कोरापुट डिवीजन से निर्मित 2000वें एयर इंजन हस्तांतरण कार्यक्रम में भी उपस्थित रहेंगे। रक्षा मंत्रालय ने बताया कि इस दौरान हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड कोरापुट के करीब 6 दशकों के योगदान को उजागर किया जाएगा। देश की एयरोस्पेस और

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না দিন গোনার আর তেমন প্রয়োজন হবে না, যখন বলেছিলাম গান শোনাবো তখন চলে এসেছি, যদিও আমাদের হয়ে এই কথাটাই আলপনা বন্দ্যোপাধ্যায় গানে গানে বলে দিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে। এই গান শুনতে চেয়েছিলেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে।
1: আমরা শুরু করে দিলাম আমাদের আজকের তোমায় গান শোনাবো, সঙ্গে আছি কোয়েল
0: আর ঝুমুর,
1: থাকবো ঠিক দুটো পর্যন্ত আপনাদের পছন্দের গানে গানে। ইতিমধ্যেই একটা গান শুনিয়ে ফেলেছি, পরের গানে চলে যাব। পরের গান আমরা শুনব কিশোর কুমারের কণ্ঠে, প্রণমেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে অনুরোধ করেছেন এই গানের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমি তার ছলনায় ভুলব না, সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে শুনলাম আমরা এই গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংরা চাপড়া নদিয়া থেকে।
1: আমরা চলে যাব এর পরের গানে। পরের গান আমরা শুনব তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবং তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানকে শুনতে চেয়েছেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে। শুনে নেব তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান।

0: তোমায় গান শোনাবো, শুনছেন আপনারা। আর এবার যার অনুরোধের গান শুনব, তিনি সায়ন্তনী পান মধ্যপ্রদেশ থেকে অনুরোধ করেছেন, দূর আকাশে তোমার সুর, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন।
1: একদম। আর আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনছিলাম তার কথা শ্যামল গুপ্ত, শৈলেশ দত্তগুপ্তর সুর। শুনে নি পরের গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুনছিলাম সাগরিকা ছবি থেকে গান, শ্যামল মিত্রর কণ্ঠে, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন তাপস মাইতি চকমানিক 24 পরগনা, কিন্তু কোন 24 পরগনা লেখেননি, যাই হোক চকমানিক থেকে তাপস মাইতি অনুরোধ করেছিলেন এই গানের জন্য।
1: এই মুহূর্তে একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনলাম স্বর্ণতৃষা, এই ফিল্ম থেকে গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গান শুনতে চেয়েছেন বলাই পলতা, শর্মিষ্ঠা পলতা, মিঠাকুণ্ড কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: একদমই। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুরোধে। পরবর্তী অনুরোধ হুগলি দাঁতপুর থেকে করেছেন অপর্ণা ভট্টাচার্য। একটি গান শুনতে চেয়েছেন, আমি বাউল হলাম। আমরা যে কোনো শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছেন, আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিই।

এর পরে আমরা যে গান শুনব তালাত মাহমুদের কণ্ঠে, সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন রিক পাল, সুপ্রীতি পাল, পোলগুস্তিয়া, হাওড়া থেকে। শুনি আমরা তালাত মাহমুদের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মান্নাদের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বাবলু মোদি ধুলাগড় হাওড়া থেকে। আর এরপর মান্নাদের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া আমরা গান শুনব।
1: একদমই, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে অনুরোধ করেছেন এই গানের জন্য, এবং এটিই কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ গান আজকের। এরপরে 2:30 মিনিটে সুরেলার সফরে আবারও ফিরব ঝুমুর কোয়েল, সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: ছোট্টবেলা থেকে সত্যি কথা বলতে এরকম স্বপ্নই দেখা শুরু করেছিলেন, এবং যে স্বপ্ন দেখতেন তার মধ্যে এত অনেস্টি থাকতো যে শেষ পর্যন্ত সেই স্বপ্নটাকে উনি বাঁচতে চাইতেন। জীবনে প্রথম যে স্বপ্নটা দেখেছিলেন তার জন্য তার কনজারভেটিভ যে ফ্যামিলিতে তিনি বিলং করতেন সেখানে তাকে একটু যুদ্ধ করতে হয়েছিল, কারণ বাড়ির সবাই চাইতো তিনি ইঞ্জিনিয়ার হন, এবং সেই জন্য তাকে বলা হয়েছে যে তুমি বোম্বেতে চলে যাও, সেখানে তোমার পাসপোর্ট হবে, এবং ওখান থেকে তারপর তুমি লন্ডনে কোনো একটা স্কুলে তোমাকে, মানে কলেজে তোমাকে সেখানে ভর্তি করা হবে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে। তিনিও এলেন বটে, পাসপোর্টও বানানো হলো, কিন্তু তারপর একদিন ভরসা করে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে তিনি তার দাদার কাছে সবটা খুলে বললেন, এবং বললেন বাবা মা চান ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি চাই না, আমি চাই আমি তোমারই মতো ফিল্ম বানাবো, আমি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই। দাদা সেদিন একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে ডিরেক্টর হবে বলছো জানোটা কি, তখন বলেছিলেন এটা তো জানার কিছু নেই, জীবনই তো জানায়, একজন ডিরেক্টর তো তৈরি হয় তার জীবনে যা যা সে বোঝে যা যা দেখে তার উপর ভিত্তি করে। আজ সেই ডিরেক্টরকে নিয়েই বলবো কথা ঝুমুর আর কোয়েল ডিরেক্টরস কাটে।
1: একদমই, আর গানটা শুনে আশা করি সকলেই বুঝে গেছে ইতিমধ্যে যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। যশ চোপড়া, আলাদা করে আর নতুন করে নামটা বলারই অপেক্ষা রাখে না, তবু বললাম। যশ চোপড়াকে নিয়ে কাজ কথা বলা

বা তার ছবির কথা বলা, এটা শুরুতে যদি সিলসিলার মতন গান শুনি তাহলে প্রথমেই যেটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, একটা অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ আর তার সাথে লোকেশন। যশ চোপড়ার সারা জীবন যতগুলো ছবি পরিচালনা করেছেন বা প্রযোজনা করেছেন, প্রত্যেকটা ছবির লোকেশন এবং তার ফ্রেমিং অসাধারণ ছিল। আমরা সেই সব কথায় পরে আসব, কিন্তু আপাতত যেটা ঝুমুটি বলছিল যে যেভাবে তার জীবনের এই যে ছবির জগতে আসা, ফিল্মকে ভালোবেসে, ছবিকে, ছায়াছবিকে ভালোবেসে এই জগতে পা রাখা, তারপরে একটু একটু একটু একটু করে নিজেই নিজের প্রতিযোগী হয়ে উঠে নিজেকে ইম্প্রুভ করে তোলা, এই গল্পগুলোতে আস্তে আস্তে আসব। আরেকটা গান শুনবো।

0: সাহিল লুধিয়ানভি এবং এন দত্ত মিউজিক ছিল, তাই তো? আর ঢুলকা ফুল ছবির আমরা গান শুনছিলাম, যেটা যশ চোপড়ার জীবনের প্রথম পরিচালিত ছবি। এর আগে আমরা যদ্দূর জানি যে নায়াদর ছবিতে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন, কিন্তু এটা বিআর চোপড়ার প্রোডাকশনে প্রথম তার পরিচালনা।
1: এইটা যে তিনি পরিচালনা করবেন তার আগে নায়াদর সেটা হিট করে গেছে, সাদনা হিট করে গেছে, তো তখন বিআর চোপড়া প্রথমে কিন্তু ডেকে বলেছিলেন ওনার দুজন অ্যাসিস্ট্যান্টকে, যশ চোপড়াকে এবং ওনার যিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন দুজনকে বলেছিলেন যে তোমরা দুজনে মিলে বানাও। এবার প্রথমে যখন শুনেছেন একদিকে ভালো লাগা যে এবার উনি একটা নিজের ইচ্ছেকে সেটাকে স্বপ্নকে পূরণ করতে পারবেন, কিন্তু আবার একদিকে কোথাও খারাপ লাগাও, কেন আর একজনের সঙ্গে ভাগ করে নিতে হবে। এবং হঠাৎই এমনই এক কিছু হলো যে আরেকজন যিনি ছিলেন তিনি বললেন না আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্ট করার সুযোগ পেয়েছি সুতরাং আমি এটা করছি না, কপাল ঠুকে তখন এই কাজটায় তিনি হাত দিলেন। এবার যখন সব ঠিক হয়ে গেছে, প্রথমে ঠিক হয়েছিল রাজকুমার এখানে হিরো হিসেবে থাকবেন,
0: কাজ করবেন,
1: তো রাজকুমার এলেনও, এসে বিআর চোপড়াকে হঠাৎ করে বললেন যে যশ চোপড়া ডিরেক্ট করছে ঠিক আছে, কিন্তু সেটে তুমি থাকবে, তো তুমি থাকলে আমার সুবিধা হয়। এইটা বিআর চোপড়া শুনলেন, পরে যখন রাজকুমার চলে গেছেন তখন বলেছেন যশ চোপড়াকে যে উনি এসেছিলেন উনি এই কথাটা বললেন, তখন যশ চোপড়া বলেছেন যে ঠিক আছে তাহলে একটা কাজ করো ডিরেকশনটা তুমিই দাও। এবার বিআর চোপড়া বুঝে গেছেন হোয়াট ইজ হোয়াট, তো উনি খবর পাঠিয়েছেন রাজকুমারকে যে না এটা এই প্রজেক্টটা আমি এখানেই রাখছি, আমরা বরং অন্য প্রজেক্টে কাজ করব। তারপর রাজেন্দ্র কুমারকে আনা হয় এবং উনি যখন এলেন তখন উনি একটু হ্যাঁ রাজি হচ্ছেন আবার কোথাও একটা নিমরাজিও, তো তখন ওনাকে বলা হলো যে ঠিক আছে চলো তোমার একটা সঙ্গে আরেকটা ফ্রি, তুমি যদি এটা করো তাহলে কানুন ফিল্মেও আমি তোমার সঙ্গে কাজ করব বিআর চোপড়া বলাতে, তখন রাজেন্দ্র কুমার এটাতে রাজি হয়ে গেলেন। এবং জানো এই ধুলকা ফুল এই নামটা দিয়েছিলেন কবি প্রদীপ। হ্যাঁ, যশ চোপড়া যখন গিয়ে জানিয়েছিলেন যে উনি এরকম একটা কাজ করতে চাইছেন তখন উনি এই নামটা দেন
0: যে ধুলকা ফুল,
1: ধুলকা ফুল। একটা জিনিস দেখো, জীবনে প্রথম তিনি ডিরেকশনে আসছেন এবং এই যে আমাদের এখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তিনি একটি অবৈধ সন্তানকে জুড়ে যে একখানা গল্প সেই গল্পটাকে নিয়ে আসছেন, বিয়ের আগে সন্তান চলে আসা সেই ঘটনাগুলোকে যে নিয়ে আসছেন
0: 1959
1: এটা মাথায় রাখতে হবে। এবং এই জিনিসগুলোকে এখানে কিন্তু একটা সাহসের দরকার, একজন প্রথম তিনি আসছেন কাজ করতে এবং প্রথম থেকেই কিন্তু একটা খটকা লাগাও মানুষের শুরু হয়ে গেছে এখান থেকেই।
0: একদমই, একটা বিতর্কিত প্লটের উপরে, একটা বিতর্কিত কন্টেন্ট বিষয়ে তার উপরে কাজ করা ওই সময়ে দাঁড়িয়ে সব থেকে বড় কথা, এটাই চ্যালেঞ্জ। আজকের দিনে দাঁড়িয়ে এই কাজটা করতে গেলে অনেক সুবিধাজনক হতো সেটা, তো সেটা সেটাকে তার যে তিনি রিপ্রেজেন্ট করলেন, এবং শুধু তিনি নন তার সঙ্গে কলাকুশলীদের কথাও বলবো, মালা সিনহা রাজেন্দ্র কুমার ছাড়াও যারা বাকিরাও ছিলেন, হ্যাঁ প্রত্যেকে। এবং এই এইখান থেকে শুরু হলো যশ চোপড়ার নিজেকে একটু অন্যরকমভাবে প্রতিষ্ঠা করা বলিউডে, এবং এরপরে তিনি যতগুলো কাজ করছেন, খুব অনেক ছবি পরিচালনা করেছেন এমনটা তো নয়, প্রচুর ছবি পরিচালনা করে প্রযোজনাও করেছেন অনেক ছবি, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা কাজের থেকে আলাদা
1: একদম।
0: এবং এইটা আমরা যদি দেখি ধুলকা ফুল, ধুলকা ফুলের পরে একটু একটু করে ওয়াক্ত বলে যে ছবিটি ছিল,
1: ধর্মপুত্র
0: বলে যে ছবিটি ছিল, এবং তারপরে যদি আমরা একেবারে ব্যাক টু নতুন সিনেমায় চলে আসি জব তক হ্যায় জান, মানে যেটা শেষ ছবি, সেখানেও আমরা দেখব প্লট বা কন্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের থেকে ডিফারেন্ট।
1: ঠিক, তাহলে ধর্মপুত্রের কথা যখন এলো, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় ফিল্মটা, যদিও বক্স অফিসে যে খুব হিট করেছিল এমনটা নয়, এরকম অনেক ফিল্মে কিন্তু আমরা তার যে পরিচালিত ফিল্ম সেখানে পাই, হয়তো কোনোটা প্রথম সপ্তাহে সেরকম পপুলারিটি পেল না কিন্তু তারপর থেকে পেতে শুরু করলো, বা কোনোটা হয়তো সেই সময় মানুষের ভালো লাগেনি, পরবর্তীতে তারা যখন এই ফিল্ম নিয়ে কথা বলেছে তখন তাদের পছন্দ হয়েছে, এরকম আমরা পাবো এবং আমাদের কথাও নিশ্চয়ই

0: বলা হয় ওয়াক্ত হচ্ছে হিন্দি সিনেমার প্রথম মাল্টিস্টারার ফিল্ম এবং বিয়ার ফিল্মস এর ব্যানারে, এবং এটা কালার ফিল্ম প্রথম।
1: হ্যাঁ, এবং এটা এই এই যে মাল্টিস্টারার মুভির একটা পথ দেখানো, সেটাও তাহলে আমরা যশ চোপড়ার হাত ধরেই দেখলাম।
0: এরকম অনেক কিছুই আমরা পাবো পরপর যখন আমরা দেখব,
1: অনেক কিছুই আমরা পাবো।
0: এই এই ফিল্মটা যখন বানানো হবে, এই ধারণাটা নিয়ে উনি বিমল রায়ের কাছে গিয়েছিলেন, গিয়ে গল্প করেছিলেন। তো বিমল রায় জিজ্ঞাসা করেছেন, আচ্ছা একটা ফ্যামিলি, সেখানকার ভাইরা সব আলাদা হয়ে যাচ্ছে, পরবর্তীতে তারা মিট করছে, তো ভাই হিসেবে কাদের তুমি ভাবছো? তখন বলছে, আমি ভাবছি কাপুর ফ্যামিলি থেকে তিনজনকে দেখে নেবো আর কি, শশি কাপুর, রাজ কাপুর, এরকম তো শাম্মি কাপুর, এদের। তো বিমল রায় না একটু চোখ কুচকে তাকিয়ে বলেছেন, এফএম চলবে না। তো বলছেন, কেন? বলছে, তুমি যতই বলো যে এরা এরা তিনজন তুমি নিলে, এরা হারিয়ে গেছে, কিন্তু যখনই স্ক্রিনে এরা আসবে তো দেখলেই বুঝবে এরা কাপুর ফ্যামিলির, এবং এক ফ্যামিলির তিনজন। এদের কখনো মনে হবে না দেখে যে এদের মধ্যে মিল নেই, হারিয়ে গেছে তাই খুঁজে পাচ্ছে। তো তখন চেঞ্জ করে শশী কাপুর, রাজকুমার এবং সুনীল দত্ত, আর সঙ্গে সাধনা, শর্মিলা ঠাকুর, এই সবাইকে নিয়ে, বলরাজ সাহানি, সবাইকে নিয়ে তৈরি হলো হই হই করে একটা ফিল্ম। কিন্তু এই ফিল্মটা জানো, মানে যখন প্রিন্ট পাঠিয়ে দেওয়ার পরেও আবার প্রিন্টটাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল, কারণ ওই সময় একটা যুদ্ধের আবহ। এবং অনেকে কি করেছিল, ফিল্মটা রিলিজ হওয়ার আগেই আগে থেকে লিখে দিয়েছিল, এই তো ভাই হারিয়ে যাবে, আবার ফিরে আসা ওই একই রকম, সেরকম চলবে না ফিল্ম। পরবর্তীতে যখন এই ফিল্ম রিলিজ করা হলো, তখন যারা এমনটা লিখেছিল তারা আবার কলম ধরতে বাধ্য হলো, এবং তখন তাদের লিখতে তারা বাধ্য হলো যে এরকম মাল্টিস্টারার ফিল্ম এর আগে কখনো তৈরি হয়নি।
1: একদমই তাই। এবং এই যে ফিল্মটা তৈরি হলো 65-এ, তারপরে আমি নমিনেশনটা ছেড়ে দিচ্ছি, ওটা আর বলছি না, যেটা হলো সেটা একটা ধামাকা হয়ে গেল। 5-5টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই ছবির জন্য। বেস্ট ডিরেক্টর পেলেন যশ চোপড়া, সাপোর্টিং অ্যাক্টর রাজকুমার পেলেন, আখতার মির্জা পেলেন বেস্ট স্টোরি গল্পের জন্য, আখতারুল ইমান পেলেন ডায়লগের জন্য, সিনেমাটোগ্রাফির জন্য ধমন চোপড়া পেলেন। তো এরকম অসংখ্য পুরস্কার পুরস্কৃত হলো ওয়াক্ত, যে কারণে আমরা হয়তো এর আগে আগের লিঙ্কে বারবার ওয়াক্তের কথাটা বলছিলাম।
0: ঠিক তাই।
1: তো ওয়াক্ত তো একটা নিদর্শন রেখে গেল। এর পরে একটু একটু করে যে ছবিগুলো আসতে শুরু করলো, যদিও একটা

0: জিনিস দেখো, যেমন আমরা বলি যশ চোপড়াকে কিং অফ রোম্যান্স, হ্যাঁ, কিন্তু তার জীবনে যে কটা ছবি তিনি পরিচালনা করেছেন তার মধ্যে কিন্তু মাত্র 7 থেকে 8টা ছবি রোমান্টিক ছবি,
1: সেটাও দেখো শুরু হচ্ছে কিন্তু চাঁদনি থেকে,
0: চাঁদনি থেকে।
1: তার আগে পর্যন্ত উনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে,
0: বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেখানে শুধু মাল্টিস্টারার একটা যেমন ফ্যামিলি ড্রামা, এছাড়া অ্যাকশন মুভি তো আছে।

0: এমন নায়িকাকে তিনি খুঁজছিলেন যে যাকে দেখে কখনোই মনে হবে না যে এ কোনো খারাপ কাজ করতে পারে বা এর মধ্যে কোনো নেগেটিভিটি থাকতে পারে, সেই জন্য খুঁজতে খুঁজতে উনি কাকে নিলেন, নন্দাকে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এবং মানে মজা হচ্ছে এই যে ফিল্মটা উনি বানালেন, যে মানুষ গান নির্ভর ছবি বানিয়ে আসছেন তার এই ফিল্মে কিন্তু কোনো গান ছিল না
1: একেবারে।
0: এখানেও আমরা একজনকে আবার তাকে পেলাম যে গান ছাড়া একটা ফিল্ম,
1: একদম অন্য ধারার আরেকটা ছবি, ইত্তেফাক।
0: হ্যাঁ, তো এইরকমই নানান ফিল্ম নিয়ে তার আমরা কথা বলবো, এবং সত্যি কথা বলতে বলা হয় যে এই ইত্তেফাক যেন মোস্ট মডার্ন ফিল্মস এভার মেড ইন ইন্ডিয়া,
1: একদমই
0: মানে এমন ভাবে তার নির্মাণটা ছিল। তো এরকমই বিভিন্ন ফিল্ম নিয়ে আমরা কথা বলবো, তবে এখন তো একটা বিরতিতে আমরা যাব, আবার ফিরে আসবো যখন 3:10 তখন তার পরিচালিত আরো বিভিন্ন ফিল্ম নিয়ে আমরা কথা বলবো। তবে যশ চোপড়া এমন একজন পরিচালক যিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন,
1: স্বপ্ন দেখতে শিখিয়েছেন, এবং সেই স্বপ্নে কত রকমের বৈচিত্র্য, বৈচিত্র্যময় তার জীবন প্রত্যেকটা। আমি ওই যে প্রথম থেকে বলছি আমরা বারবার যে প্রত্যেকটা ছবি থেকে প্রত্যেকটা ছবির গল্প, সুর, কথা, গান, তার মানে আর্টিস্টরা, প্রত্যেকটা জিনিস আলাদা, এবং এইটা এই ধারাটা শেষ জীবন পর্যন্ত রেখে গেছেন তিনি।
0: আসলে উনি এইটাই বিশ্বাস করেন যে ফিল্ম হচ্ছে একটা টিম ওয়ার্ক, এবং যারা যারা তার আন্ডারে কাজ করেছেন তারা এটা প্রত্যেকে বলেছেন যে তার আন্ডারে কাজ করা মানে একটা টিমের মধ্যে থেকে, এবং প্রত্যেকের মতামতকে তিনি অসম্ভব সম্মান দেন এবং সেগুলো শোনার চেষ্টা করেন। ঠান্ডা মাথার একজন ভালো মানুষ সেই ডিরেক্টরকে নিয়েই আজকে আমরা কথা বলছি ডিরেক্টরস কাটে, ঝুমুর আর কোয়েল।
1: ফিরে আসবো 10 মিনিট পরে একটা ছোট বিরতির ওপারে, সঙ্গে থাকবেন।

0: 1971 यश चोपड़ार जोन्नो एकटा असम्भव मेमोरेबल फिल्म एवं तार आगे तार प्रचंड मानसिक एकटा टाना पोड़ेन चलेछे कारण तार आगे तिनी बियेओ करेछेन एवं एतदिन पर्यन्त बियार चोपड़ार ब्यानारे तिनी काज करे आसछेन सुतरां सेखाने एकटा स्यालारी पेतेन एई पर्यन्त एई समय दाड़िये तार कोथाओ मने हलो जे एबार जदि निजे थेके किछु करा जाय एवं निजेर एकटा प्रोडक्शन हाउस बानानो जाय यथारीति जेमन भावे प्रथम दिन गिये দাদাকে জানিয়েছিলেন যে আমি ডিরেকশনে আসতে চাই ঠিক সেভাবেই একদিন দাদার সঙ্গে দেখা করলেন এবং বললেন যে আমি চাইছি নিজের একটা প্রোডাকশন হাউস করতে বিআর চোপড়া সেদিন বলেছিলেন খুবই ভালো কিন্তু একটা জিনিস মনে রেখো আর্টিস্ট তোমাকে নিজেকে বেছে নিতে হবে তাদের পেমেন্টের ব্যাপারে তোমাকে কথা বলতে হবে ডিস্ট্রিবিউটর তোমার নিজের হবে টেকনিশিয়ানস তোমার নিজের হবে তো উনি বুঝলেন যে একেবারেই সেট আপটা নতুন করে উনি যেমন চাইছেন তেমন করেই তাকে সাজাতে হবে মুশকিল হলো এত টাকা কোথায় পাওয়া যাবে জীবনে যেদিন ঠিক করলেন বম্বে আসবেন এবং ডিরেকশনের কাজ করবেন সেদিন মা একটা কথা বলেছিলেন যে তোমার মন যা চাইবে তুমি সেটাই করো সেদিন মায়ের আশীর্বাদ নিয়ে 200 টাকা পকেটে নিয়ে উনি ট্রেনে চেপে বসেছিলেন আবার এই ফিল্মটা তৈরি করা এবং ইয়শরাজ ফিল্মস এই ব্যানারে যখন ফিল্ম আসছে তার আগেও মাকে যখন বলছেন যে আমি আর দাদার সঙ্গে কাজ করব না নিজে কাজ করব। সেদিনও মা একটা কথাই বলেছিলেন যে যদি তুমি মন থেকে চাও যদি তুমি মনে করো এটা ভালো তাহলে তুমি করো আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং এই দাগ ফিল্মটা উনি যখন বানাচ্ছেন সেই সময় শর্মিলা ঠাকুর রাখি এবং রাজেশ খান্না রাখি সেদিন যখন জানতে পেরেছেন যে এই পুরো প্রোডাকশনটা ইয়াসজি নিজে করছেন নিজের টাকা এনে ইয়াসজির হাতে দিয়ে বলেছিলেন এগুলো রাখো এগুলো তোমার কাজে লাগবে তো ইয়াসজি মানে উনি মানে ভীষণ আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন তাই বলছে না ঠিক আছে বলছে রাখো না এগুলো তো এখন আমার লাগছে না তোমার তুমি শুরু করো এটা দিলাম আর একজনের সঙ্গে ওনার যে মানে সারা জীবনের ওনার মানে সাহির এবং ওনার যে সম্পর্কটা যতদিন সাহির লুধিয়ানভি ছিলেন ওনার সঙ্গেই কাজ করে গেছেন সাহির বলেছিলেন যে আমাকে এখন কিছু দিতে হবে না যখন এই ফিল্ম হিট করবে তখন তুমি আমাকে দিও ভাবো সম্পর্ক
1: হ্যাঁ একদমই তাই যে এই এই যে একটা কর্মযোগ্য কেন টিম ওয়ার্কটা তিনি বলতেন বারবার যে সিনেমা একটা টিম ওয়ার্ক এন্টারটেনমেন্টই একটা টিম ওয়ার্ক তো এই কারণেই কিন্তু বলা যে এতগুলো মানুষ এই যে পাশে এসে দাঁড়ালো যে যার যেটুকু সামর্থ্য সে সেটুকু দিয়ে পাশে এসে দাঁড়াচ্ছে এবং যখনই কোনো শিল্পী তার পাশে এরকম কিছু পারিষদ বা বন্ধুদের পেয়ে যান তখন কিন্তু তার কাজের গতিটাও বাড়ে তার কাজের
0: কোয়ালিটিটা
1: অনেক ভালো হয়ে যায় একদমই তাই সেটাই এবং একটা সময় এই যে আমরা যশ চোপড়ার কথা বলছিলাম যে তিনি বৈচিত্র্যময় তার এক একটা ছবি এক এক রকমের মেসেজ দেয় বার্তা দেয় এবং প্রত্যেকটা ছবি সাহসী কিছু বার্তা দেয় যে বার্তাটা হলে বসে তুমি যখন ছবিটা দেখবে তখন তোমাকে বেশ বুকে বল নিয়ে দেখতে হবে যে হ্যাঁ এবার

0: কিছু ধামাকা হতে চলেছে আর কি। কারণ এইটা মহেশ ভাট একবার বলছেন যে এটা যশ চোপড়ারই কথা, মহেশ ভাট বলছেন যে যশজিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন, মানে প্রত্যেকটা ছবি একটা একটা চ্যালেঞ্জ কেন। তখন যশ চোপড়া নাকি বলেছিলেন যে হলের ভেতরে যখন মানুষ সিনেমা দেখতে বসে, এখন তো বটেই, এখন ছাড়াও মানে আগেকার দিনে আরও বেশি হতো এটা, তখন তারা আরও বেশি রক্ষণশীল হয়ে পড়ে। মানে পাশে যে লোকটা বসে আছে তার পাশে বসে আমি অন স্ক্রিনে অত বড় একটা জিনিস দেখব, সেটা যদি আমি একটা বিতর্কিত কিছু দেখি পাশের লোকটা কি ভাববে। এই এই যে একটা ভেতরে ভেতরে কাজ করে যে আমার সঙ্গে যে দেখতে গেছে সিনেমাটা সে কি ভাববে, সে কি ভাববে আমাকে কেন এই সিনেমাটা দেখতে নিয়ে আসলো। হ্যাঁ, তো এইটাই আমার চ্যালেঞ্জ যে ভাবুক তাতে কি যায় আসে, কিন্তু ওটাই আমি দেখাবো।
1: হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখো, একদিকে তিনি যেমন দিওয়ার এই ফিল্মটাতে তিনি যখন মানে করছেন আর কি শুটিং, সেই সময় আমরা অমিতাভকে কিরকম পাচ্ছি, অ্যাংরি ইয়াং ম্যান, এবং এই এই দিওয়ারের পরেই তিনি যখন কভি কভিতে নিয়ে আসছেন তখন একদমই অন্যরকম। আবার তারপরেই দেখো আবার যে কভি কভি হয়ে গেল, এবার আবার ত্রিশূলে হাত দিচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু অন্য রকম ডাইমেনশনে আসছে। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে একই সাথে প্রায় দিওয়ার এবং কভি কভি আপনি শুটিং করছেন, পরপর এরকম আসছে, তো আপনার মনে হয়নি যে এখানে অমিতাভকে একরকম দেখছি, ওখানে অমিতাভ একদম অন্যরকম, ওখানে তিনি পোয়েট, তো এইটা নিয়ে কিছু একটা ঝামেলা হতে পারে? তখন যশ চোপড়া বলছেন যে না, কারণ আমার মনে হয় একজন মানুষ যখন সিনেমা হলে কোনো একটা ফিল্ম দেখতে যায় তখন সে ওই ফিল্মটাই দেখে, তখন সে এইটা ভাবে না যে যশ চোপড়া আগেরটাই তো ওটা বানিয়েছে, অমিতাভ তো ওরকম রোলে ছিল, এটাই কেন এরকম, এই ফিল্মে অমিতাভের যে প্রেমিকা ওই ফিল্মে সে কেন মা হবে, এইসব তার এত মাথা ব্যথা থাকে না। সুতরাং আমি যে ফিল্মটা বানাই সে তখন সেই মাইন্ডসেটটা নিয়েই যায়।
0: হ্যাঁ, তো এবং সেই চরিত্রটাই হয়ে ওঠে একদম।
1: এবং উনি নিজে বলেন যে দিওয়ারের স্ক্রিপ্টটা আমি যেভাবে হাতে পেয়েছিলাম ওটা আমার কাছে একটা খুব সুন্দর যত্ন করে একটা কমপ্লিট স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টটা উনি খুব পছন্দ করেছিলেন। এবার কভি কভি যখন উনি শুটিং করছেন উনি বলেন যে এটা কোথাও একটা যেন আমাদের হানিমুন শুটিং ছিল, মানে ওদিকে অমিতাভ গেছেন ফুল ফ্যামিলি নিয়ে, তার বাবা মা জয়া, এদিকে আবার মানে পামেলা গেছেন সঙ্গে, হ্যাঁ, এবং প্রত্যেকে ওইখানে ভীষণভাবে এনজয় করছে, সকলে মিলে খুব সুন্দর মজা করে সময় কাটাচ্ছে, এবং এইভাবেই একখানা শুটিং হয়ে গেছে,
0: ভ্যাকেশন কামস অফ শুটিং আর কি,
1: মানে ওটা পিকনিকের মতো, ওটা কিরকম যেন হয়েই গেল আর কি। তো কভি কভি থেকেই শুনি তাহলে আমরা
0: গান শুনি।

0: নুরি ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান। এবং দেখুন, যশ চোপড়ার ফিল্ম মানে কিন্তু গান একটা বড় জায়গা জুড়ে আছে, যদিও এর পরবর্তীতে আমরা আরও বেশি করে সেই গানকে সামনে আসতে দেখব। সিলসিলার গান দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম।
1: হ্যাঁ,
0: এবং সেই সময় শুটিংয়ে অমিতাভ বচ্চন আছেন কাশ্মীরে, এবং ওনাদের কথায় কথায় সিলসিলার উনি স্ক্রিপ্টটা দেখিয়েছেন যশ চোপড়া। তো অমিতাভ খুব মন দিয়ে পড়েছেন, এবং সেই সময় উনি জানতে পারছেন যে কাস্ট করা হবে রেখা যে চরিত্রটা করেছেন সেই চরিত্রে পারভিন বাবিকে, এবং স্মিতা পাটিল জয়ার চরিত্রটা করবেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ার পরে অমিতাভ মানে প্রত্যেকে তো প্রত্যেকের নার্ভটা বোঝেন যে কে কিরম কি চাইছে কি সবটাই, তো জিজ্ঞাসা করেছেন একে যশ চোপড়াকে, বেরিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, যশজি আপনি কি সত্যি এই কাজটাই চাইছিলেন? এবার যশ চোপড়া কিছুক্ষণ চুপ করে থেকে বলেছেন না। তখন বলছে আপনি বলুন আপনি কোন কাস্ট মনে করেছেন। তখন বলছেন আসলে আমি চেয়েছিলাম তোমাকে, জয়াকে আর রেখাকে। কিছুক্ষণের পজ, তারপর বললেন যে ঠিক আছে তাহলে কালকে আমরা ফিরে যাই বোম্বে, সেখানে গিয়ে আমরা কথা বলে দেখি আলাদা করে যদি এরা রাজি থাকে। এবং যশজি বলছেন যে আমরা প্রথমে দিল্লি এসেছি, দিল্লি থেকে বোম্বে এসেছি, এবং গোটা রাস্তাটা দুজন দুজনের দিকে তাকিয়েছি, দীর্ঘশ্বাস ফেলে আবার বসে গেছি চুপ করে, মানে কি হতে চলেছে এটা ভাবার জন্য। এবং সত্যি কথাই আলাদা করে দুজনের সঙ্গে যখন কথা বলা হয়েছে দুজনেই কিন্তু রাজি হয়েছে। এবার এইবার আসল ব্যাপারটা হচ্ছে যে তাহলে পারভিন বাবি আর স্মিতা পাটিলকে কি করে বারণ করা হবে,
1: বারণ করা হবে।
0: যশজি বলেন পজিটিভ কথা আমি খুব ভালো বলতে পারি, নেগেটিভ কথা আমি বলতে পারি না। তো উনি পারভিন বাবি তখন শুটিং করছেন, তো পারভিন বাবিকে খবর পাঠিয়ে দিয়েছেন একজনের থ্রুতে যে এই তার কাজটা হচ্ছে না, আমরা পরে কোনো কাজ করব। আর স্মিতা পাটিলকেও আর একজনের মারফত খবর দিয়েছেন। যখন নেমেছেন শুটিংয়ের জন্য তখন পারভিন বাবি ফিরছেন, দেখা হয়ে গেছে এয়ারপোর্টে। পারভিন বাবি এসে বলছেন না আমি খুব খুশি, যদি তুমি ফিল্মের জন্য এটা করে থাকো ভেরি গুড, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কথা দাও পরে একটা কাজ করবো। তো বলছে হ্যাঁ করবো। স্মিতা পাটিল কিন্তু পরে বলেছিলেন যে যশজি আপনি যদি নিজে আমাকে জানাতেন তাহলে বোধ হয় আমি বেশি খুশি হতাম। মানে একটা কি সুন্দর করে ধরে রাখা প্রত্যেকটা সম্পর্ক এবং ইউনিটের মানুষকে, যে একটা না বলছেন সেখানেও কোনো মানুষ বলছে যে যশজি যদি আমায় বলতেন আমি বোধ হয় এত কষ্ট পেতাম,
1: এত কষ্ট পেতাম না।
0: কারণ যশরাজ ব্যানারে কাজ করাটা তো একটা ব্যাপার,
1: একদমই।
0: তারপরে আসছে এরপর পুরো রোম্যান্টিক ফিল্ম নিয়ে তিনি যখন আসছেন সেই ফিল্মের কথা।
1: হ্যাঁ, রোম্যান্টিক ফিল্ম মানে যেটা তুমি একটু আগে যেটা সিলসিলার কথা বলছিলে, এবং ও চাঁদনি, চাঁদনি, একদমই একদমই। তারপরে আসছে চাঁদনি, এবং চাঁদনি প্রসঙ্গে কথা বলতে গেলে আজকের দিনে যেটা বলতেই হবে সেটা হচ্ছে চাঁদনিতে যদিও আমরা চাঁদনিকে মনে রাখি ঋষি কাপুর এবং শ্রীদেবীর জন্য, কিন্তু তার পাশাপাশি আরও একজন মানুষকে আমরা চাঁদনিতে পেয়েছিলাম, যে চরিত্রটা একটা খুব সুন্দর চরিত্র, বিনোদ খান্না।
0: হ্যাঁ,
1: তো বিনোদ খান্নাকে নিয়ে কথা বলতে গেলে আজকে বলতেই হবে, যেহেতু আজ তাঁর জন্মদিন, এবং আমরা আজকে যেহেতু আমাদের ডিরেক্টরস কাট আমরা যশ চোপড়াকে নিয়ে করছি, সেখানে চাঁদনিকে নিয়ে বলছি, বলতে গিয়ে বিনোদ খান্নার কথা বলবো না এবং তাকে একটা বার্থডে উইশ করবো না, সেটা তো হতেই পারে না। সুতরাং শুভ জন্মদিন এফ এম গোল্ডের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে বিনোদ খান্নাজিকে। তো চাঁদনি দিয়ে হয়তো শুরু হলো তার রোম্যান্টিক ছবির যাত্রাটা, এবং এইটার পর থেকে না, চাঁদনি দিয়ে শুরু হলো না, সিলসিলা তার আগেই ছিল, চাঁদনির আগেই ছিল।
0: হ্যাঁ, কিন্তু এই যে দেখো চাঁদনি এই ফিল্মটা ওনার কাছে অদ্ভুতভাবে মানে ওনার বানানোর ইচ্ছে হলো। একদিন উনি ওনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন গাড়িতে করে, তো হঠাৎই সমস্ত হোর্ডিংয়ের দিকে তাকাতে তাকাতে যাচ্ছেন, তো হোর্ডিংগুলো দেখতে দেখতে ওনার হঠাৎ মনে হলো যে এ কী অবস্থা, চারদিকে খালি শুধু মুখগুলো বদলে বদলে যাচ্ছে, কিন্তু একটা সবাই যেন ভীষণ রাগত এবং তাদের সমস্ত অস্ত্রশস্ত্রগুলো বদলে যাচ্ছে, কিন্তু কোথাও একটা ফর্মুলা ফিল্ম সেগুলোই চলছে, যেন নতুন কিছু নেই। এবার ওনার তখন মনে হয়েছে আচ্ছা অ্যাকশন যদি কোনো ফিল্মকে ধরে রাখার জন্য প্রধান অস্ত্র হতে পারে তাহলে গান কেন নয়। এবং এই ভাবনা থেকে তিনি চাঁদনি এই ফিল্মটা করতে যান এবং সেখানে গানে ভরিয়ে দেন। এই প্রথম আবার নতুন করে মানুষ দেখছে এতগুলো গান এবং প্রত্যেকটা অকেশনেই প্রায় গান, এবং সেখানে ফ্যামিলির মানুষজন সমস্ত জড়ো হচ্ছে, তারা নানান রকম মানে রিচুয়ালস করছেন এবং তার জন্য গান হচ্ছে এইসব। এবং চাঁদনি যখন বানাবেন তখন তার কিন্তু মনে হয় শ্রীদেবীর কথাই।
1: হ্যাঁ, এবং চাঁদনিও কিন্তু আরও একটা মাল্টিস্টারার মুভি।
0: হ্যাঁ,
1: মাল্টিস্টারার মুভি আমরা যেরকম যেটা ধারাটা উনি শুরু করেছিলেন, চাঁদনি আবারও সেই জায়গাতে
0: চলছে। দেখো,
1: হ্যাঁ,
0: যতগুলোই
1: সিলসিলাও
0: যাচ্ছি। এইবার চাঁদনি যখন বানাবেন তখন কিন্তু ওনার মনে হলো যে চাঁদনি তো চাঁদের আলো, তার মধ্যে একটা ভীষণ সুন্দর নরম ব্যাপার, সেই জন্য মানে চাঁদনিটা খেয়াল করে দেখুন বেশিরভাগ জায়গায় শ্রীদেবী সাদা ড্রেসে, সাদা সালোয়ার, সাদা ড্রেস এবং
1: সিঙ্গেল কালার,
0: হ্যাঁ,
1: যে কোনো জিনিস,
0: এবং সেই যে একটা সুন্দর একটা নরম ব্যাপার সেইটা তিনি পুরোটা জুড়ে রাখলেন। এবং একদম প্রথমে যখন দেখা হবে বিনোদ খান্নার সঙ্গে তখন ওনার ভাবনা ছিল যে একটা কোথাও আগুন লেগেছে সেখান থেকে যেন রেস্কিউ করছে, এরকম ভাবনা। তারপর ওনার হঠাৎ মনে হচ্ছে এসব আমি কী করছি, আমার মনটা তো এটা চাইছে না, তাহলে অন্য রকম ব্যাপারটা হোক। একদম শেষেও এরকম ভাবনা ছিল যে চাঁদনির একখানা ছেলে থাকবে এবং আলটিমেটলি হয়তো চাঁদনি নিজে মারা যাবে, এরকম ভাবে স্ক্রিপ্টটা। কিন্তু সেখানেও তার মনে হয়েছে কেন আমি একটা সুন্দর মানুষ হাসি মুখে বেরোবে এটা ভাবছি না, সেকেন্ড হাফটা কেন আমি এমন ভাবছি। তখন কিন্তু তিনি একটা সুন্দর মিলানন্তক বানালেন এবং প্রত্যেকটা জিনিস উনি এইভাবেই মাথায় রাখতেন। যখন চাঁদনি ওনার বানানো হয়ে গেছে তখন ডিস্ট্রিবিউটররা বলেন যে ওনার যিনি ডিস্ট্রিবিউটর ছিলেন তিনি বলছেন এ ফিল্ম চলবে না, আমি এ ডিস্ট্রিবিউশনের কাজ নেব না। তো উনি বলছেন কেন এটা মনে হচ্ছে, বলছে বিনোদ খান্না আছে অথচ অ্যাকশন নেই, এ ফিল্ম চলতে পারে না। উনি তখন বলেছিলেন ঠিক আছে তাহলে আমার কমিশনটা তুমি কমিয়ে নাও, মানে আমি যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্ট ওখান থেকে কমিয়ে নাও, যেটা তোমার মনে হচ্ছে যে বিনোদ খান্না অ্যাকশন করছে না বলে তোমার লস হতে পারে, বলছে 2-3 লাখ, তো আমাদের ওটা তুমি কমিয়ে নাও, কিন্তু পার্সেন্টেজ যখন আমরা ভাগ করব, আমার ফিল্ম চলুক বা না চলুক তখন আমাদের হবে 80% আর 20%। এবার যখন হিট হলো তখন এক বছর বাদে ডিস্ট্রিবিউটর এসে বলেছেন আমারটাকে একটু বাড়ানো যায়, তখন তারটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছিল।
1: না, বিনোদ খান্নার কথা দেখো এই চাঁদনি ছবিটা, আরও একটা জিনিস চাঁদনি এই কারণে মনে থাকে, আনন্দ বক্সি, হ্যাঁ, শিভারির মিউজিক আমরা জানি এবং আনন্দ বক্সি লিরিক্স করেছিলেন। সাহির লোধিয়ানভির পরে যদি কাউকে সব থেকে বেশি ভরসা করেছিলেন যশ চোপড়া, সেটা আনন্দ বক্সি, এবং তারপর জাভেদ আখতার বা গুলজার। তো আনন্দ বক্সির জন্য চাঁদনিকে আমরা মনে রাখি। এবং শেষ দৃশ্যটা, সেখানে বিনোদ খান্নার অভিনয়, যেহেতু বিনোদ খান্নাকে নিয়ে একটু বললাম তাই জন্য শেষ দৃশ্যটার কথা বললাম, যেখানে ঋষি কাপুর সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন এবং শ্রীদেবী ওই গাঁটছড়াটা খুলে দৌড়চ্ছেন ঋষি কাপুরকে বাঁচানোর জন্য, সেইখানে বিনোদ খান্নার এক্সপ্রেশনটা একটু মনে করুন।
0: এই মুহূর্তে চাঁদনি ও মেরি চাঁদনি এটাই শুনি, যেখানে শ্রীদেবীর ভয়েসটাও পাবো আমরা।
2: তো মেরি চাঁদনি

0: এই প্রথম কিন্তু তিনি এমনটাও করলেন যে শ্রীদেবীর ভয়েসটাকেই ইউজ করে দিলেন গানের মধ্যে, গানটা
1: ডায়লগ
0: দিয়ে। এবং দেখো এই যে ফিল্মটা, শ্রীদেবীকে যখন আমরা দেখছি অসম্ভব সুন্দর একটা মানে ঝর্ণার মতো তাকে লাগছে, শুধু যে তাকে তাই নয়, মানে তার ফিল্মে যত নারী চরিত্র তাদের প্রত্যেকের কস্টিউমের ব্যাপারে বলো, তাদের কেমন সুন্দর দেখতে লাগবে সেই ব্যাপারে বলো, সবটা ইয়াশজি ভীষণভাবে নজরে রাখতেন। উনি একটা কথা বলতেন যে নেচারের পরে যদি আর কিছুকে ঈশ্বর খুব যত্ন করে গড়ে থাকেন তাহলে সেটা হচ্ছে নারী। তাহলে আমার উচিত, আমি যখন পরিচালক, তখন সেই নারীকে আরো সুন্দর করে কি করে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়। কারণ যে কোনো সৃষ্টি, যখন আমরা কেউ সেই সৃষ্টিটার প্রতি সংবেদনশীল হই তখন হয়তো আমরা মাথা থেকে হই, কিন্তু নারী তাকে স্থান দেয় মনে, সেই জন্য এদের খুব যত্ন করে গড়ে তুলতে হয়। এই ভাবনাগুলোও তো কোথাও একটা মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই

0: একদমই তাই। একটা জিনিস যেটা এতক্ষণ ধরে মানে এটা বলছিলামও না বা আমরা ভাবিও নি, হয়তো হঠাৎ করেই মনে হলো, সেটা হচ্ছে পাঞ্জাব ছিল যশ চোপড়ার শিকড় এবং তিনি পাঞ্জাব ছেড়ে চলে এসেছিলেন বহু বছর আগে, তারপরে হয়তো সেখানে আর ফিরেও যাননি, সেখানে আর থাকেনও নি, কিন্তু ওই শিকড়টা তিনি খুব আঁকড়ে থাকতে ভালোবাসতেন এবং প্রজীবনের মানে শেষ ছবিটা পর্যন্তও আমি বলবো, জব তক হ্যায় জান শেষ ছবি আমরা জানি 2012, সেই ছবিটা পর্যন্তও তিনি কোথাও গিয়ে ওই যে পাঞ্জাবি কালচার, ওই যে সুর, ওই যে মানে তার এসেন্সটা, তার গন্ধটা, সেটাকে না ধরে রাখার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছবিতে, বিভিন্ন ক্ষেত্রে আর কি, ভাষা, সেখানকার ভাষা, সেখানকার সংস্কৃতি, সব কিছুই।
1: আমরা আসবো আরও কথায়, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরেই ফিরে আসছি তার আরও একটা সময়ের আগে তৈরি করা একটা অসম্ভব সুন্দর মানে প্লট সেই ফিল্ম নিয়ে, এবং আসছি তার গান শুনতে শুনতেই ফিরে আসবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: যশ চোপড়া সারা জীবনে প্রচুর আর্টিস্টকে, প্রচুর শিল্পীকে আবিষ্কার করেছেন, একদম। মানে আমরা শশী কাপুর, ঋষি কাপুর থেকে শুরু করে করিশ্মা কাপুর পর্যন্ত, সেটা তো আছেই কাপুর ফ্যামিলির। এছাড়াও শাহরুখ খান থেকে বা আরও অনেকে, আরও অনেক অনেক শিল্পীকে আবিষ্কার করেছেন তিনি অনস্ক্রিন। এইটা কিন্তু এর জন্য বলিউড তার কাছে অনেকটা ঋণী।
1: একদম, এবং একদম শেষে 2012 তিনি যখন বলছেন যে আর আমি ফিল্ম বানাতে চাই না, তখনও বলছেন যে কাজটা করতে চাই নতুন যারা আসছে সে সমস্ত ছেলে মেয়েগুলোকে, যদি আমার সুযোগ থাকে তাহলে আমি তাদের সুযোগ দিতে চাই যে কিভাবে তারা জীবনে এগিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে চলাটাই আসলে তার ইচ্ছে। লম্হে থেকে শুনলাম আমরা এই গান, এবং এই সেই ফিল্ম যেটা সময়ের অনেক আগে তিনি তৈরি করে ফেলেছিলেন। যখন এই ফিল্ম বানানো হয়েছে তখন মানুষ সেইভাবে নিতে পারেনি, কিন্তু ক্রিটিকদের খুব পছন্দ হয়েছিল। কারণ কোথাও দাঁড়িয়ে এই যে মায়ের সঙ্গে একটা রিলেশন ছিল, আবার মেয়ে তারই ভালোবাসায় পড়ছে, এই জিনিসগুলো,
0: অসমবয়সী সম্পর্ক বা প্রেম,
1: কোথাও একটা গন্ডগোল মতো লাগছিল। এবং এই ফিল্মের জন্য প্রথম থেকে কিন্তু তিনি যে অনিল কাপুরকেই বেছেছিলেন এমনটা নয়, কিন্তু অনিল কাপুর কখনো হাত ছাড়েননি। মানে উনি ঘুরে ঘুরেই আসতেন আর বলতেন যে এই চরিত্র আমাকে মানায় কিনা একটু দেখুন দেখি। তার জন্য তিনি তার অত স্বাদের গোঁফটাকেও উড়িয়ে দিয়েছিলেন, সেটাতেও তিনি রাজি ছিলেন, কিন্তু ওই চরিত্রটা করার জন্য তিনি আকুলি বিকুলি।
0: আসলে যশ চোপড়ার জীবনে, এই যে ছবির সিনেমা জীবনে, তার একটা অদ্ভুত নীতি ছিল যেটাকে দুটো শব্দে আমরা বলতে পারি, গ্ল্যামারাস রিয়েলিজম। মানে তিনি বাস্তবকে দেখাতেন কিন্তু খুব গ্ল্যামারাস ভঙ্গিতে আর কি।
1: এবং যশ চোপড়া হচ্ছেন সেই মানুষ যিনি সময়ের সাথে সাথে, কোথাও তার বয়স হয়েছে বটে, তার অভিজ্ঞতা বেড়েছে বটে, কিন্তু ইয়ুথের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হয় সেটা তিনি বারবার দেখিয়েছেন।
0: একদম,
1: এবং ডারের ক্ষেত্রেও তুমি দেখো, একজন হিরোকে আনছেন, তার ইমেজটাই পুরো নেগেটিভ।
0: একদমই, হিরো অথচ নেগেটিভ চরিত্র। ডার, আমরা শাহরুখ খানকে একটা অদ্ভুত রূপে পাই ডারে, যেটা কিনা শাহরুখ খান কিন্তু এতটা চ্যালেঞ্জিং রোল, এতটা চ্যালেঞ্জিং অভিনয় তার কাছে, এটা খুব মানে দেখার মতন ছিল। দিল তো পাগল হ্যায়তে চলে যাব একটু।
1: ঠিক, আসলে এখন দৌড়াচ্ছি, আমরাও দৌড়াচ্ছি। দিল তো পাগল হ্যায় ভেবে দেখুন, একটা এমন ফিল্ম যেখানে আবার আমরা মানে মাধুরীকে পাচ্ছি, করিশ্মা কাপুরকে পাচ্ছি, শাহরুখ খানকে পাচ্ছি, এবং ওই বয়সটা যারা তাদের মতো করে তাদের প্যাশনকে নিয়ে এগিয়ে
0: যাচ্ছে।
1: এবং এই ফিল্মের জন্য করিশ্মা কাপুরকে অনেক করে রাজি করানো হয়। একদম শেষে করিশ্মা রাজি হয় একটাই কারণে, যে সে মাধুরীর সঙ্গে কাজ করবে এবং সে কম্পিট করবে একটা ডান্সে, এবং এইটা তার কাছে ভালো লাগা ছিল। এবং সত্যি কথা বলতে এই ফিল্মটা আমাদের সকলেরই খুব মনের কাছাকাছি একটা ফিল্ম।

0: তিনি যেমন সব কথায় কথায় বলতেন যে কোনো সন্তান সে কখনো ভুল হতে পারে না বা সে কখনো অবৈধ হতে পারে না, যদি কেউ এই টার্মটার সঙ্গে যায় তাহলে সেক্ষেত্রে তার বাবা মা, কারণ এটা তাদের ডিসিশন, সন্তানের কোনো দোষ নেই। ঠিক তেমনি তিনি বলেন যে কোনো ভালোবাসা সে কখনো অপবিত্র হতে পারে না, সেই মুহূর্তের জন্য সেটা পরকীয়া হলো, সেই মুহূর্তের জন্য সেটা ভীষণভাবে সত্যি এবং এই ভালোবাসাটা জীবনে ছড়িয়ে থাক, তিনি সেটাই চেষ্টা করেছেন। কিন্তু
1: একদমই লুধিয়ানভিজির পরছাইয়া ছবিটা চিত্রায়িত করার খুব ইচ্ছা ছিল যশ চোপড়ার, তো সেটারই অনুপ্রেরণায় শেষ দিকে গিয়ে তৈরি হলো বীরজারা, এবং আমরা আজকে বীরজারা ছবির গান দিয়েই শেষ করব অনুষ্ঠান। একটা অদ্ভুত জটিল কেমিস্ট্রি, একটা দুই দেশের মধ্যেকার পারস্পরিক দুটো মানুষকে ঘিরে সেই সম্পর্কটা, সেই সম্পর্কটাকে যে এত সুন্দর করে চিত্রায়িত করা যায় তিনি না থাকলে জানতেই পারতেন।
0: এবং দেখো প্রীতি জিনটাকে যেভাবে আমরা দেখে এসেছি, জারার চরিত্রে তিনি কিন্তু একদম অন্যরকম ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলেন।
1: একদমই
0: আজকে এই স্বপ্ন দেখা মানুষটা, এবং যিনি বলেন যে অনেস্টি হচ্ছে সব থেকে বড় কথা, অনেস্ট ভাবে তুমি যদি কোনো স্বপ্ন তোমার মধ্যে বপন করো সে ঠিক হতে, সে স্বপ্ন তোমার জীবনে সফল হতে বাধ্য। আর যিনি এত পজিটিভিটিতে আমাদের ভরিয়ে রেখেছেন সেই মানুষটার কেই আমরা যখন স্মরণ করছি আজকে ডিরেক্টরস কাটে, তখন এরমই কিছু স্বপ্ন আমাদের কাছে থাকুক, তাই না? অন্তত কেউ পাশে দাঁড়িয়ে বলুক আমি আছি, তো কোনো চিন্তা নেই। আমাদের শ্রদ্ধা তাকে। ছিলাম ঝুমুর
1: আর কোয়েল।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: In life, we must learn to protect ourselves, protect our self-confidence, protect our community, protect our nation, and protect its maritime domain. Join Indian Coast Guard, inviting online applications for Yantrik, Navik, General Duty, Navik, Domestic Branch, and Hygienist posts. For more information, visit www.ssc.gov.in.
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: संविधान का प्रियम्बल को बदल दिया, ये कांग्रेस पार्टी का चरित्र है और आज ये लोकतंत्र का बात करता है।
1: पार्टी ने राहुल गांधी के आकाशवाणी भवन में घुसपैठ करने की भी आलोचना की। फेडरेशन ऑफ ऑटोमोबाइल डीलर्स एसोसिएशन की रिपोर्ट के अनुसार सितंबर में देश में ऑटोमोबाइल की वार्षिक खुदरा बिक्री के आधार पर 31.8% बढ़कर 25 लाख इकाई से अधिक हो गई है। सितंबर में सामान्य वाहनों की बिक्री वार्षिक आधार पर 32.1% और वाणिज्यिक वाहनों की बिक्री 37.6% तक बढ़ी। बम्बई शेयर बाजार का सेंसेक्स 685 अंक बढ़कर 73,068 पर बंद हुआ। निफ्टी 220 अंक बढ़कर 22,776 पर दर्ज हुआ। भारत और वेस्टइंडीज के बीच 5 मैचों की T20 श्रृंखला का पहला मैच शाम 7 बजे लखनऊ में खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय शगुन चोपड़ा। The Union Cabinet has approved the setting up of the Integrated Transport and Logistics Authority, briefing media in New Delhi today after the Cabinet meeting. Information and Broadcasting Minister Ashwini Vaishnav said the authority will serve as the apex body for integrated transport and logistic planning in the country.
3: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7%, 8% के बीच में,
4: एज द कंट्रीज जीडीपी इज ग्रोइंग एट अ रेट ऑफ अराउंड 7-8%, द डिमांड फॉर लॉजिस्टिक्स इज ऑल्सो कंटिन्यूसली इंक्रीजिंग। अ लार्ज नंबर ऑफ हाईवेज आर बीइंग कंस्ट्रक्टेड अक्रॉस द कंट्री अलॉन्ग विद न्यू रेलवे लाइन्स, वाटरवेज, पोर्ट्स एंड एयरपोर्ट्स। टू इंश्योर दैट ऑल दीज डेवलपमेंट्स आर प्लान इन एन इंटीग्रेटेड एंड यूनिफाइड मैनर, द प्राइम मिनिस्टर लॉन्च द पीएम गतिशक्ति नेशनल मास्टर प्लान फ्यू इयर्स अगो। नाउ कीपिंग फ्यूचर रिक्वायरमेंट्स इन माइंड, एन इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी विल बी एस्टैब्लिश्ड टू स्टडी एंड प्लान ऑल दीज एस्पेक्ट्स।
3: एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
2: The cabinet has also given a nod to the establishment of 10,000 crore rupees small and medium enterprises growth fund for equity investments in small and medium enterprises. The Union Cabinet today passed a resolution congratulating Prime Minister Narendra Modi for completing 25 years as the head of government. Mr. Modi became the Chief Minister of Gujarat on 7th October 2001 and then became Prime Minister in 2014, and tomorrow he will complete 25 years as the head of government. Information and Broadcasting Minister Ashwini Vaishnav said Prime Minister Modi's 25-year tenure is a testimony to the strength of Indian democracy. The Ministry of Defence has signed a contract worth over 660 crore rupees with BrahMos Aerospace Private Limited for procurement of BrahMos fire control system and launchers for Indian Navy ships. The contract, under the Buy Indian Indigenously Designed, Developed and Manufactured category, was inked in the presence of Defence Secretary Rajesh Kumar Singh in New Delhi. Defence Minister Rajnath Singh launched Fleet Support Ship 1, laid the keel for Fleet Support Ship 5 and inaugurated the upgraded Slipway 4 and a 300-ton Goliath crane at Hindustan Shipyard Limited in Visakhapatnam today. Addressing the gathering, Mr. Singh said India needs a strong and integrated maritime ecosystem to further enhance its maritime power and strengthen the country's defence capabilities. Defence Research and Development Organisation DRDO today conducted a successful flight trial of the indigenously developed high-altitude platform. On its successful flight trial, Defence Minister Rajnath Singh congratulated the team, saying it is an important milestone in India's Atmanirbhar Bharat journey towards realising a long-endurance stratospheric airship. Opposition parties today held a protest march from Parliament House to the Nirvachan Sadan, headquarters of the Election Commission of India in the national capital, over alleged irregularities in the Special Intensive Revision (SIR) process and the demand to sack Chief Election Commissioner Gyanesh Kumar. However, while heading towards the Election Commission, security personnel stopped them near Akashwani Bhavan. Later, leader of the opposition in Lok Sabha and Congress MP Rahul Gandhi, along with other party leaders and supporters, entered into Akashwani Bhavan. Earlier, Congress President and Leader of the Opposition in Rajya Sabha, Mallikarjun Kharge, Party Leader Rahul Gandhi and opposition MPs from other parties staged a sit-in on the Parliament Street. Union Parliamentary Affairs Minister Kiran Rijiju criticized Congress Party and Leader of Opposition Rahul Gandhi for repeatedly targeting Election Commission of India and other constitutional bodies. Talking to the media in New Delhi, Mr. Rijiju said that political parties should serve the people and accept the electoral mandate. He accused the Congress Party of questioning constitutional institutions when it failed to secure public support. Belgian-born scientist Francis Hausen has won the Nobel Prize in Physics for his contributions to the Ice Cube Neutrino Observatory and the discovery of high-energy neutrinos of astrophysical origin. The 82-year-old Hausen led an international team that developed Ice Cube, a neutrino detector at the South Pole that has opened a new way of studying the universe. In men's cricket, the first T20 international of the five-match series between India and West Indies will be held in Lucknow today. And that is the end of this news bulletin.
5: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা সংগঠিত পরিবহন এবং লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে পরিবহন এবং লজিস্টিক্স খাতে গবেষণা পরিকল্পনা মূল্যায়ন পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে। সুসংহত পরিবহন এবং লজিস্টিক পরিকল্পনা দেশের সার্বিক মূল্যায়নে সহায়তা করবে। দেশের জিডিপি প্রায় 7-8% হারে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে বাড়ছে লজিস্টিকের চাহিদাও। দেশজুড়ে এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে রেলপথ, জলপথ, বিমানবন্দর, মহাসড়ক নির্মাণ করা হচ্ছে বলে শ্রী বৈষ্ণব উল্লেখ করেন।
3: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রই হ্যায় 7-8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রই হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষ পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জল নিরাপত্তা কেবলমাত্র পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সুপরিকল্পিত প্রশাসনিক দক্ষতা এবং জল ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। গুজরাটের জল সুশাসন মডেলের ওপর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, সে রাজ্যে জল সংস্কার থেকে শুরু করে বৃহৎ জাতীয় কর্মসূচি পর্যন্ত ভারতের অভিযানে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের 5 বিধানসভা এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ চলেছে। সন্ধে 6টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরে বিকেল 3টে পর্যন্ত 69.29% ভোট পড়ার খবর মিলেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে 71.79%। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দন নায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে প্রায় 85% ভোট পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ব্যাপক ছাপ্পা ও বুথ রিগিং এর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে রেজিনগরের 13টি গ্রাম পঞ্চায়েতের 222টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে চিঠি লিখেছেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। তামিলনাড়ুতে সংরক্ষিত ধারাপুরাম এবং মাদুরান্তাকম উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নেই চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মাদুরান্তামে ভোটদানের হার 70.31% এবং ধারাপুরামে 68.08%। পুদুচেরির থাট্টানচাবাডিতে বিকেল 3টে পর্যন্ত 68.91% ভোট পড়েছে। অন্যদিকে অসমের নগাঁও লোকসভা আসনে ভোট পড়েছে 70%-এর কিছু বেশি। পশ্চিমবঙ্গের 2টি আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ উত্তরবঙ্গের সাংবাদিকদের কাছে এই মত ব্যক্ত করেন। হুমায়ুন কবিরের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বলেন, কেউ সীমা লঙ্ঘন করলে পুলিশ ব্যবস্থা নেবে। হুমায়ুন কবিরকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
6: হুমায়ুন কবিরকে পশ্চিমবঙ্গের মানুষ চিনে গেছে। বিভ্রান্তিকর বক্তব্য, ঘৃণার প্রচার, হিন্দু মুসলমানে বিভাজন করে দাঙ্গা তৈরি করার চেষ্টা, ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরাকে অপমান করা, তার জন্য মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। কোনো সরকারই অশান্তি চায় না। সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা।
5: কলকাতা হাইকোর্ট কোচবিহারের রায়গঞ্জের কলকাতা হাইকোর্ট রায়গঞ্জের পলাতক বিডিও প্রশান্ত বর্মনের অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে আত্মসমর্পণের জন্য 48 ঘন্টা শেষ সুযোগ দিয়েছে। আগামী 8ই অক্টোবর বিকেল 3:30 মধ্যে তাকে হাজিরা দিতে হবে। আগামী 14ই ডিসেম্বর পর

পরবর্তী শুনানিতে সিআইডিকে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন খুনের মামলায় অভিযুক্ত। বিডিও পদে থেকেও কি করে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের বিষয় তিন তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারতের একমাত্র মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনটি ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হরমনপ্রীত আজ ইনস্টাগ্রামে এই ঘোষণা করে লিখেছেন, সিদ্ধান্ত সহজ ছিল না, এখন থেকে শুধু খেলাকে ভালোবেসেই তাঁর সফর চলবে। খবর এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: Life, we must learn to protect ourselves, protect our self-confidence, protect our community, protect our nation, and protect its maritime domain. Join Indian Coast Guard, inviting online applications for Yantrik, Navik, General Duty, Navik, Domestic Branch, and Hygienist Post. For more information, visit www.ssc.gov.in.

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেই বুথ দখল এবং রিগিং এর অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল দার্জিলিং সফরের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা হাইকোর্ট পলাতক বিডিও প্রশান্ত বর্মনকে 48 ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। অবিলম্বে তার বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.67 এবং রেজিনগরে 78.85% ভোট পড়ার খবর মিলেছে। একটি প্রতিবেদন।
1: বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে প্রথম উপনির্বাচনে একদিকে যেমন নজর কাড়ল 80% ভোটদান, তেমনি ভোটলুট, বুথ দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সরগরম থাকল নন্দীগ্রাম ও রেজিনগর। কমিশনের কাছে মোট 97টি অভিযোগ জমা পড়েছে। ভোট দিয়ে বেরিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে এবার রেকর্ড জয়ের ব্যবধান তৈরি হতে পারে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ বলেও দাবি করেন তিনি। এদিকে ছবিটা অন্যরকম বলে অভিযোগ তোলে বিরোধীরা। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, একাধিক বুথ থেকে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বাম ও আইএসএফও একই অভিযোগ তোলে। রেজিনগরেও বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস প্রার্থী থানার সামনে ধর্নায় বসেন, জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অন্যদিকে নির্বাচনী বিধিভঙ্গ, পুলিশকে হুমকি এবং সমর্থকদের প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার হন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য দাবি করেন, নন্দীগ্রামে আগেরবারের তুলনায় অনেক বেশি ব্যবধানে জিতবে বিজেপি। একই সঙ্গে রেজিনগরেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন তিনি।
2: নন্দীগ্রামের একজন ভোটার হিসেবে দীর্ঘদিন এদের সঙ্গে সম্পর্ক, আমি এটুকু বলতে পারি যে 2016 সালে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম, 82,000 ভোটে। আমার বিশ্বাস এবারে সে রেকর্ড ভাঙবে এবং মানুষ পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্য সরকারের উপরে আস্থা প্রকাশ করবে।
0: অন্যদিকে পুলিশকে দিয়ে ভোট পরিচালনার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: এখানকার পুলিশ তো সরাসরি ভোট করেছে, আমি সকালেই বলেছি। আমরা এর আগে দেখতাম কি মস্তানরা ভোট করতো, এবার পুলিশ নিজে ভোট করেছে। পুলিশ নিজে ছাপ্পা মেরেছে, পুলিশ নিজে টিকিট বন্টন করেছে, পুলিশের তরফ থেকে এলাকায় এলাকায় সন্ত্রাসের নানা কায়দা কানুন তৈরি হয়েছে। এবারে সন্ত্রাসের নিশ্চব্দ সন্ত্রাস।
0: অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেস নেতা আশরাফুল তুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দার্জিলিং সফরে যেতে পারেন। দলের সুপ্রিমো বিমল গুরুং এর আমন্ত্রণে এবারের মুখ্যমন্ত্রীর এই সফর। এবারের সফরে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। শিলিগুড়িতেও জিআরপি কার্যালয়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে রাম মন্দির সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন।
4: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
5: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
4: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।

আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তিও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় তিন তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট কোচবিহারের রাজগঞ্জের পলাতক বিডিও প্রশান্ত বর্মনের অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তাকে আত্মসমর্পণের জন্য 48 ঘণ্টার শেষ সুযোগ দিয়েছে আদালত। আগামী 8ই অক্টোবর বিকেল 3:30টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। 14ই ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিআইডিকে এ সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য মধ্য কলকাতার রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত 10টা থেকে আগামী রবিবার ভোররাত পর্যন্ত এই রাস্তার 2টি লেন দিয়েই কোনো যানবাহন চলাচল করবে না। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিকল্প রাস্তা হিসেবে ডাফরিন রোড, আউটরাম রোড, মেয়ো রোড দিয়ে সব যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে শারদোৎসবে শহর জুড়ে নিরাপত্তা আঁটুসাঁটু করতে তৎপর কলকাতা পুলিশ। আজ মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন নগরপাল। দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ এবং নির্বিঘ্ন যান চলাচল সুনিশ্চিত করতে এবারও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 93 বছর। সঙ্গীত জীবনের প্রারম্ভে তেমন সাফল্য না এলেও দেবব্রত বিশ্বাসের প্রিয় এই ছাত্রী শিল্পী জীবনের শেষ প্রান্তে এসে তাঁর উদাত্ত কণ্ঠের জাদুতে বাঙালি শ্রোতার কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

0: বিকেলে রবীন্দ্রসদনে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্টজন ও অগণিত গুণমুগ্ধ। পুরুলিয়া জামশেদপুরে 18 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় 3 যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন শিবম গোপ, লোকেশ গোপ এবং স্বপন গোপ, আহত হয়েছেন 2 জন। ঝাড়খণ্ড বাংলা সীমানা সংলগ্ন দাঁতিয়া আউটপোস্ট এলাকায় একটি বাইকে করে ওই 3 যুবক বলরামপুর দিক থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন, সে সময় দুর্ঘটনা ঘটে। রাজস্ব গোয়েন্দা দপ্তর পাচারের আগে শিলিগুড়ি থেকে 8.5 কেজি অবৈধ সোনা উদ্ধার করেছে, যার বাজার মূল্য 12.36 কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ধৃতরা কোচবিহারের বাসিন্দা রশিদুল শেখ, মনিউর রহমান, মবিদুল শেখ এবং মিজানুর রহমান। রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালানোর সময় কাপড়ের তৈরি বিশেষ বেল্টের মধ্যে সোনার বিস্কুটের খোঁজ পায়। বাংলাদেশ সীমান্ত হয়ে এই সোনার বিস্কুটগুলি ভারতে এসেছিল। দার্জিলিংয়ের শিলিগুড়িতে পাচারের আগে বিপুল প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। সুকনা রেঞ্জের বনকর্মীরা গতরাতে শিলিগুড়ির খাপরাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ফুলবাড়ির বাসিন্দা দিলীপ দর্জিকে। তার কাছ থেকে 2.5 কেজি প্যাঙ্গোলিনের আঁশ পাওয়া গেছে, এর বাজার মূল্য 1 লক্ষ টাকা। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হয়েছে। ম্যাচের 12 মিনিটে উরুগুয়ের ডারভিন নুনেস পেনাল্টি থেকে গোল করেছেন। ভারতের হয়ে অনিরুদ্ধ থাপা সমতা ফিরিয়েছেন। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। গত শনিবার দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয় ভারত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 2টি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মুনীশ শর্মা।

0: To ensure that all these developments are planned in an integrated and unified manner, the Prime Minister launched the PM Gati Shakti National Master Plan few years ago. Now, keeping future requirements in mind, an integrated transport and logistics authority will be established to study and plan all these aspects.
1: Ek integrated transport and logistics authority ka nirman kiya jayega.
2: The government has also given the nod to the establishment of 10,000 crore rupees small and medium enterprises growth fund for equity investments in small and medium enterprises. The cabinet today also passed a resolution congratulating Prime Minister Narendra Modi for completing 25 years as the head of government. Prime Minister Narendra Modi has said that today's cabinet decision is a big boost for MSME sector and a major step towards creating the next generation of Indian business leaders. In a social media post, Mr. Modi said that it offers the platform for SMEs to scale up, adopt advanced technologies, expand manufacturing, enter global markets and integrate with global value chains. Voting concluded peacefully for the by-elections to 5 assembly constituencies in Tamil Nadu, Puducherry and West Bengal, along with the Lok Sabha seat in Assam. Polling took place for Madurandagam and Dharmapuram in Tamil Nadu, Tattanjavadi in Puducherry and Rejinagar and Nandigram in West Bengal. Senior BJP leader and Union Parliamentary Affairs Minister Kiran Rijiju has criticized Congress Party and leader of opposition in Lok Sabha Rahul Gandhi for repeatedly targeting the Election Commission of India and other constitutional bodies. Talking to media in New Delhi, Mr. Rijiju said, political parties should serve the people and accept the electoral mandate. He accused the Congress Party of questioning constitutional institutions when it failed to secure public support. BJP spokesperson Pradeep Bhandari also accused the Congress Party of spreading false narratives through fabricated AI videos. Earlier in the day, opposition parties held a protest march from Parliament House to Nirvachan Sadan, headquarters of the Election Commission of India in the national capital, over alleged irregularities in the special intensive revision process and the demand of the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. However, while heading towards the Election Commission, security personnel stopped them near Akashwani Bhavan. The Ministry of Defence has signed a contract worth over 660 crore rupees with BrahMos Aerospace Private Limited for procurement of BrahMos fire control system and launcher for Indian Navy ships. The Defence Research and Development Organisation today conducted a successful flight trial of the indigenously developed high-altitude platform on its successful flight trial. Defense Minister Rajnath Singh congratulated the team, saying it is an important milestone in India's Atmanirbhar Bharat journey towards realizing a long-endurance stratospheric airship. The Nobel Prize in Physics 2026 has been awarded to Belgian-born scientist Francis Halsen, who turned an enormous block of ice at the South Pole into a detector for ghostly particles called neutrinos that reach Earth from outer space. In men's cricket, West Indies were 114 for 5 in 12.4 overs against hosts India in the first T20 international of 5-match series in Lucknow when reports last came in. Earlier, India won the toss and opted to field. After winning gold at the 2026 Asian Games and convincing 2-1 victory in the ODI series against West Indies, the hosts will aim to continue their winning run against the visitors. And that is the end of this news bulletin.
3: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold আপনার কথা
4: 100.1 FM Gold আপনার কথা নিয়ে বিশ্বজিতা সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। এই একটা সময় আমরা বেশ রিল্যাক্স থাকি, কারণ এই সময় আমরা অপেক্ষাও করি আপনাদের কথা শোনার জন্য। আপনারা প্রত্যেকে যুক্তি দিয়ে সাজিয়ে সাজিয়ে বলে না, সেই কথাগুলো অন্য লিসনারদের কাছে আমরা পৌঁছে দিই। বাইরে যখন আসছিলাম, মানে বাইরে থেকে যখন আসছিলাম স্টুডিওতে, এই কলকাতার রাস্তার রং বদলাতে শুরু করেছে। না শুধু রাস্তার পাশের পাঁচিলগুলো রং বদলাচ্ছে তা নয়, কলকাতা ঝলমলে হচ্ছে। আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, আর ইডেনে তো দুর্গাপুজোর সূচনা হবে মহালয়ার দিন, কিন্তু শহর জুড়েই পুজোর লাইট জ্বলে উঠেছে। এত জাঁকজমক, কোনো পুজোর থিম আবার কোনো পুজো সাবেকি। আমরা কিন্তু যেমন সঞ্জয় দা থিম পুজো ভালোবাসে, আমি সাবেকি পুজো ভালোবাসি, আপনাদের মধ্যেও এরকম ভালোবাসা নিয়ে একটু মতভেদ থাকতে পারে। তবে একটা বিষয়ে আমার মনে হয় যে সাবেকি পুজোতে ভক্তি বেশি। আমি জানি না সত্যি কি না, নাকি ভক্তি মানসিক ব্যাপার, নাকি সব পুজোই ভক্তি আছে, কি সঞ্জয় দা?
5: হ্যাঁ, আসলে সেটাই তো আমাদের আজকের আলোচ্য বিষয়, মানে আপনার কথা বলার বিষয়। আপনার কথার আজকের বিষয় সাবেকি পুজোয় ভক্তি বেশি। আপনিই বলুন, বিশ্বজিৎ যেমনটি বলল আমাদের শুধু সোনার পালা, বলবেন কি করে জানেন তবুও বলার কথা বলে দিই। 2248-8085 এই নম্বরে ফোন করবেন, 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আর হ্যাঁ, আপনি আমাদের AIRFM গোল্ডের ফেসবুক পেজে, যেখানে আপনি আমাদের এই পোস্টারটি দেখছেন, সেখানে এসে আপনি ইনবক্স করবেন। একেবারে সরাসরি আপনাদের সঙ্গে আমাদের কথা বলা শুরু হয়ে যাক। প্রথম ফোনটি করেছেন কে?
4: হ্যালো,
6: হ্যালো দাদু ভাই,
5: নমস্কার।
6: নমস্কার দাদু, শুভ সন্ধ্যা।
4: শুভ সন্ধ্যা।
6: আগাম দুর্গাপূজার প্রীতি ভালোবাসা,
4: আপনাকে
6: শুভেচ্ছা নেবেন। আমি অনেক দিনের লাইন খুঁজছি, পাচ্ছি না, পাচ্ছি দত্তপুকুর থেকে মায়া দি বলছি।
4: বলুন
5: বলুন বলুন বলুন।
6: আজকের টপিকটা তো শুনেই নি, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
5: বেশ বেশ, আমাদের আজকের যে বিষয় দেখি পরপর
4: প্রচুর প্রচুর
5: ফেসবুকে প্রচুর লেখালেখি এসে
4: গিয়েছে। প্রথমেই বলি যে দীপায়ন সৎপতি তিনি লিখছেন, মানতে পারলাম না, সাবেকি পুজো বহুদিন হওয়ার ফলে ট্র্যাডিশনাল আছে, রীতিনীতিটি আছে, কিন্তু থিমের পুজোকে ভক্তি নেই এটা একেবারে মানা যায় না। থিমের পুজোতেও অর্গানাইজার যথেষ্ট রেসপেক্ট সহকারে পুজো করে, থিমের পুজো থিমকে কেন্দ্র করে অনেক রেলিভেন্ট মেসেজ থাকে যা প্রশংসার যোগ্য। দীপায়ন সৎপতি লিখছেন।
5: এদিকে হোয়াটসঅ্যাপে লিখছেন যাদবেন্দ্র পাণ্ডা, যাদবেন্দ্র পাণ্ডা লিখছেন কাঁথি থেকে, তিনি লিখছেন কালে চ বিধিনা ইয়ুক্তং কর্মসিদ্ধিপ্রদং ভবেত, অর্থাৎ উপযুক্ত সময়ে বিধি মেনে কাজ করলেই তার প্রকৃত ফল বা সিদ্ধিলাভ হয়। আমাদের পণ্ডা পরিবারের সাবেকি দুর্গাপুজো শাস্ত্রীয় মতে প্রতিমা তৈরি হয় ও নানান উপাচার, নানান ব্যঞ্জন সহ অন্ন ভোগ দিয়ে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, যেটা এই বছর 222 বছরে পদার্পণ করবে। আরিপাস তো মহাস্নানের জন্য নানান দ্রব্য উপচার যা লাগে তা নিজেরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেবীকে স্নান করানো হয়। চক্ষুদানের পর মায়ের রূপ পরিবর্তন হয়, শুদ্ধ উচ্চারণে নির্দিষ্ট ছন্দে চণ্ডীপাঠ হয়, থাকে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, ধুনো আর চন্দনের সুগন্ধ, মাকে উপর গয়না দিয়ে সাজানো হয়। সন্ধি পুজো একেবারে ঘড়ির কাঁটা এবং পঞ্জিকার মিনিট মেপে করা হয়। ওই সময় যে কম্পন তৈরি হয় তা চারপাশের পরিবেশকে পবিত্র করে তোলে, তাই এই সাবেকি পুজোয় বেশি ভক্তি হয়। অন্যদিকে থিম পুজোয় মানুষের মন থাকে শিল্পকলা দেখা, লাইটিং এবং ভিড়ের দিকে, সেখানে শাস্ত্রীয় নিয়ম মেনেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো হয় না। লিখলেন যদবেন্দ্র পাণ্ডা কাঁথি জুখিয়া বাজার থেকে।
4: আপনারা যারা এর সঙ্গে সহমত বা এর বিপরীত মত পোষণ করেন তারা চলে আসতে পারেন আমাদের কাছে সরাসরি 2248-8085 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। তবে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজের যে পোস্টার আছে তার নিচে কমেন্ট সেকশানে যারা লিখছেন, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আমার মতে হ্যাঁ অনেকের কাছেই সাবেকি পুজোতেই ভক্তিটা বেশি মনে হয়, আমারও সাবেকি পুজো ভালো লাগে। আড়ম্বর কম, মন বেশি। সাবেকি পুজোতে থিমের চমক নেই, লাইটের দৌড় নেই, আছে শুধু একচালা ঠাকুর, ঢাক, ধুনো আর মন্ত্র, তাই মনটা সরাসরি মায়ের দিকেই যায়। আমাদের বাবা ঠাকুরদার আমলে পুজো এটা, নতুনত্ব নেই কিন্তু চেনা গন্ধ আছে, ওই চেনা গন্ধটাই ভক্তি নিয়ে আসে। থিমের পুজোতে লাইন, ভিড়, সেলফি, আর সাবেকি পুজোতে মানুষ বসে থাকে, অঞ্জলি দেয়, প্রসাদ খায়, ভক্তির জন্যে সময় লাগে, সেটা সেখানেই পাওয়া যায়। লাস্টে একটা কথা বলবো, তবে আসল কথা হলো ভক্তি তো মণ্ডপে থাকে না, থাকে মনে। থিমের পুজোতেও যদি মন দিয়ে মাকে একবার ডাকেন সেটাও ভক্তি।
5: সাবেকি পুজোর আনন্দটাই যেন একটু অন্যরকম, সেখানে আলোর ঝলকানি, থিমের চাকচিক্য কিংবা আড়ম্বরের চেয়ে ভক্তির জায়গাটা অনেক বড়। পুরনো বাড়ির উঠোনে মায়ের বোধন, ধূপের গন্ধ, ঢাকের আওয়াজ, শঙ্করধ্বনি, প্রদীপের আলো আর অঞ্জলির সময় একসঙ্গে উচ্চারিত মন্ত্র, সব কিছুর মধ্যেই মিশে থাকে এক গভীর শান্তি। সাবেকি পুজো মানেই যেন শিকড়ের কাছে ফিরে যাওয়া, পরিবারের সবাই মিলে পুজোর প্রস্তুতি নেওয়া, বাড়ির বড়দের হাতে পুজোর কাজ দেখা, ছোটদের নতুন জামাকাপড়, ভোগের গন্ধ আর সন্ধ্যার আরতিতে একসঙ্গে দাঁড়ানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই পুজোকে স্মরণীয় করে তোলে। এখানে মায়ের কাছে চাওয়ার চেয়ে তাঁকে ভক্তিভাবে প্রণাম করার আনন্দটাই যেন বেশি। সময় বদলেছে, পুজোর ধরন বদলেছে, মানুষের ব্যস্ততাও বেড়েছে, তবুও সাবেকি পুজোর সেই ভক্তি আর আবেগ আজও মনকে টানে। কারণ পুজো যতই আধুনিক হোক, মায়ের সামনে দাঁড়ালে মনটা আজও একই রকম সরল হয়ে যায়। সাবেকি পুজোও তাই শুধু একটি ঐতিহ্য নয়, এ আমাদের বিশ্বাস, সংস্কৃতি, শিকড় ও ভক্তির সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো ভালোবাসা।
4: সঙ্গে লিস্টার আছেন 2248-0085-এ, কে আছেন? হ্যালো,
7: সাবেকি পূজা দেখতেও ভালো লাগে, বেশ সবাই মিলে বেশ পুজোর আয়োজন করে, পুজোর আয়োজন করা, তারপরে ঠাকুরের সে ভোগ দেওয়া, এইসব দেখতেও ভালো লাগে, নতুন জামা কাপড় পরে টরে ঠাকুরের দ্বারে ই করা, ভক্তিটাই হচ্ছে মানুষের হচ্ছে ভক্তি হচ্ছে আসল, ভক্তি হলে সব কিছু পাওয়া যায়, এইটুকু বললাম দাদা, নমস্কার, ভালো থাকবেন,
5: ভালো থাকবেন আপনিও।
4: এই মুহূর্তে আবার আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, অনেকে লিখছেন এবং হোয়াটসঅ্যাপও করছেন অনেকে। শিশির ভেজা শরৎকালে আসছে পুজো, দুর্গা মেলা, ঢাকের তালে কাশির বলে প্যান্ডেলেতে ঘোরাফেরা, উৎসবে সব উঠবে সেজে নতুন পোশাক, নতুন জামা, পুজোর সময় হয় যে কেনা, ফুচকা, বাদাম, পাঁপড় ভাজা, ঘুগনি, মিষ্টি, খাওয়া দাওয়া, বিরক্তিকর বড্ড বেশি, ভিড়ের লাইন হতেই থাকে, থিমের ঠাকুর দারুণ লাগে, অনেক রঙিন আলোয় ভরা, সব পুজোর দেখেই দেখি রীতিনীতি, সাবেকি আনা, ঢাকের কাঠি উঠল বেজে, সন্ধ্যারতি ধুনুচিন আছে, এসব কিন্তু যায় না ফোলা, হোক না পুজো যেমন খুশি, হৃদয় জুড়ে মিষ্টি হাসি, আনন্দিত নেই গো সীমা, শ্রদ্ধা থাকুক, আবেগ ভরা, নিষ্ঠা ভরা, ভক্তিপনা, সবার জীবন ভালো কাটুক, করছি শুধু এই কামনা। এস এন মন্ডল, বাপি, কোড়াকুটি, সন্দেশখালী থেকে।
5: ফোনে কে আছেন? নমস্কার।
8: হ্যালো, নমস্কার দাদা ভাই,
5: কে বলছেন?
8: নমস্কার, শরৎ শুভেচ্ছা দাদা ভাই।
5: বেশ, নিলাম, কে বলছেন?
8: হ্যাঁ, আমি নাচনগোনা সাবরাকন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
5: বলুন
8: দাদা ভাই, সাবেকি পুজোই হচ্ছে সব থেকে বড় পুজো, এবং সেখানে মানে নিষ্ঠাভাবে পুজোটা হয়, এবং ঢাক, সানাইয়ের ঢাক আর সানাই এই বাজনা, এবং কাঁসর ঘন্টা দিয়ে, শঙ্করধ্বনি দিয়ে ঘট পোড়া হয়, এবং সেই পুজোটা একদম সাবেকি আনা পুজোতে ভরপুর, লাইটের জাকজমক নেই, ওপরে তালপাতার ছাউনি, এই যে আমরা যে সাবেকি আনা যে পুজোটা দেখতে পাই, এটা কিন্তু আমাদের মনের মধ্যে ভক্তি এবং মানে সব থেকে মায়েদের আর কি পুজোর আশীর্বাদ, এই আশীর্বাদটা, ভক্তির ভগবান, তো সেইখানে ভক্তিটা একদম পুরোপুরি থাকে, এবং আমরা ওইভাবে পুজো দেখে অভ্যস্ত, আর যেটা লাইট জাকজমক সেটা তো মানে ইয়েটা নিষ্ঠা তো নেই, খালি ওই দেখবেন বড় বড় ঠাকুর হচ্ছে তার নিচে একটা ছোট্ট ঠাকুর রেখে দিয়েছে সেইটা পুজো হচ্ছে, কিন্তু সেই পুজো আর এই পুজোর মধ্যে অনেক তারতম্য আছে দাদা ভাই, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
5: ভালো থাকবেন আপনিও। হোয়াটসঅ্যাপে লিখছেন বিশ্বজিৎ কর বোড়াল গড়িয়া থেকে, সাবিকি পুজো মানেই অদ্ভুত এক মোহময়তা, সাবিকি পুজো মানেই নিবিড় আন্তরিকতা, কল্পনার অদৃশ্য ক্যানভাসে তৃপ্ত অন্তরাত্মায় শিহরণ, সাবিকি রূপে প্রতিমায় ভক্তিরসের প্লাবন, দুর্গা প্রতিমা ভাবলেই ভেসে ওঠে সাবিকি আনা, সত্যি কথা বলতে কি যার কোনো নেই তুলনা।
9: পূর্ব বর্ধমানে কাটোয়া থানা শিয়াটি গ্রামে আমি প্রতি পুজোয় যাই, মানে বহুত পুরনো পুজো, ওই ঘড়ি দেখে একজন আছে, একজন মৃত্যু হয়ে গেছে তো তারপরে আবার একজন এসছে, ঘড়ি দেখে পুজো আরম্ভ হবে এবং আর বলি ঘড়ি দেখে যখন হবে পুরো চন্ডী মন্ডপে গঙ্গা জল ছিটিয়ে কাউকে বসতে দেবে না, আগ বলি হলে নিচে নামিয়ে দেবে, তারপর বলি হবে, তারপর ধরুন মন্ত্র পাঠ, মন্ত্রগুলো চন্ডী পাঠ এগুলো সোনার মতো সব বসে থাকে। আর একটা কথা কি, ওই কদিন মানে বাইরে যারা থাকে এই ধুতি পাঞ্জাবি ছেলেরা তো পড়বেই, মানে খুব ভালো লাগে, নমের দিনকে সাত খেলা হয়, মানে অনেক রকম বিধি মেনে পুজো হয়, বহুত পুরনো পুজো। নমস্কার দাদা ভাই।
5: নমস্কার, ভালো থাকবেন। আমাদের কাছে যারা লিস্টার তারা আসছেন, তাদের কথা বলছেন এবং অনেকে ফেসবুক পেজের নিচে লিখেছেন, কেউ কেউ বা এখনই আবার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন। এবার যার কথা বলবো, অমিত সামন্ত মিতালী। অমিত সামন্ত মহিষাদল প্রমেদিনীপুর থেকে, অবশ্যই ঠিক কথা, সাবেকি পুজোয় ভক্তি বেশি হয়, অন্য পুজোয় গেলে আমরা সেখানে বিশেষ সেখানে থিমের বাহার রয়েছে, ভক্তির চেয়ে বেশি সেলফি নেওয়া হয়, এই প্যান্ডেলে ছবি তোলায় ব্যস্ত থাকি, ওই জায়গায় আমাদের ভক্তি অতটা আসে না, কিন্তু যেখানে সাদামাটা খাবে কি সাবে কি হবে, এটা খাবে কি হয়ে গেছে, সাবে কি আমায় পুজো হচ্ছে, যেখানে গেলে মাকে দেখে মনে হয় আগে প্রণাম করি, তবে সব কিছুর মনের ব্যাপার, মনে যদি ভক্তি থাকে সাবে কি আনায় ভক্তি আসবে এবং থিম পুজোয় ভক্তি আসবে।
10: ফোনে কে আছেন? নমস্কার।
5: হ্যালো,
11: নমস্কার।
5: হ্যাঁ নমস্কার,
11: পল্লী বাঁকুড়া থেকে বলছি, বিপ্লব মিশ্র।
5: বলুন।
11: শুরুতেই জানাই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বিশ্বজিৎ বাবু এবং সঞ্জয় বাবু আপনাদের এবং প্রিয় শ্রোতাদের। আজকের বিষয়, সাবেকি পুজোয় ভক্তি বেশি? না, আমি এটা মনে করি না। ভক্তি কি সত্যি সাবেকি মণ্ডপের একচেটিয়া সম্পত্তি, নাকি আমরা ভক্তিকে মাপতে শিখেছি সাজসজ্জার ধরন দিয়ে, মাটির প্রতিমা, ঢাকের শব্দ, ধূপের গন্ধ, এসব হৃদয় ছুঁয়ে যায় ঠিকই, কিন্তু ভক্তি তো কোনো নির্দিষ্ট কাঠাময় বন্দি নয়। আধুনিক আলোকসজ্জার মাঝেও কেউ হয়তো নিঃশব্দে মায়ের কাছে নিজের কষ্ট উজাড় করে দেয়, আবার সাবেকি মণ্ডপেও কেউ শুধু আনন্দ আর আড়ম্বরের টানে আসে, ভক্তি থাকে মানুষের মনে, মণ্ডপের সাজে নয়। দেবী যদি সত্যি মনের মা হন, তবে তার কাছে সাবেকি আধুনিকের বিভাজন অর্থহীন। যেখানে এক টুকরো বিশ্বাস সেখানেই পূজার আসল আলো। দেবী তো রূপের বিচার করেন না, দেখেন মনের আরতি, তাই পুজোর আসল সৌন্দর্য সাবেকি না আধুনিক সেটিতে নয়, আসল ভক্তি লুকিয়ে থাকে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর নির্মল হৃদয়ে। নমস্কার।
5: নমস্কার। আমাদের যারা ফেসবুকে লিখেছেন, অমলার নাথ লিখছেন, তিনি মনের ভক্তি থাকলে সব পুজোই ভালো।
10: কোথা থেকে লিখছেন অমলান?
5: অমলান নাথ লিখছেন, কোথা থেকে সেটা বলেনি।
10: আচ্ছা, বেশ।
5: আবার আবার এই মুহূর্তে ফোন আছে, সরাসরি ফোনে যাই। হ্যালো
12: হ্যালো হ্যালো,
5: হ্যাঁ বলুন।
12: আমি হরিণঘাটের বক্তিয়াগুড়ি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
5: বলুন।
9: দেখুন, সাবিকি পুজোর মধ্যে একটা অবশ্যই আনন্দ আছে, এখনো এগুলো বিশেষ করে গ্রামে গঞ্জের মধ্যে এগুলো দেখা যায়, সেখানে হয়তো রং বেরঙের কোনো লাইটিং থাকে না,

0: থাকে শুধু ঢাকের আওয়াজ, থাকে কাঁসার আওয়াজ, যেখানে নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয়, ধুনুচি নাচ হয় সন্ধ্যেবেলায়, তারপরে পঞ্জিকা মতে পুজো হয়, সেখানে একটা নিয়ম নিষ্ঠা মেনে করে, সেখানে একটা আলাদা শান্তিপূর্ণ ভাব থাকে, মনের একটা ভক্তি শ্রদ্ধা এগুলো আছে। আর থিমের পুজো হচ্ছে একটা আলাদা আকর্ষণ, সেখানে মানুষ ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বিভিন্ন রকম প্যান্ডেল দেখছে। বারোয়ারি পুজো, সেখানে সর্বজনীন দুর্গা পুজো, সেখানে তো অত নিয়ম নিষ্ঠা, হয়তো ঠাকুর মশাই নিয়ম নিষ্ঠা মেনে সবই করছে, কিন্তু সেখানে মনের ব্যাপারটা অন্যরকম থাকে, কেন সকলে গিয়ে প্যান্ডেল দেখে কোন প্যান্ডেল ভালো হয়েছে না হয়েছে, মনটা একটু অন্যদিকে থাকে। আর এখন তো আরো একটা জিনিস হচ্ছে, যেটা এটা খুবই দুঃখজনক আমাদের এখানেই আছে, যে পুজোর তিন দিন চার দিন প্যান্ডেলের পাশে যে খাওয়া দাওয়াটার আয়োজন করা হয়, প্রতি মানে তিন চার দিন খাওয়া দাওয়া হয়, কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন ডিম, এটা ঠিক মন থেকে মানা যায় না বা মানাটা উচিতও নয়। একদিকে মায়ের পুজো হচ্ছে আর একদিকে আমিষ খাওয়া দাওয়া হচ্ছে, এটা ঠিক নয়। পুজো টুজো গুলো মিটে যাওয়ার পরে, বিজয় দশমী মিটে যাওয়ার পরে একদিন অনুষ্ঠান হোক, গ্রামগঞ্জের পাড়া সকলে মিলে আনন্দ করলো, এটা খুব ভালো। এই জিনিসটা বন্ধ হলে মনে হয় খুবই ভালো হয়, কারণ পুজোর হচ্ছে একদিকে মায়ের, আর তার পাশে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি, কোনোদিন মাছ কোনোদিন মাংস, এই ধরনের খাওয়া দাওয়াটা, এগুলো ঠিক নয়। পুজো বাড়িতে তো প্রত্যেকেই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু পুজোর কটা দিন মায়ের ওখানে যদি গিয়ে আনন্দ উৎসব করি, ভক্তি শ্রদ্ধাটা থাকে, পুজো হয়ে গেল, হয়তো ফল প্রসাদ খাওয়া হলো, পুজো মিটে যাওয়ার পরে লক্ষ্মী পুজো টুজো মিটে গেলে গ্রামগঞ্জের সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আনন্দ করতে হলো, এটা করলেই ভালো হয়। নমস্কার।
1: বেশ, ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে লিখছেন অঞ্জলি গাঙ্গুলি ইন্দপুর বাঁকুড়া থেকে, সবই কি হলে ভক্তি বেশি কে দিল এমন মান, তবে কি মায়ের দরবারেও লাগে রীতির প্রমাণ, ঢাকের তালে ভক্তি আছে আলোর মাঝেও আছে, মাটির প্রতিমার অশ্রু যেমন আধুনিকতাতেও ভক্তি হাসে, সবই কি মানে এই পবিত্র এ কেমন বিচার বোধ, ভক্তির নামে ভাঙব কেন নতুন দিনের বোধ, মা কি দেখেন মণ্ডপ নাকি সন্তানের মন, রীতি নয় ভালোবাসাই তো পূজার আপন ধন, সাজ বদলালি ভক্তি কমে এ কথা বড় ভুল, মায়ের কাছে এক বিন্দু বিশ্বাসী হাজার প্রদীপের ফুল, তাই সাবেকি হোক আধুনিক হোক থাকুক যার যার রীতি, ভক্তিকে বেঁধে রাখার অধিকার কারো নেই, ভক্তি পুজোর সত্য প্রীতি। ফোনে কে আছেন?
2: হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি সিঙ্গুর বাকুয়া থেকে কখন চক্রবর্তী কথা বলছি।
2: বলুন।
3: সাবেকি পুজো সনাতন ঐতিহ্য সংস্কৃতি ঐতিহ্যবাহী বিশুদ্ধ রীতিনীতির অপূর্ব ব্যবধান করে আমি আমার পাশের বাড়িতে আমার মেয়ের বাড়িতে দুর্গা পুজো করি, তন্ত্র ভারতের আসনে বসি, ওখানে দেখেছি পাথর ঘন্টা ভাত বড় চাদর বড় চামর, এবং ওখানে তন্ত্র ভারতের কাজ করতে গিয়ে দেখি একতলা প্রতিমা, ভরসাই বাড়িতে ধনেশীর নাচ যেন বলিতে আমরা, ডাকের সাজ সোলার সাজ পটচিত্র চক্ষুদানের একটা বিশেষ অনুষ্ঠান হয়, নিজস্ব ভাত আছে, এখনো কত শাস্ত্রীয় নীতি এখনো বহাল, জামাইয় মেয়ের নাট্যদল নাটক করে, গান বাজনার সংস্কৃতি এখনো বহাল, এটি নবম ভক্তিও। আসলে সাবিকানার মধ্যে ভক্তি এবং স্বাস্থ্যসম্মত নীতি নিয়মকানগুলো অত্যন্ত গভীরভাবে সুন্দরভাবে অনুসরণ করা হয়, আর এখন যে সমস্ত নানা থিমের আধুনিক যুগের যে সমস্ত পুজো মণ্ডপ বা প্রতিমাগুলো হয়, তার মধ্যে ততটুকু ভক্তি দেখি না, তার মধ্যে দেখি অত্যন্ত উদ্যম এবং উচ্ছৃঙ্খলতা। নমস্কার জানেন,
2: নমস্কার। আমরা শুনছি আমাদের অনেক রয়েছে এখনো, বরং তার আগে একটা ছোট্ট, যখন এই সাবেকি পুজোর কথা আসছে তখন আমরা একটা ছোট্ট এই পুজোর গান শুনি, হ্যাঁ, যেখানে সিনেমাতে সাবেকি দুর্গাকে দেখানো হচ্ছে।

0: ফিরে এলাম কথায়, আপনার কথায়। আজকের বিষয়ে সাবিকি পুজোয় ভক্তি বেশি। ফোনে কে আছেন কথা বলবো তার সঙ্গে। নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। বেলঘরিয়া থেকে শুভজিৎ বলছি।
0: হ্যাঁ শুভজিৎ,
1: আমার কাছে সাবিকি পুজো কিন্তু একটি সংস্কৃতি, উত্তরাধিকার বলতে পারেন, পারিবারিক স্মৃতি, কিন্তু কুসংস্কার নয়। আমার কাছে সাবিকি মানে অন্ধভাবে পুরনোকে আঁকড়ে ধরা নয়, বরং আমাদের ঐতিহ্যের মধ্যে যে সৌন্দর্য বা শৃঙ্খলা বা সংযম, পারিবারিক বন্ধন এবং আধ্যাত্মিকতাকে বাঁচিয়ে রাখা। আমি যখন থিম পুজোগুলো দেখি, তখন আমি চাই না জুতো দিয়ে প্যান্ডেল হোক, আমি চাই না চাউমিন বিস্কিট দিয়ে প্যান্ডেল হোক। কারণ যে দেশে পভার্টি লেভেল এরকম জায়গায়, সেখানে খাবার নষ্ট করে ঠাকুরকে তো ইমপ্রেস করছি না আমরা, আমরা নিজেকে ইমপ্রেস করছি। ঠাকুর কি কখনো বলে যে তুমি আমাকে দাও? তিনি তো সবসময় বলেন তুমি যারা নিঃস্ব, যাদের কিছু নেই, গরিব, তাদেরকে দাও। এবং আমার কাছে সাবিকি হলো সরলতা, এবং মা এসেছেন এই অনুভূতিটাই আমার কাছে মেন। তবে তার সাথে আমি এটাও বলি যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ইভলিউশন ইজ এ রিয়ালিটি। সেজন্য আমরা আধুনিক অবশ্যই হব, নতুন প্রযুক্তি ব্যবহার করব, শিল্প সৃষ্টি হবে, সবকিছুই হবে, কিন্তু নতুনকে গ্রহণ করতে গিয়ে পুরনোকে আমি বিসর্জন দিতে চাই না।
0: ধন্যবাদ। নন্দন ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন, সাবিকি পুজো এবং আধুনিক পুজো উভয়েরই নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ রয়েছে। সাবিকি পুজোয় ভক্তি বেশি এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। আসলে এক সময়ের সাথে সাথে ভক্তি প্রকাশের ধরন এবং মাধ্যম বদলেছে, কিন্তু মানুষের অন্তরে শ্রদ্ধা ও আবেগ আজও অমলিন। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো নির্দিষ্ট কাঠামো বা যুগের নিয়মে বাঁধা থাকে না। সাবিকি পুজোর ভক্তি যেমন ছিল শান্ত, ঘরোয়া এবং আচারনিষ্ঠ, আধুনিক পুজোর ভক্তি তেমনই উৎসবমুখর, সর্বজনীন এবং মানবতাবাদী। যুগের পরিবর্তনে পুজোর রূপ বদলেছে ঠিকই, কিন্তু মায়ের প্রতি সন্তানের টান এবং উৎসবের আনন্দ আজও একই রকম অটুট রয়েছে। রূপ ভেদেও ভক্তির মূল সুরটি আসলে এক। আপনারা সবাই খুব ভালো থাকবেন।

0: দেখবেন আপনিও। ফোনে কেউ আছেন কিনা দেখছি, তবে তার মাঝে আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেওয়া, না হোয়াটসঅ্যাপ মেসেজ যেটি আমরা খুঁজছিলাম সেটি, হ্যাঁ লিখছেন, লিখছেন কে, রমা রায় লিখছেন দাসনগর থেকে। বিষয়টি বড়ই কঠিন, সাবেকি পুজোর ভক্তি বেশি, না মা তো মাই হয়, ভক্তি কম বেশি কখনোই নয়। তবে হ্যাঁ, সাবেকি পুজোর ঠাকুরগুলো না দেখলে মনে পাই না শান্তি, ঘুরে ঘুরে ঠাকুর দেখি আসে না খুব ক্লান্তি। উত্তর কলকাতার সাবেক পুজোর প্যান্ডেলে না গেলে হয় না ঠাকুর দেখা পূরণ, ভক্তিপূর্ণ প্রণাম জানাই দেখি মায়ের রাঙা চরণ। ভক্তি কি ভাগ করা যায়, ভক্তি থাকে মনের মাঝে, সকাল থেকে ঠাকুর দেখি বাড়ি ফিরি সেই সাঁঝে, মায়ের মুখে দেখি যখন মধুর হাসি খানি, দুঃখ কষ্ট সব ভুলে যাই কেমন করে কি জানি। মা গো তোমার আসার অপেক্ষায় আছি, আর কটা দিন বাকি, মহালয়ার পরই মা গো পড়বে ঢাকে কাঠি। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলের জন্য, আপনার জন্য রইল দিদি। এবার দেখি সরাসরি ফোনে কার সঙ্গে কথা বলতে পারি। নমস্কার, না কেউ এসেছিলেন কিন্তু যোগাযোগ কেন বিচ্ছিন্ন হয়ে গেল। সুশান্তবাবুর কথা তো আমরা অলরেডি শুনে নিয়েছি, সুশান্ত সেনগুপ্ত, তিনি আমাদের ফেসবুকেও লিখেছেন, কিন্তু ফোন এসে গিয়েছে যখন ফোনের কথাই আগে শুনব। নমস্কার।
1: নমস্কার, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: বলুন।
1: দেখুন, দিন কাল কোন কিছু তো এক জায়গায় থাকে না, তো পুজো আসলে কাজগুলো তো ভাগ করে করে দেওয়ার কথা, যারা এই পূজা উপচার ভক্তির ব্যাপারটা এই দিকগুলো যারা দেখবেন, একটু একটু বয়সে প্রবীণ হবেন যারা, তারাই দায়িত্ব নেন সাধারণত, তারা সেটা দেখবেন। আর বাকিরা উৎসব তো প্রধানত, তো এটা একটা সবচেয়ে বড় উৎসব, উৎসবে যারা মাতবেন তারা একটা জিনিসই লক্ষ্য করা দরকার, যে কাউকে বিরক্ত করবেন না, গান গান করে মাইক বাজাবেন না, বাজি ফাটাবেন না এই করে পাগলের মতো, কাউকে ডিস্টার্ব না করে আনন্দ করুন, সবাই আনন্দ করুন, এটাই হচ্ছে কথা। আর সাবেকিয়ানা তো এখন তো সাবেকিয়ানা পুজোর সংখ্যাটা তো কমে গেছে, এখন সর্বজনীন পুজোটা অনেক বেড়ে গেছে, আজ একটা ব্যালেন্স করে চলতে হবে, এটাই আমি বলতে চাই।
0: বেশ, ভক্তি কি আর বেশি থাকে সাবেকিয়ানা ঘিরে, থিমের পুজো তো ভক্তিভাব জাগে মানুষের অন্তরে, সাবেকিয়ানা শিউলি ফুল চণ্ডী পাঠ মিলে মনে হয় যেন ভক্তিভাব বেশি থাকে মানুষের দিলে, ডাকের সাজে এক চালাতে সন্তান সহ মা জননী, কৈলাস হতে মর্তে আসেন আমাদের মা ভবানী, থিমের মাঝেও দেখা যায় ভিন্ন ভিন্ন স্থান, আলোর কৌশলে ফুটিয়ে তোলে শিল্পের বান, শিল্পী সেথায় প্রতিমা গড়ে আপন খেয়ালে, শিল্পী শিল্প অপরূপ শোভা উভয়ে মিলে, সাবেকিয়ানা কিংবা থিমকে ঘিরে ভক্তির বিচারে, ভক্তি আসে অন্তরে যে যেভাবে নিতে পারে। প্রভাতী ভট্টাচার্য লিখলেন বেহালা থেকে। এবার দেখব ফোনে কে আছেন। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ
2: দাদা, আমি পায়েল বলছি মেলখড়িয়া থেকে।
0: পায়েল।
2: হ্যাঁ দেখো দাদা, একটা সাবেকি পুজোর তো অবশ্যই কিছু নিয়ম কানুন বলে নয়, একটা ভক্তি অবশ্যই আমাদের মনে থাকে, কিন্তু তবুও বলবো যে সাবেকি পুজোয় যে বেশ কিছু আচার অনুষ্ঠান হয়, মানে মাকে যেগুলো করা হয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু থিম পুজোয় দাদা, থিম অবশ্যই ভালো, কিন্তু থিমটা যেন এমন কিছু বার্তা দেয় আমাদের, সেটা যেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা হয়, আমাদের পৃথিবীতে যেন খারাপ কিছু না হয় সেই বার্তা যেন থিমে থাকে, কিন্তু থিমে যদি অপ্রয়োজনীয় কিছু বার্তা দেওয়া থাকে তো আমার মনে হয় সেগুলো ঠিক নয়। তো আমি সাবেকি পুজোটাকেই একটু বেশি সাপোর্ট করি দাদা, কিন্তু আমার মনে হয় ভক্তি তো মনে থাকে, থিম পুজো ভালো, তবে তাতে অবশ্যই কিছু পজিটিভ বার্তা থাকে, এটুকুই বলবো।
3: থ্যাংক ইউ, ধন্যবাদ। এবারে আমরা চলে যাব দীনেশ নস্কর বালি হাওড়া থেকে। তিনি বলছেন সাবেকি পুজো দেখতে ভালো লাগে, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হলো, পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো সাবেকি পুজো বলুন আর থিম পুজো বলুন দুটোরই তো 12টা বেজে যাবে। এখন থেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, পুজোর সময় বৃষ্টি দিও না মা, সারা বছর অপেক্ষা করে থাকি যারা লাইন দিয়ে ঠাকুর দেখবে, বৃষ্টিতে ভিজে যাবে তো তাদের জন্যে আমার বেশি কষ্ট লাগছে, আমি তো সাবেকি পুজোর প্যান্ডেলে থাকবো, মাকে এখান থেকে প্রার্থনা করছি এবার বৃষ্টি বন্ধ করো।
0: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় হোয়াটসঅ্যাপ করেছেন, সাবেকি পুজোর ভক্তি বেশিই তো থাকবে, নিষ্ঠাভাবে অনেক নিয়ম মেনে এই পুজোর আয়োজন করা হয়, এই পুজোর অঞ্জলিও সবাই ভক্তি ভরেই দিয়ে থাকে, এই তো আমার সবথেকে বেশি পুজো পছন্দের পুজোর মধ্যেই এক নম্বরেই পড়ে। বেশ,
3: সাবেকি পুজোয় ভক্তি বেশি, একদম সত্যি কথা। কারণ সাবেকি পুজোয় ভক্তি ও মনোসংযোগ বেশি দেখতে পাওয়া যায়। সাবেকি পুজো আচার এবং শাস্ত্রীয় মতে মন্ত্র উচ্চারণের ভক্তি ভরে পুজো করা হয় নিয়ম রীতি মেনে। এক চালা ঠাকুর ঢাকির শব্দ, মন্ত্র উচ্চারণ, ধূপ ধুনোর গন্ধে ভরে ওঠে এবং মনটা পুজোর দিকে আকর্ষণ করে। সাবেকি পুজোয় আড়ম্বর কম, ভক্তি বেশি। সাবেকি পুজোয় থিমের চমক নেই, বিশাল লাইটের চমক নেই, সেলফি তোলার ভিড় কম থাকে, তাই সাবেকি পুজোয় ভক্তি বেশি। তরুণ কুমার দত্ত নৈহাটি থেকে লিখেছেন।
0: পরমা মিত্র লিখছেন ভবানীপুর থেকে, সাবেকি পুজোর জৌলুস হয়তো আজকের মতো চোখ ধাঁধানো ছিল না, কিন্তু তার আবেগটা ছিল অনেক গভীর। মণ্ডপে ছিল না থিমের চমক, ছিল পরিচিত মুখ, ধূপের গন্ধ, ঢাকের শব্দ আর নিষ্ঠাভরে মন্ত্রোচ্চারণ। পুজোর প্রতিটি আচার যেন শুধু নিয়ম পালন নয়, ছিল ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণের এক সহজ পথ। আজ পুজো অনেক বেশি উৎসব মুখর, অনেক বেশি দর্শনীয়। মানুষও আনন্দ করে, ঘোরে, ছবি তোলে, তবে সাবেকি পুজোর সেই শান্ত পরিবেশে দাঁড়ালে মনে হয় এখানে দেবীকে শুধু দেখা যায়, দেখা নয়, অনুভব করা যায়। হয়তো তাই সাবেকি পুজোর আসল আকর্ষণ তার আড়ম্বরহীনতায়। সেখানে আনন্দের চেয়ে ভক্তি একটু বেশি, প্রদর্শনের চেয়ে প্রার্থনা একটু গভীর। আর সেই কারণেই পুরনো দিনের পুজো শেষ হয়ে গেলেও তার রিষ্টা থেকে যায় মনের অনেকটা গভীরতা জুড়ে।
3: পুজো মানে অন্তরের ধ্যান ও ভক্তি, সাবেকি হোক কিংবা আধুনিকা, বলছেন মানসী ব্যানার্জি। এবার আজকে যারা আমাদের ফেসবুকে লিখেছেন তাদের মধ্যে শেষ যে লিখেছেন, সাবেকি পুজোয় ভক্তি বেশি, আধুনিক পুজোয় নাই, ভক্তি আসে হৃদয় থেকে, বুঝতে পারছেন ভাই কার কিসে ভক্তি হয় সে কেবলই জানে, মা জননী একটাই, যে যেটা মানে, বরণ করে নিতে মাকে, সাজায় মনের মতন, কেউ আধুনিক কেউ সাবেকি, যার পছন্দ যেমন, লিখছেন শ্রীশ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি থেকে।
0: কিশোর লিখছেন বালিহাওড়া থেকে, সাবেকি পুজো দেখতে ভালো লাগে আমার, মন ভরে মাকে খুঁজে নিতে পারি, সন্ধ্যা আরতি দেখতে খুব ভালো লাগে, কেননা এখানে বেশি লোকের ভিড় হয় না, তাই মন খুলে মায়ের কাছে অনেক কিছু বলতে ইচ্ছে করে। ছোট থেকে সাবেকি পুজো দেখে আসছি, আজ কিছু বছর হলো থিম পুজো শুরু হয়েছে, অনেক টাকার বাজেট থাকে এই সব প্যান্ডেলগুলোতে, ভালোই লাগে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে। সেরকমভাবে তো ছুটি পাই না, ওই কটা দিন ফ্যামিলির সঙ্গে বাইরে খাই, আনন্দ করি। কম বয়সী ছেলেমেয়েদের কাছে এইসব পুজো বেশি পছন্দের। ভালো করে মাকে ডাকতে গেলে সাবেকি পুজো, বেলুড় মঠের কুমারী পুজো দেখতে খুব ভালো লাগে, মনে হয় শুক্লা অষ্টমীতে মায়ের কাছে যা চাইব তাই পাব, লিখলেন কিশোর বালি হাওড়া থেকে।
3: আমাদের সময় আর খুব কম রয়েছে, তবুও তার মধ্যে আমরা চলে যাই আমাদের কাছে যিনি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, পুজো এসে গেল, কোথাও হবে সাবেকি পুজো, আবার অনেক জায়গায় হবে থিম পুজো। পুজোর মুখ্য বিষয় দেবদেবী শ্রীচরণে প্রণাম নিবেদন করা এবং ভক্তি সহকারে পূজা অর্চনা করা। সাবেকি পুজোয় খুব একটা আড়ম্বর থাকে না, তবে থিম পুজোয় থাকে চোখ ধাঁধানো আড়ম্বর, তবে সব পুজোতেই ভক্তি নিশ্চয়ই থাকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি। আমাদের আরও অনেকেই লিখেছেন, যাদের নাম বলি, সঙ্গমিত্রা ঘোষ লিখেছেন, তারপরে আমাদের লিখেছেন অনেকে, প্রদীপ বসাক লিখেছেন, অনেকেই লিখছেন যে এই সাবেকি পুজো নিয়ে, তপন চক্রবর্তী লিখছেন, পশ্চিম রানীগঞ্জ থেকে সুচেতা লিখছেন, অনেক বড় বড় লেখেন, শুভঙ্কর ঘরাই অতিথি অধ্যাপক রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর খুব সুন্দরভাবে লিখেছিলেন, তবে আজকের ঘড়ির কাঁটা বলছে আজকে আর নয়, অন্যদিন, এখন বিশ্বজিতার সঞ্জয় ছুটে নিচ্ছে, ফিরে আসবে ঠিক 9:30।
4: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মাই মুনীশ শর্মা। मुख्य समाचार। सरकार ने बहुआयामी योजना को सुव्यवस्थित करने के लिए एकीकृत परिवहन और लॉजिस्टिक्स प्राधिकरण की स्थापना को मंजूरी दी। लघु और मध्यम उद्यम विकास कोष के लिए 10,000 करोड़ रुपए की राशि स्वीकृत। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इसे सूक्ष्म, लघु और मध्यम उद्यम के लिए बड़ा प्रोत्साहन बताया। मंत्रिमंडल ने प्रधानमंत्री मोदी को सरकार के प्रमुख के रूप में 25 वर्ष के निरंतर नेतृत्व को पूरा करने पर बधाई देते हुए एक प्रस्ताव पारित किया। रक्षा मंत्रालय ने नौसेना

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ. আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ.
1: 100.1 FM Gold-এ আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। আর আরোগ্য মানেই আপনারা একটু আশ্বস্ত হন, অনেক সমস্যার সমাধান, এমন এমন ভাবতে থাকেন যে এই প্রশ্নগুলো কাকে করব বা কার কাছে যাব, সত্যি পথ দেখাবে কে। আর যে প্রশ্নটা নিয়ে সব থেকে বেশি আমাদের সংশয় আর সব থেকে বেশি অসহায়তা, মন খারাপ। মন কি আদৌ খারাপ হয়, নাকি মনের কথা আমরা বুঝি না, নাকি মনেরও যত্ন নিতে হয়? আজকে আমরা তাই মনের কথা, মনের যত্ন নিয়ে থাকব। আপনারা যারা শুনবেন আমাদের অনুষ্ঠান, তাদের প্রত্যেকের মনের আলাদা আলাদা কথা, আলাদা আলাদা গল্প। সেই কথা, সেই গল্প নিয়ে কোনো সংশয়, কোনো প্রশ্ন যদি থাকে, সরাসরি আমাদের কাছে চলে আসবেন 2248-8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903052 এই নম্বরে। আরও একবার বলে দিই, 9903052 এই নম্বরে। ফেসবুকে আমাদের দুটো পোস্টার দেওয়া আছে, সেখানে আপনি কমেন্ট সেকশানে লিখতে পারেন, অথবা দুটো পেজ থেকে লাইভ হবে 100.1 FM Gold এবং আকাশবাণী কলকাতা, সেখানে গিয়ে আপনি কমেন্ট সেকশানে আপনার মন্তব্য লিখতে পারেন। কিন্তু সঙ্গে কে আছেন?
2: আমাদের সঙ্গে আজকে রয়েছেন এ শহরের প্রখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর গার্গী দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
3: নমস্কার, থ্যাংক ইউ, এখানে এসে খুব ভালো লাগছে। আর বারবার আসতে তো খুবই ভালো লাগে।
2: মনের কথা, মনের যত্ন, একেবারে সোজাসুজি আজকের এই টপিক। বিশ্বজিতের কাছে শুনে নিয়েছেন, আপনারা কিভাবে আসছেন আপনারা জানেনও সে কথা। একদম বেসিক একটা থেকে, জায়গা থেকে শুরু করি। আসলে আমরা মন বলতে কি বুঝি? যদিও মন নিয়ে হাজার একটা কবিতা বাঙালি লিখেইছে আর লিখেও যাবে, তো মন বলতে কি বুঝি?
3: মন বলতে যদি আমরা সেইভাবে টেকনিক্যালি একটু বোঝার চেষ্টা করি, মনের দুটো দিক আছে। একটা হচ্ছে ভাবনা চিন্তার দিকটা, আর একটা হচ্ছে আবেগের দিকটা বা ইমোশন। মন কেমন আছে, মন খারাপ, মনে আমার মনে হচ্ছে, আমরা সবসময় এইগুলো খুব ক্যাজুয়ালি সবসময় সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি, রাদার আমাদের হয়তো নিজেদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, মনের চিন্তাগুলো কি এবং মনের অনুভূতিগুলো কি। সেই জন্যে আমরা মন বলতে এই দুটো বড় কম্পোনেন্ট আছে। মনের মধ্যে যেই আবেগগুলো আসছে, সেগুলো একটা ঢেউয়ের মতো আসছে, এবং এই আবেগের পিছনে কে আছে? আবেগের পিছনে আছে ওই চিন্তাগুলো, যেই চিন্তাগুলো হয়তো সবসময় আমাদের সাথে থাকছে না বা থাকছে, কিন্তু তার মধ্যে দিয়ে যেই আমাদের আবেগগুলো আসছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হোক, রাগ, দুঃখ, অভিমান, মানে বিষণ্ণবোধ করা, সেইগুলো কিন্তু একটা বড় জায়গা নিচ্ছে এবং আমাদের কাছে একটা মনের একটা বড় পার্ট জুড়ে আছে। কিন্তু সেই জন্যে চিন্তা এবং আবেগ দুটো দিকেরই ব্যালেন্সটা খুব দরকার।
1: আচ্ছা, মন তো স্বাভাবিকভাবে ভালো থাকার কথাই, কিন্তু মন খারাপ হয় কেন?
3: মন স্বাভাবিকভাবেই ভালো থাকার কথা এইটা কোনো কথা নয়। মানে আমি যদি কেউ আমাকে বলে যে মন কীরকম, আমি এরকমভাবেই এক্সপ্লেন করি বা বোঝানোর চেষ্টা করি, আমরা ফ্যানের রেগুলেটরের মতো, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 দুটোই, তিন মানে পুরোটাই আছে এবং পুরোটাই ঘোরাতে লাগবে। শীতকালে 0 হয়, গরমকালে 5 হয়, ঠিক আছে? মনের যে আবেগগুলো আমি একটু আগেও বললাম, একদম স্রোতের মতো, ওয়েভসের মতো, কিছু যদি কষ্টের ঘটনা ঘটে বা খুব আনন্দ হয়, তাহলে তো সেই রকম ইমোশনগুলোই হবে। আমি যদি বলি যে খুব একটা সাংঘাতিক দুঃখের ঘটনা ঘটেছে এবং তাতে তার মন ভালো আছে, এটা তো মোটেই ঠিক জিনিস নয়। তো মনের ব্যাপারটাই হচ্ছে মন বিভিন্ন রকম আপ ডাউন হতে হতে যাবে। তো মন ভালো থাকবেই, ভালো থাকতেই হবে এমনটা কিন্তু কথা নয়।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে 2 4 8 8 0 8 5 কে আছেন। হ্যালো, না, আপনি আগে আপনার রেডিও সেটের ভলিউমটা পুরোপুরি শূন্য করে দিন।
4: আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের,
1: আপনি
2: কে বলছেন, কোথা থেকে?
4: আমি নয়াটা থেকে বলছি।
2: কি নাম?
4: মনটা আমাদের খারাপ হয় সবসময়, সব খারাপ হয় কারণ বুঝতেও পারি না, হঠাৎ হঠাৎ করে মনটা খারাপ লাগে, খালি কাম করতে সময় লাগে, এই প্রবলেম গুলো আছে আমার।
2: আপনার নামটা বলবেন?
4: আমার শ্যামলী বর্তমান।
2: বেশ, শুনতে
1: সঙ্গে থাকুন। যারা অনুষ্ঠান শুনছেন তাদের কাছে একটাই অনুরোধ, বারবার আপনাদেরকে বলি, আপনারা যখন ফোন করবেন আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে জিরো করে দেবেন, একেবারে শূন্য করে দেবেন, তা না হলে আপনার কথার ফিড আসে, আমরা সে কথা শুনতে পাই না ভালোভাবে। আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর গার্গী দাশগুপ্ত, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মানসিক স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক সুস্থতা নিয়ে কাজ করছেন। 16 বছর ধরে মেডিকেল কলেজে এর সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও নানান ধরনের কাজকর্ম তিনি করেন, ক্লিনিক্যাল কাজের পাশাপাশি স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের যে স্বাস্থ্য এবং সাইকোলজিক্যাল ওয়েলবিং এবং প্যারেন্টিং নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আমরা প্রায়ই তাকে দেখি, এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই তার কাজ। সাধারণ মানুষের কাছে সাইকোলজিক্যাল সাপোর্টকে সহজ এবং গ্রহণযোগ্যভাবে করে তুলেছেন। আর আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের তো হাতের ভিতরে চাঁদ পেয়েছেন, কারণ যে প্রশ্ন নিয়ে আপনি অনেকদিন ভাবছেন সেই প্রশ্ন এবার সরাসরি আপনি জেনে নিতে পারবেন। আমরাও অবশ্য কিছু প্রশ্ন করব বলে ভেবেছি, যখনই ভেবেছি আপনাকে পাবো। আমাদের মনও তো সবসময় ভালো থাকে না, সঞ্জয়দার হয়তো ভালো থাকে, আমার থাকে না।
2: এই যে শ্যামলী দি ফোন প্রশ্নটা করলেন যে ওনার মনটা মাঝে মাঝে খারাপ হয়েছে,
1: কারণ জানেন না?
3: কারণ জানেন না, আসলে কি হয়, মনের তো অনেকগুলো স্তর থাকে, তার মধ্যে একটা জায়গায় আমরা দেখতে পাই যে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো, সেখান থেকে একটা চিন্তা আসে এবং সেই চিন্তাটা এসে সেই চিন্তাটা চলে যায়, কিন্তু সেটার ইম্প্যাক্টটা কিন্তু আবেগের ওপর থেকে যায়, যেই কারণেই উনি বলছেন মন খারাপটা হচ্ছে কিন্তু আমি বুঝতে পাচ্ছি না কী কারণে হচ্ছে। হয়তো তার আগে এমন কিছু একটা ঘটনা ঘটেছে, ছোট সামান্য কারুর থেকে উনি একটা এক্সপেক্ট করেছিলেন কিছু একটা ব্যবহার, ঠিক সেরকম বিশাল বড় কিছু নয়, কিন্তু সেই ঘটনাটা চলে গেল, ওই আফটার টেস্টের মতো খারাপ লাগাটা রয়ে গেল, ওই খারাপ লাগাটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে। আরও আরেকটা কারণে উনি বুঝতে পারছেন না, কারণ আমরা অনেক সময় দেই আমাদের চিন্তা এবং আবেগগুলোকে আলাদা করতে পারি না। যেই মুহূর্তে আমরা আলাদা করতে পারবো, একটু বোঝার চেষ্টা করবো যে এটা আমার চিন্তা এবং এটা আমার আবেগ, চিন্তাটার জন্যে আবেগটা হচ্ছে এবং এই চিন্তাটা কতটা গ্রহণযোগ্য, এটার মধ্যে কতটা ভ্যালিডিটি আছে, আমরা এটাকে কতটা মেনে নিতে পারি, নাকি আমরা একটু বেশি এই সম্বন্ধে সেন্সিটিভ হয়ে গেছি, এই জায়গার অ্যানালিসিস না করলে ওই আবেগটা তো থেকেই যাবে। তো সেই কারণেই নিজের দিকে একটু রিফ্লেক্টিভ না হলে, নিজের এই ব্যাপারটা কেন হলো বা কী আশেপাশে আমার ঘটছে সেইটার জন্যে আমার কী ইম্প্যাক্ট হচ্ছে, এইগুলো দেখা দরকার। তাছাড়াও বলবো যে বয়স এবং সেখানে কিছু ডোপামিন সেরোটোনিন যে আমাদের নিউরো ট্রান্সমিটার্স থাকে, সেগুলোর যদি একটুখানি আমরা দেখি আপ ডাউন হলে কখনো মন খারাপ হতে পারে, সেটা আমরা কারণ বুঝতে পারি না, তো সেই জায়গাগুলোও বোধ হয় একটুখানি দেখা দরকার।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কে দেখি। হ্যালো,
5: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
1: বলুন।
5: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে মন যে জিনিসটা বলছে বিজ্ঞানের পরিভাষায় মনের ডেফিনেশন কি, মনকে দেখতে কেমন, বা মন বলে তো কোনো যন্ত্র আমাদের শরীরে নেই, মানে মন বলতে মানে সাইকোলজির ভাষায় কি বুঝি আমরা, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যে মানসিক সমস্যায় ভুগছে, মানে কোন স্তরে গেলে আমরা সেটাকে মানসিক সমস্যা বলবো, মনের মন খারাপ তো সবার মনেরই হয় এবং সবাই হয়তো কিছুটা, হয়তো কেউ হীনমন্যতায় হবে, কেউ হয়তো টেনশন করে বিভিন্ন জিনিস নিয়ে, উদ্বেগে ভোগে, বা কেউ হয়তো কোনো জিনিস নিয়ে হয়তো মন খারাপ করে বসে থাকে, মন খারাপ সবারই হয় কম বেশি, কিন্তু কোন জায়গাটা কোন স্তরটা বুঝবো যে মানসিক সমস্যা, এই দুটি আমার প্রশ্ন।
1: সঙ্গে থাকুন, মানে একটা জানতে চাইছেন সাইকোলজিক্যাল ডেফিনেশন, মনের, এবং সেই সঙ্গে জানতে চাইছেন কখন মানে মন খারাপ কতটা অবধি অ্যালাউ করা যায়, তারপরে বুঝতে পারবো বা বলবো যে মন খারাপ হচ্ছে। আমি অবশ্যই এর সঙ্গে অনেকগুলো কোয়েশ্চেন কানেক্ট করতে পারি, যে মনের চিকিৎসা বা মনের অসুখ মানে কি পাগল হওয়া, যখন যায় মনোবিদের কাছে লোকে কি পাগল বলবে?
2: কখন থেকে তাহলে আমরা স্টেজে মানে ধাপে ধাপে যাই, ওনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা দ্বিতীয় প্রশ্নটা খুব ভাইটাল, কখন আমি বলবো আমার মন খারাপ?
3: সেটাই, আমরা যদি একটা মানে কন্টিনিউমের মধ্যে দিয়ে যাই, একদিকে একদম আপনি সুস্থ আছেন, যা কাজ করতে চাইছেন খুব সুন্দরভাবে করতে পারছেন, আর আরেক দিকে আছে হচ্ছে একদমই কিছু করতে পারছেন না, যেখানে আপনার খুবই অসুবিধে হচ্ছে, এইটার সুইচটা একদম ভালো আছেন এবং একদম মানে অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে, এটা তো একদিনে ট্রানজিশনে হয় না, এবং এটা কিছু কিছু ধাপের মধ্যে দিয়ে যায়। তারপরের ফেজটা যেটা আসে হচ্ছে একদম ভালো থাকার পরের ফেজটা আসে হচ্ছে যে যেখানে আমি পারছি ম্যানেজ করে নিতে, কিন্তু আমার কিছু কিছু চ্যালেঞ্জেস হচ্ছে যেটার জন্য আমি নিজেকে খুব এফর্ট দিচ্ছি, অনেক চেষ্টা করছি করে আমি ম্যানেজ করতে পারছি। তারপরের ধাপটা আছে যে বেশ কিছুটা জায়গায় পারছি না, ছেড়ে যাচ্ছে, ভালো লাগছে না, করে যাচ্ছি, যেখানে আমরা বলি যে ক্রনিক প্রবলেম হচ্ছে, অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে, আমি সেটাকে ধরুন রাবার ব্যান্ডের মতো নিজেকে স্ট্রেচ করে করে হ্যান্ডেল করছি সিচুয়েশনটা, কিন্তু অনেক জায়গাতেই ছেড়ে যাচ্ছে, পারছি না। তারপরের আসে কিন্তু গিয়ে যেখানে মন খারাপ, শুধু মন খারাপ না, মানসিক নানান রকম মানসিক সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু তারপরে আসে। এটা একটা মানে লাইনের মধ্যে বিভিন্ন স্তর ধরে মানে বা বিভিন্ন লেভেলস ধরে নেওয়া যেতে পারে, এবং বেশ কিছু দিন ধরে যদি হয়, আপনার স্বাভাবিক জীবনকে যদি সেটা এফেক্ট করে, যেমন বেশি খেতে পারেন, কম খেতে পারেন, ঘুম বেশি হচ্ছে বা কম হচ্ছে, আগে যা যা জিনিসগুলো ভালো লাগতো সেগুলো ভালো লাগছে না, যেই জিনিসগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে করতেন সেই জায়গায় অসুবিধে হচ্ছে, নিজের সেলফ ওয়ার্থটা, নিজের যে নিজেকে আপনি যতটা আমরা মূল্য দিয়ে থাকি সেইটা কমে গেছে, মনে হচ্ছে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না, এই সব চিন্তাগুলো যদি অনেক দিন ধরে হয় বা আমরা বলি দু সপ্তাহর বেশি ধরে হয়, তাহলে হয়তো সেটা একটা রেড ফ্ল্যাগ বা একটা একটু ভালো করে দেখতে হবে যে কিছু সমস্যা হচ্ছে কি না, এবং সেটা তখন কিন্তু একটু অ্যালার্ট হতে হবে।
2: তাহলে এবার বিশ্বজিৎ যে প্রশ্নটা করছিল যে কখন আমি বলবো যে আমার মনটা খুব খারাপ, যে খুব সাধারণভাবে একটা মানে কমন নোশন আছে না, যে আপনার কাছে গেলাম আমি এবং আমার কোনো বন্ধুকে হয়তো বললাম, সে বললো কেন তুমি পাগল হয়ে গেছিস নাকি, মানে
3: একদম একদম এটা তো আমরা রোজ ফেস করছি। মানে আমি তো সবসময় বলি যে কেউই বন্ধু বান্ধবের কাছে মানে অনেক জায়গাতে, আমি একটু অন্য জায়গা থেকে শুরু করি, দেখি এইসব বাচ্চারা সব মিমস টিমস শেয়ার করে, তারা বলে ইউ ডোন্ট নিড আ সাইকোলজিস্ট, আপনার সাইকোলজিস্টের প্রয়োজন নেই যদি আপনার থাকে বন্ধু। না, কিন্তু বন্ধু খুবই ভালো কথা, বন্ধু থাকা খুবই ভালো জিনিস, কিন্তু সেই বন্ধু তো আপনাকে কোনো সাইন্টিফিক মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারছে না। তো সেই জায়গায় মোটেই আমি এইটা সাপোর্ট করি না যারা এইগুলো বলেন, এবং এই যে যারা আসছে আমাদের কাছে সাইকোলজিক্যাল হেল্প নিতে, তাদের যখন সমস্যা হয় সেগুলো দেখাতে, আমি বলবো যে এইটা কিন্তু তাদের নিজেদের প্রতি যে যত্নশীল হওয়াটা সেইটা রিফ্লেক্ট করছে, যে আমি নিজের প্রতি, নিজের ভালো থাকার প্রতি নিজের কতটা দায়িত্ব নিচ্ছি। এটা মোটেই কোনো উইকনেস, তুই খুব দুর্বল, আরে বাবা সাইকোলজিস্টের কাছে গিয়ে শক্ত হ, মন ভালো করে ফেল, এগুলো ঝেড়ে ফেলে দে, ঝেড়ে ফেলে দেওয়া মতো, ঝেড়ে ফেলে দেওয়া মানে হচ্ছে আমার হয়েছে জ্বর, আমি সেই জ্বরটাকে গায়ে না মেখে আইসক্রিম খেয়ে ফেললাম, এটার মতো খানিকটা। তো সেইটাকে না করে তো আমাকে দেখতে হবে যে আমি গার্গল করি কীভাবে, তাই না? তো এইরকমভাবে যদি ভাবা যায়, যে যারা বলছেন যে ঝেড়ে ফেলে দিন, এটা কিছু ব্যাপারই না, মন শক্ত কর, মন শক্ত করলে সব ভুলে যা, পুরোনো দিনের কথা, এইগুলো বোধহয় সাহায্য করার থেকে সমস্যাই করে বেশি। এবং যারা আসছেন আমাদের কাছে, তারা বলবো তারা কিন্তু খুব বোল্ড আর ইম্পর্টেন্ট স্টেপস নিচ্ছেন, কারণ তারা নিজেদের শরীর সম্বন্ধে, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট দায়িত্ববান।
1: এবারে আমাদের অনুষ্ঠান তো অনেকে শুনছেন ফেসবুক লাইভে, ফেসবুক লাইভে প্রশ্ন এসছে। শুভ দত্ত দত্তপুকুর থেকে লিখছেন, ম্যাম আজকের মনের কথা মনের যত্ন অনুষ্ঠানে আমি এমন একটা চাপা কষ্টের কথা বলতে চাই যা হয়তো সমাজের অনেক ছেলের বুকের ভিতরে না বলা যন্ত্রণা। কেন এমন হয় ম্যাম যে ছেলেটা কাউকে সত্যি ভালোবাসে, নিজের সবটুকু উজাড় করে দেয়, তাকে খুব সহজেই অবহেলা করা যায়, আর যে মানুষটা ভালোবাসে না, শুধু মিথ্যে ড্রামা বা অভিনয় করে, তাকেই সত্যি ভেবে মেয়েরা তার দিকে ছুটে যায়। সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? একটা মেয়ের মন ভাঙলে তাকে সামলানোর জন্যে চারধারে অনেকে থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসতে যাওয়া একটি ছেলের মন যখন ভাঙে তখন তার নিঃশব্দ কান্না কেউ শোনে না। এই চরম একাকিত্ব এবং বুক ফাটা অভিমান থেকে মুক্তি পেতে সে বাধ্য হয়ে নেশার অন্ধকারে নিজেকে ডুবিয়ে দেয়। ম্যাম সাইকোলজির দিক থেকে মানুষের এই অদ্ভুত মনস্তত্ত্বের কারণ কি, কারণ কি, কেন সত্যি ভালোবাসার চেয়ে, কেন সত্যি ভালোবাসার চেয়ে অভিনয় বেশি দাম পায়, আর এই একা হয়ে যাওয়া অবহেলিত ছেলেগুলো কিভাবে নেশার পথ ছেড়ে নতুন করে নিজের মনের যত্ন নেবে? ম্যাম আপনি যদি আজ এই বিষয়ে একটু সময় নিয়ে বিস্তারিত বলেন তাহলে হয়তো আমার মতো আরও অনেকগুলো ভাঙা মন নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। শুভদত্ত দত্তপুকুর,
3: খুব খুব সুন্দর প্রশ্ন লিখেছেনও খুব সুন্দর করে, এবং আমি আজকে এই অনুষ্ঠানে আসার আগে ভেবেইছিলাম যে এই যে ব্রেকআপ কিভাবে হ্যান্ডেল করবেন এইটা নিয়ে কিন্তু আমি বলবই, তাতে যদি আমার মানে কিছু না কিছু হোক এই টপিক আমি আজকে বলেই যাব।

0: জেনজিদের সমস্যা,
1: সব সময় মানে এই প্রবলেম সবাই ফেস করেছে এবং এটা একটা বেশ বড় একটা প্রবলেম, এবং এটা অ্যাড্রেস করা খুব দরকার। এটা যে শুধু একবার নয়, বারবার যতবার আমরা বলবো ততবার কোনো না কোনো সুব্রত বললেন
0: শুভ
1: কোনো না কোনো শুভ নিশ্চয়ই সেখান থেকে সাহায্য পাবেন। একটা জিনিস প্রথমেই বলবো হচ্ছে যে এই যে বারবার করে আপনি বলছেন অবহেলিত, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার মানে এই নয় যে আপনি আপনার মূল্যবোধটা, আপনার যে মূল্যটা সেইটাকে এতটা নিচে করে দেবেন। আপনার সেলফ ওয়ার্থটা কিন্তু আপনার সম্পর্কের সম্পর্কে আপনাকে কেমন করে দেখানো হয়েছে তা দিয়ে প্রুফ হয় না। মানে আমি বলতে চাইছি যে রিজেকশন আপনার সাথে একটা সম্পর্ক ভেঙে গেছে কিন্তু সেইটার আপনার আইডেন্টিটি সেটা নয়, ঠিক আছে? আপনার অনেক আরও অন্যান্য আইডেন্টিটি আছে। হ্যাঁ, খারাপ লাগবে, মন খারাপ হবে, অবহেলিত ফিল করছেন, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমার একটা সম্পর্কের মধ্যে আমি এতটা ইনভেস্ট করেছিলাম, ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল, তো সেটা যদি ভেঙে যায় তাহলে তো আমার খারাপ লাগবেই। তো এইটাকে অ্যাকসেপ্ট করবেন, এটার সাথে যুদ্ধ করবেন না যে আমি খুব শক্ত না, আমার কিছু হয়নি, আমার কিছু হবে না। এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে খারাপ লাগবে, এবং খারাপ লাগার সাথে সাথেও এটাও বুঝতে হবে যে এইটাই শেষ নয়, চার দিন খারাপ লাগলে একদিন ভালো লাগবে। তো এইটার জন্যে কিছু কিছু স্টেপস নিতে হবে। এইটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় যে ওই মেয়েটি আপনাকে ভালো বাসলেই আপনার সব ঠিক হয়ে যেত, এখন ভালো বাসছে না বলে বা কোনো সম্পর্ক ভেঙে গেছে বলেই সব একদম কালো হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। প্রথমত যেটা করতে হবে হচ্ছে নিজের রুটিনটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, ঘুম আসছে না, খেতে ইচ্ছে করছে না, কিন্তু তবু একটু খেতে হবে, তবু একটু ঘুমোতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে, বন্ধুদের সাথে বাইরে যেতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিশতে হবে। মানছি, আমি মেনে নিচ্ছি যে ওইগুলো করতে ভালো লাগছে না, কিন্তু তবুও একটু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এমন লোকের সাথে কথা বলুন যারা বলবেন না, আরে ছেড়ে দে তো, এটা পুরনো কথা, ছেড়ে দে, কোনো ওসব ভুলে যা, এটাও যেমন বলবে না, তারা যেমন এটাও না করে যে আপনার যে পুরনো বন্ধু বা যার সাথে সম্পর্ক ভেঙে গেছে তার খবর এনে এনে আপনাকে দিচ্ছে, সেরকমও না। এই দু জায়গাতেই বাউন্ডারি সেট করতে হবে। এক, দুই, তারপরে হচ্ছে যে আপনি এই জায়গাটা করতে হবে যে একটু এক্সারসাইজ করা, একটু নিজের প্রতি যত্ন নেওয়া, যেই যেই জিনিসগুলো করতে ভালো লাগতো সেই সেই জিনিসে অল্প অল্প সময় দেওয়া। এবং আরেকটা জিনিস মনে করবেন, আপনি খুব ইন্টেন্স ইমোশনসের কথা বলেছেন যে আপনি খুব মন দিয়ে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসায় অবহেলিত হয়েছেন, জেনে রাখবেন আপনি একজনকে ভালোবেসেছেন, হয়তো আপনার সম্পর্ক 2 বছর 3 বছর 5 বছরের, আপনার যদি বয়স 25 26 27 হয়, বাদবাকি 22 বছর কিন্তু আপনাকে আরও অনেকজন অনেক বেশি ভালোবেসেছে। মানছি যে এই সম্পর্কের ইন্টেন্সিটিটা খুব বেশি, কিন্তু যদি আপনি পার্সেন্টেজ করে দেখেন দেখবেন ওই পার্সেন্টেজটা অনেক বেশি, যেই বন্ধু বান্ধব বাবা মা যারা আপনাদের আপনার সাথে ছিল তাদের কিন্তু জায়গাটা অনেক বেশি। মান, এই কষ্টটা হওয়া স্বাভাবিক, কিন্তু তার মানে এটাই নয় এইটাই আপনার জীবন, এইটা পেলেই সাকসেসফুল, এইটা না পেলেই সাকসেসফুল নয়। এই ন্যারেটিভটা নিজেকে এইটা বলা বন্ধ করতে হবে, এটা কিন্তু খুব জরুরি।
0: আর একটা প্রশ্ন এই প্রসঙ্গেই আসি, যে আগে বলছিলেন আপনি যে এক্সপেকটেশন, কারোর কাছে কিছু চাহিদা, যখনই সেটা পাচ্ছি না তখন মনের মধ্যে খারাপ লাগছে, ভেঙে পড়ছি, তাহলে কি এক্সপেকটেশন পুরো বন্ধ করে দেব?
1: না না, সম্পর্কের মধ্যে এক্সপেকটেশন তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। এক্সপেকটেশন না হলে তো আমি কিসের জন্য একটা সম্পর্কের মধ্যে আছি? কিন্তু এক্সপেকটেশনটা না একটু র্যাশনাল হতে হবে যে আমি কি এক্সপেক্ট করছি। অনেকেই যারা এরকম বয়স কম তারা আসেন, বলে কি কেন ও কেন আমার মনের কথাটা বুঝতে পারবে না, আচ্ছা আমি কি আইসক্রিম খেতে ভালোবাসি বা আমার কোন রং পছন্দ, আমি যদি সেটা না ভালো করে বলি কারোর পক্ষে সম্ভব নয় মনের কথাটা বুঝে নেওয়া, ঠিক আছে? তো সেইটা কিন্তু একটু বলতে হবে যে না না আমার বাবা চকলেট ফ্লেভারই ভাল লাগে, কেশর পেস্তা আমি খেতে ভালোবাসি না। তাহলে সেই মানুষটা যে এত ঘটা করে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়ে কেশর পেস্তা দিল আর পুরো জিনিসটাই

0: মাটি হয়ে গেল, তাই না? তো এক্সপেকটেশন অন্যের বোঝার জন্যে বলতেও হবে, এবং সেই এক্সপেকটেশনটা যেমন একটা অদ্ভুত অলিক এক্সপেকটেশন না হয়, সেটা রাশনালাইজেশনটা হওয়া দরকার, যে এতটা এক্সপেক্ট করব। দুই তরফের থেকেই এক্সপেকটেশনের একটা ব্যালেন্স থাকা দরকার।
1: ফোনে কে আছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী থেকে
1: বলুন।
2: হ্যাঁ শুনছি মন নিয়ে। আমার প্রশ্ন ম্যাডামের কাছে অনেকগুলো, দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখুন মন তো অনেক কিছুতেই খারাপ হয়, কারোর সাথে রিলেশন খারাপ হলে মন খারাপ হয়, কারোর সাথে ঝগড়া করলে মন খারাপ হয়, কেউ অসুস্থ হলে, খুব ক্লোজটা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অসুস্থ হলে তখন আমি খুব মন খারাপ হয়, বা আমার শারীরিক কোনো সমস্যা হলে তখন আমার মনের উপর একটা চাপ পড়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মন খারাপ গ্র্যাজুয়ালি হতে হতে করে কি এটা ডিপ্রেশনে কনভার্ট করে? এই আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মন যখন গ্র্যাজুয়ালি খারাপ হয় তখন যদি আমি এটাকে ওভারকাম করতে চাই, তাহলে কি আমি কোনো মেডিটেশন বা অন্য কোনো, বিশেষ করে মেডিটেশনের কথাটা বলে, এর থেকে কি আমি মুক্তি পাবো? এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। নমস্কার।
3: দুটো প্রশ্ন, একটা মেডিটেশনের প্রশ্ন আর একটা মন খারাপ হলে
1: ডিপ্রেশন।
0: হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যে মন খারাপ একটা সিমটম, ঠিক আছে? এবং মন খারাপ একটা সিমটম থেকে যখন জিনিসটা ক্রনিক হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে যাচ্ছে, এবং সেটা আমার স্বাভাবিক কাজকর্মের মধ্যে এফেক্ট করে যাচ্ছে, ঘুমে অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধে হচ্ছে, যে ইন্টারেস্টগুলো, যেগুলো জিনিস করতে ভালো লাগতো সেটা করতে পারছি না, অফিস যেতে অসুবিধে হচ্ছে, বা যা করতাম সেগুলোতে করতে ইচ্ছে করছে না, একটা হোপলেসনেস লাগছে, সেই জায়গাগুলো যখন হবে তখন কিন্তু একটা, সেটা একটা সমস্যার দিকে যাচ্ছে, যেটার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা কাউন্সিলিং, সাইকোথেরাপি লাগবে। তো এইটা অনেক দিন ধরে চললে বা খুব ইন্টেন্স কিছু হলে তখন আমরা বলতে পারি যে একটা মন খারাপ বা ডিপ্রেশন হয়েছে, ডেফিনেটলি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের,
1: ওখান থেকে বেরোনোর জন্য মেডিটেশন।
0: একদম, খুব সুন্দর প্রশ্ন। মেডিটেশন কিন্তু ডিপ্রেশন থেকে বেরোনোর একটা সাপোর্টিভ পিলার বলবো, একটা স্তম্ভ, মানে একটা সাপোর্টিভ স্তম্ভ। এটা কিন্তু মেন, যে মেডিটেশন করলাম তার থেকেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবো তা কিন্তু নয়। এখানে আমাদের নিজেদের খাওয়া দাওয়া, এক্সারসাইজ, আমাদের কাউন্সিলিং, সাইকোথেরাপি, দরকারে ওষুধপত্র, এবং কিসের জন্যে মনটা খারাপ হচ্ছে, কোন জায়গাটাতে অসুবিধে হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমাদের নিজেদের রিফ্লেক্ট করে একটু দেখতে হবে। শুধু মেডিটেশনে সবসময় যে এটা কাজ হবে তা নয়, কারণ এই জায়গাগুলো অ্যাড্রেস না করতে পারলে আপনি মেডিটেট করতে পারবেন না। ওইখানে দেখবেন আপনার মেডিটেশনটা, মনটা বারবার করে, মানে ঠিক করে মেডিটেট করতে পারছেন না, মনের মনোসংযোগটা চলে যাচ্ছে আর কি।
1: আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসেছে, শান্তিরঞ্জন দে বলছেন, আমার বয়স 60 বছর, ব্লাড প্রেশার কম বা বেশি হলে প্যানিক হয় এবং বারবার মাপতে থাকে, ডক্টর বলেন আপনি টেনশন করবেন না, কিন্তু এটা কাটাবো কী করে?
0: এই যে এই খুবই মানে সহজভাবে বলা যায় যে আপনি টেনশন করবেন না, টেনশন হলে কি আর টেনশন করবো না বলা যায়, মানে ইটস ইজিয়ার সেড দ্যান ডান। আপনি একটা কাজ করুন, যে আপনি যদি বারবার মাপেন তাহলে তো ব্লাড প্রেশার বেড়ে যাবে বা কমে যাবে এমন নয়, আপনি ফিক্স দুটো টাইম করুন, সেই টাইমেই দুবার বা তিনবার মাপুন, এবং আপনি এটাও জানবেন যে ব্লাড প্রেশার কিন্তু সবসময় একটা স্ট্যাটিক হয়ে থাকবে, আপনার যা নর্মাল সেরকমই থাকবে, এরকম নয়। ব্লাড প্রেশারেরও নিয়ম যে সেটা কমবে বা বাড়বে, এবং সেটা অবভিয়াসলি খুব বেশি বেড়ে গেলে আপনি ফিজিক্যালি ডিসকমফর্ট হতে হবেই। তো সেই জন্যে ওটাকে যেরকম স্বাভাবিক একটু চেঞ্জ, সেইটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর প্যানিক ডিসঅর্ডারের হওয়ার থেকেও, আপনার যেটা হয় বলে আমার মনে হচ্ছে, প্যানিক ডিসঅর্ডার হওয়ার ভয়টা আপনার বেশি হয়, ঠিক আছে? এই বুঝি প্যানিক হবে, এই বুঝি প্যানিক হবে, তো সেই সময় একটুখানি কিছু গ্রাউন্ডিং টেকনিক্স আমরা বলি, সেটা করতে পারেন, যে আমি 5টা জিনিস কি দেখতে পাচ্ছি, 5টা রং কি দেখতে পাচ্ছি, 4টে কি আওয়াজ শুনতে পাচ্ছি, মানে মুখে কীরকম টেস্ট

0: ফিল করছি, কি কি জিনিস টাচ করে টেক্সচারাল ফিলটা নিতে পাচ্ছি, কি কি গন্ধ পাচ্ছি, এই রকম করে যদি অন্য দিক, এটা একটা ডিস্ট্র্যাকশন অ্যাক্টিভিটিও, মানে মনটাকে একটু অন্যদিকেও নিয়ে যায় এবং এটা আর কি আপনাকে রিয়ালিটির মধ্যে রাখার চেষ্টা করে। এইগুলো করলে কিন্তু প্যানিক অ্যাটাক অনেকটাই আটকানো যায়। আরও আরেকটা জিনিস হচ্ছে, প্যানিক অ্যাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বেন। একটা টেন্ডেন্সি থাকে যে আমরা তাড়াতাড়ি ব্রিথ করার জন্য মুখ দিয়ে ব্রিথ করতে আরম্ভ করি, নিঃশ্বাস নিতে আরম্ভ করি, তাহলে কিন্তু এই মানে বুক ধরফর করা বা শর্টনেস অফ ব্রেথটা বেশি হয়। ওইটা একটু অ্যাওয়্যার হয়ে ওটা একটু মন দিয়ে দেখে করলে এই সমস্যাটা আর হবে না।
1: আমাদের প্রচুর প্রশ্ন আসছে লাইভের নিচে, কোথাও কোথাও কমেন্টস আসছে, কোথাও কমপ্লিমেন্টস আসছে। এবারে আমি যার কথা বলবো, যে রিমি দাস বলছে, নমস্কার ম্যাম, নমস্কার দাদা, আমি রিমি দাস, আমি এখন মাঝে মাঝে প্রায় খুব অবসাদগ্রস্ত হয়ে থাকি, কাজ হারিয়ে ফেলার ভয়ে, জীবনে সাকসেস হওয়ার জন্যে যা যা করণীয় তাই করার চেষ্টা করছি, কিন্তু সাকসেস এখনও কাছে এসেও আসছে না, তাই খুব ডিপ্রেশনে থাকছি। এখান থেকে কিভাবে বেরোবো এবং কিভাবে নিজেকে ঠিক করব, যদি গাইড করে দেন তাহলে খুব উপকৃত হব।
0: আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। নিশ্চয়ই খুব কম বয়স, সেই জন্যে সাকসেস বলে যেই জিনিসটাকে উনি বলছেন সেইটা যে একদম মানে সেটার বোধহয় বোঝাতে কোনো অসুবিধে হচ্ছে ওনার, আমার মনে হচ্ছে প্রশ্ন মানে ইয়েটা পড়ে। দেখুন, যারা প্রথম এভারেস্টে উঠেছিলেন তারাও কিন্তু প্রথম দিনে একদম জিরো থেকে টপে উঠে যাননি, তাই তো? তো এইখানেও কিন্তু সাকসেসটা ওরকম জিনিস, আপনি আপনি যেইটাকে সাকসেস বলে মনে করছেন যে এইখানে পৌঁছালে আমি সাকসেস বলবো, সেই সেটার আগে আরও দশটা ধাপ ভেঙে ফেলুন, ঠিক আছে? ছোটো ছোটো স্টেপ নিন এবং ছোটো ছোটো স্টেপে ওই ছোটো ছোটো সাকসেসগুলোকে সেলিব্রেট করুন, তারপরে গিয়ে আপনার মনে হবে যে ওই জায়গাটাতে আমি পৌঁছেছি। আপনি এইগুলোকে ডিসকাউন্ট করে দিয়ে ওইটাকেই মনে করছেন যে সাকসেস, সেটা কিন্তু নয়। এই এটা একটা মানে এটাকে আমরা একটা কগনিটিভ এরর বলি, যে আমি মানে অল অর নান, আমি যেটা মনে করেছি মানে 95% সাকসেসফুল, 93.7 সাকসেসফুল নয়।
1: আমরা সাকসেসের এই কথাই থাকবো, কারণ এতটা সাকসেসফুল অনুষ্ঠান শুধু ফোন, হোয়াটসঅ্যাপ এবং প্রশ্ন আসছে, কিন্তু আমাদের যারা রেডিও শুনছেন, টিউন করেছেন 100.1 FM গোল্ড, তারা ছুটি পাবেন এখন 10 মিনিটের জন্য সংবাদ বিরতি। ঠিক 10:10 আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে, তবে অনুষ্ঠান বন্ধ হচ্ছে না, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এটা চলবে, কারণ ফেসবুকে যারা লাইভ রয়েছেন তাদের প্রশ্ন থাকবে, তাদের জন্য আলোচনা করব আমরা, সেই আলোচনা চলতে থাকবে।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও দ্রুত এগোনো সম্ভব হবে। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক একটি বেসরকারি সংস্থার সঙ্গে 660 কোটিরও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে 2-1 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89% এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানী এবছরের নোবেল পুরস্কার পেয়েছেন। লখনৌয়ে আন্তর্জাতিক টি-20 প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

0: বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তর সে জিডিপি বড় রই হ্যা 7% 8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লগাতার বড় রই হ্যা। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রহে, ইন সব কা এক ইউনিফাইড তর সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষো পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তটি এমএসএমই খাতের জন্য একটি বড় ঘটনা। ভারতীয় ব্যবসায়িক নেতৃত্বের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে তাদের ব্যবসার পরিধি বাড়ানো, উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন সম্প্রসারণ, বিশ্ববাজারে প্রবেশ এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। এদিকে সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। আগামীকাল সরকারের প্রধান হিসেবে তার 25 বছর পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। আজ সেবা তীর্থে জিএসএমএ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাকে সাশ্রয়ী এবং সকলের কাছে সহজলভ্য করার উপরে জোর দেন। ডিজিটাল ও সাইবার জালিয়াতি রোধে প্রযুক্তি নির্ভর সমাধান, ডিপফেক শনাক্তকরণ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 660 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত ও সুইজারল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের AOC ইনসির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থট্টেনচাওয়াদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন তিনি।
2: নন্দীগ্রামের একজন ভোটার হিসেবে দীর্ঘদিন এদের সঙ্গে সম্পর্ক, আমি এটুকু বলতে পারি যে 2016 সালে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম 82,000 ভোটে। আমার বিশ্বাস এবারে সে রেকর্ড ভাঙবে এবং মানুষ পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্য সরকারের উপরে আস্থা প্রকাশ করবে।
0: বিরোধী দলের আজকের বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্ট চায়নি। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, বিকেল 4টের দিকে দিল্লি পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে এবং একটি স্মারকলিপি জমা দিতে চায়। দিল্লি পুলিশের DCP জানান, 240 জন সাংসদের একটি দলের সঙ্গে এই বৈঠকের অনুরোধ করা হয়েছিল এবং বৈঠকের জন্য প্রস্তাবিত স্থান ছিল সংসদ ভবনের অ্যানেক্স। কমিশন জানায়, প্রোটোকল বা নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠক সাধারণত ভারতের নির্বাচন কমিশনের কার্যালয় বা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে থাকে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির

0: জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারোর জন্যই হিতকর নয়। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসের ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জন ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজের সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 এবং 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সী হালজেনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামীকাল পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, ওড়িশা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আগামীকাল একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে শাই হোপ এবং শেরফান রাদারফোর্ডের অর্ধশতকের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্য দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 14 ওভারে 2 উইকেটে 165 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও দ্রুত এগোনো সম্ভব হবে। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: নানান প্রশ্ন আমরা শোনাচ্ছি
2: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য
1: শুধু ভালো থাকার পাসওয়ার্ড নয়, মন ভালো রাখার পাসওয়ার্ড নিয়ে আজ আলোচনা হচ্ছে। সঙ্গে কে আছেন?
3: নমস্কার, আমি অনন্ত মাখান বলছি, গোদিয়ারান থেকে।
1: বলুন
3: দিদিমণি, শুনতে পাচ্ছেন তো?
4: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: আচ্ছা দিদিমণি, আমি সব সব খুঁটে খাটে বলবো আপনার কাছে।
1: বলুন বলুন বলুন, যতটা বলা যায় বলা উচিত বলুন।
3: আচ্ছা ঠিক আছে বলছি। দাদা আমার তো ধরো বিয়ে হয়েছে অনেক দিন, তো আমার বউ চলে গেছে, ঠিক আছে, আমার বউ চলে গেছে। এবারে আমার তো সবসময় মন মেজাজ খুব খারাপ, সবসময় শুয়ে বসে আছি, তো আমি খাওয়া দাওয়া দিতে পারিনি বলে সে জায়গায় মানে সে জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। অনেক ডাক্তার পাত্রি সব দেখিয়েছি, দেখাতে কিন্তু সব তবু হলো না, তো এখন কি করা যাবে সেটা একটু বললে যেন খুব ভালো হতো দাদা, এটাই আপনার কাছে বলে নমস্কার জানাচ্ছি।
1: আপনি কি করেন?
3: হ্যাঁ
1: আপনি কি করেন?
3: আমি কোনো কাজকর্ম কিছু করি না, ওই মানে শ্মশানে

0: ছয় বছর থাকি তো মনটা খুব খারাপ থাকে, কিছু করি না, একটু গান বাজনা করি, এই হলো সমস্যা। ঠিক আছে,
1: বেশ। গান বাজনা করেন, কিছু করেন না, বিয়ে করেছিলেন, বউ স্বাভাবিকভাবেই চলে গেছে, তারপরে মন খারাপ হয়েছে, কি করবে?
2: আচ্ছা, মন খারাপটা আমরা যখন এরকমভাবে ভাবি যে একটা মনের মন খারাপের কম্পোনেন্ট হিসেবে আপনি কি করেন, যে প্রশ্নটা করলেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই যে করার জায়গাটা, মনটা তখনই ভালো হবে বা মনের মধ্যে ভালো চিন্তা আসবে যখন আপনি ভালো কিছু করবেন বা কোনো কিছু একটা করবেন। আপনি বলছেন আপনি কিছু করেন না, তাহলে তো আপনার মানে মনটাও ভালো হবে না এবং মনে কোনো পজিটিভ চিন্তা বা মানে ইতিবাচক চিন্তাও আসবে না। তাই আপনি বরং ডাক্তার দেখাচ্ছেন, যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো খান, এবং তার সাথে ছোট খাটো যেমন হয় কাজ করার চেষ্টা করুন। কাজের তো কোনো মানে ইয়ে নেই, বড় কাজ ছোট কাজ এরকম তো কিছু নেই, যে কোনো কাজ যা আপনি হাতের কাছে পাবেন সেটা করুন। এইটা কিন্তু আপনাকে একটা ডিরেকশন দেবে, মানে একটা রাস্তা দেখাবে, এই এইটার এই রাস্তায় চললে কিন্তু আস্তে আস্তে আপনি অন্য প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আপনি যেখান থেকে মনে করছেন ওই প্রবলেম সলভ হলেই আমার অন্যগুলো হবে, সেটা কিন্তু নয়। প্রবলেম সলভ করার অন্যান্য উপায়ও আছে।
3: সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, কোন ইতিবাচক অভ্যাসটি দৈনন্দিন রুটিনে যোগ করলে মন সুস্থ থাকবে?
2: বাহ, খুব খুব সুন্দর প্রশ্ন, এবং একটি নয় অনেকগুলো ইতিবাচক অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে হাঁটা চলা করা, এক্সারসাইজ করা, তাতে কিছু নিউরোট্রান্সমিটার্স বা হরমোনস রিলিজ হয়, সেটাতে মন ভালো থাকবে। এবং কানেকশন, আপনি চেষ্টা করবেন যে আপনার আশেপাশের লোকগুলোর সাথে যে মিনিংফুল কানেকশন তৈরি করা, যাদের সাথে আপনি কথা বলতে ভালোবাসেন, এবং যে কথাগুলো বলবেন সেইটা এরকম নয় যে কারোর সম্বন্ধে খারাপ কথা বলা বা যেরকম আমরা বলে থাকি মানে কোট আনকোট গসিপ টাইপের কোনো কথা, সেরকম নয়, বাট যেগুলোর মধ্যে একটু পারপাস আছে। ধরুন কোনো বই পড়লেন সেইটা ডিসকাস করতে পারেন, কোনো কারেন্ট অ্যাফেয়ার ডিসকাস করতে পারেন, যেটা যেটা আপনার এই কানেকশনগুলোকে মানে জিয়ে রাখবে, যেটা বলা যেতে পারে। আরও আরেকটা জিনিস বলবো হচ্ছে কিছু নতুন শেখা, নিজেকে আপডেট রাখা, নিজের প্রতি যত্ন নিলে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়ার উপায়। এইগুলো যদি একটু একটু করে অ্যাড করেন আপনার দৈনন্দিন জীবনে, তাহলে কিন্তু অনেকটা মন খারাপ হবে না সেটা বলবো না, মন খারাপ হলে সহজেই সেটা হ্যান্ডেল করতে পারবেন।
1: যে মানে টেনশন হয় মানে বিভিন্ন বিষয়ে, তার থেকেই মন খারাপ হয়, টেনশন কমাবো কী করে? সবাই তো বলে না এইতে টেনশনের কিছু নেই। ধরুন ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ফিরবে? তাড়াতাড়ি ফিরবে তো? বা একটা অন্য কাজে যাচ্ছি, যদি ব্যর্থতা আসে, যদি সাকসেস না পাই, এতগুলো টেনশন কাজ করে, মন তো বিচলিত থাকে, চঞ্চল থাকে, তাহলে মনকে টেনশন ফ্রি করব কি করে?
2: আচ্ছা, টেনশন আর মন খারাপ কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? স্ট্রেস বা টেনশন একটা স্পেসিফিক জিনিসের ওপর, মানে হচ্ছে পরীক্ষার টেনশন, ঠিক আছে? পরীক্ষার মন খারাপ তো হয় না, তাই না? মানে মন খারাপটা হয় আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেইটা না পেলে সেই জায়গায় মন খারাপটা হয়। তো টেনশনের ব্যাপারটাই হচ্ছে যে যদি ওই সিচুয়েশনটা চলে যায়, মানে পরীক্ষা শেষ হয়ে গেল, টেনশন মিটে গেল, ঠিক আছে, একজন বাড়িতে কারোর অসুস্থতা, তাকে নিয়ে খুব টেনশন যাচ্ছে, আগে মানে হসপিটাল বাড়ি এইসব হচ্ছে টচ্ছে ডাক্তার বুদ্ধি, সেই সিচুয়েশনটা মানে সলভ হয়ে গেল, আমার টেনশন চলে গেল। কিন্তু মন খারাপটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী। মন খারাপ সবসময় যে আগেও বলা হয়েছে যে কারণ খুঁজে পাওয়া যাবে, মানে অ্যাপারেন্ট কারণ ডেফিনেটলি আছে, যে সেটা খুব ওপেনলি বোঝা যাবে সেরকম নয়। তাই টেনশন মুক্ত থাকাটা একটা প্র্যাকটিসের ব্যাপার, যে আমি কতটাকে টেনশন মনে করব। যদি আমরা নিজেকে নিজেদের রাবার ব্যান্ড হিসেবে দেখি, যে আমি নিজেকে কতটা স্ট্রেচ করতে পারছি, কতটা অ্যাকোমোডেট করতে পারছি, কেউ কম করতে পারে, কেউ বেশি করতে পারে, এবং আমি কতটাকে মনে করব যে হ্যাঁ এটা আমাকে যথেষ্ট বিচলিত করে তুলছে, এবং আমি তখনই স্ট্রেস ভালো করে, স্ট্রেস বা টেনশন ভালো করে হ্যান্ডেল করতে পারবো যখন আমি বলতে পারবো যে এর বেশি আমি পারবো না। ওই একটা হেলদি বাউন্ডারি যদি না কাটতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রেসটা খুব ওভারওয়েলমিং হয়ে যাবে, তখন আর সেটাকে হ্যান্ডেল করা যাবে না। কোথাও গিয়ে একটা না বলা, কোথাও গিয়ে আমি এতটা পারছি তারপরে পারবো না, এই জায়গাটা নিজেকেও বুঝতে হবে, অন্যদেরও ভালো করে বোঝাতে হবে।
3: ফোনে কি আছেন? নমস্কার।
4: নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি, আমি দ্বিতীয়বার এলাম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার ব্যক্তিগত একটি জটিল সমস্যা নিয়ে। আচ্ছা, সিদ্ধান্তহীনতা, কখনো মনে হচ্ছে যে এ টাই ঠিক, এ হচ্ছে 100% কারেক্ট, আর পরের দিন মনে হচ্ছে বিটাই ঠিক, এটা ঠিক ছিল না। কখনো মনে হচ্ছে আমি সঠিক, কখনো মনে হচ্ছে আমি বেঠিক, কখনো মনে হচ্ছে আমি ঠিক করছি, কখনো মনে হচ্ছে আমি কোনো ভুল করছি না, তো এর মূল্য কি আমাকে সারা জীবন দিতে হবে? এই যে সিদ্ধান্তহীনতায় ভোগা, তো এইটা আমি সিদ্ধান্তটা আমি সঠিকভাবে নেব কি করে? আমি একটি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মানে আমি ঠিক মানে ডিসিশনে আসতে পারছি না কোনটা ঠিক, অপশন এটা ঠিক না অপশন বিটা ঠিক, সেক্ষেত্রে আমার কি করা উচিত?
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি খালি একটাই জুড়ে দিই, রবীন্দ্রনাথ নিজের জীবনে লিখছেন যে 7 বার নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন, 7টাই ভুল সিদ্ধান্ত।
2: সেই তো, সিদ্ধান্ত খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার, ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিংয়ের কিছু স্টেপস আছে। এই যে আজকে মনে হচ্ছে এই দিকটাই অপশন এ ঠিক, কালকে মনে হচ্ছে অপশন বি ঠিক, এই অপশনগুলো আপনাকে লিখে ফেলতে হবে। প্রথমেই লিখে ফেললেন, প্রথমে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, 4টে অপশন ধরুন, এবং তার পাশে আপনাকে লিখতে হবে অপশন এ নিলে আপনার কী কী সুবিধে হবে, কী কী অসুবিধে হবে, আর অপশন এ না নিলে আপনার কী কী সুবিধে হবে এবং কী কী অসুবিধে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটাতে লিখলে, এইটাকে এত পরিষ্কারভাবে যদি লেখেন তাহলে দেখবেন আপনার কিন্তু যেই মুহূর্তে লিখলেন দেখবেন একটা একটা করে অপশন বেরিয়ে যাচ্ছে, যেই অপশন সব থেকে বেশি ওয়েট পেলো বা ওয়েটেজ পেলো সেই অপশন নিতে কোনো অসুবিধে নেই, সেইটাই সেফেস্ট অপশন হবে, এবং এই অপশন কোনোটাই মানে অ্যাবসলিউট নয় যে এটাতেই 100% সাকসেসফুল, কিন্তু যেই অপশন ওয়েটেজ বেশি পাবে সেইটাতে পার্সেন্টেজ অফ সাকসেস বা এটা তো সেফ না, ওই অপশনটা অনেক বেশি সেফ হবে, ওটা হলেই সুবিধা হবে আর কি।
1: এবার একটু অন্য প্রশ্ন, ঘুমের প্রশ্ন।
2: ঘুমের প্রশ্ন,
1: মন খারাপের জন্য ঘুম আসে না, আর শুলেই যে মন খারাপের সব ঘটনাগুলো মনে পড়ে।
2: একদমই তাই,
1: কি করতে হবে?
2: মন খারাপ সাথে ঘুমের একটা খুব মানে ডাইরেক্ট লিংক আছে। ঘুম যদি না হয় তাহলে একটু যদি ওই তার আগে কি করছি, একটা ঘুমের একটা না স্লিপ হাইজিন বলে একটা জিনিস হয়, সেই জিনিসটা আমি সবসময় বলি মেনটেন করার। মানে হচ্ছে খাট আমাদের শোয়ার জায়গা। আমি অনেকজনকে দেখি, ম্যাম আমি খাটে না বসলে একদম পড়তে পারি না, খাটে বসে পড়ছে, খাটে বসে খাচ্ছে, খাটেই জীবন, খাটে বসে টিভি দেখছে। খাটে বসা যাবে না, তাহলে তো আমরা খাটই রাখতাম না, চেয়ার টেবিল তৈরি করতাম না আমরা, কী বলে ডাইনিং টেবিল, ডাইনিং চেয়ার তৈরি করতাম না, সোফা তৈরি করতাম না, পড়ার টেবিল চেয়ার তৈরি করতাম না, প্রত্যেকটা জিনিস কিন্তু আর্গোনমিক্যালি ডিফারেন্ট। ঠিক আছে, এবং খাটের সাথে আমাদের একটা কন্ডিশনিং হয়ে আছে যে খাটে শুলে ঘুম আসবে, এবং খাটে বসে বা আধ শুয়ে যদি আমরা অন্য জেগে থাকা সব অ্যাক্টিভিটিগুলো করি তাহলে তো স্লিপ ডিস্ট্রাপ্টেড হবে। এইটা অনেক রিজনের একটা রিজন, তো সেই কারণে আমি সবসময় ফার্স্টে বলি হচ্ছে খাটে বসে অন্য কিছু করবেন না, খাট শোয়ার জায়গা, খাটে সারাদিনে বসবেন না। এক দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিন দেখা না দেখাটাই ভালো শোয়ার আগে, কিছুক্ষণ আগে, কোনো শোয়ার আগে আমরা সবসময় বলি একটু জার্নালিং করা, একটু লেখা যে সারা দিনের মধ্যে আমি কী কী মানে আজকের দিনটার ভালো কী কী হলো। ঠিক আছে, যাতে এই ভালোটা যখনই লিখছি তখন কিন্তু দেখবেন এই যে আমাদের একটা না স্বাভাবিক টেন্ডেন্সি থাকে যে ধরুন আমাদের অনেক অনেক লোক এই প্রোগ্রাম শুনছে, তারা অনেকে ভালো ভালো ভালো কথা বলছে, একজন দুজন বলবে না যতটা আশা করেছিলাম অতটা তো ম্যাডাম বলতে পারলেন না ভালো
1: কথা, না এখনো সেটা বলছে না,
2: বলছি যদি বলে অনেক সময় এরকম হয় যে আমাদের শুধু ওইটাই মনে থাকে, অন্যগুলো আর ভালো।

0: চলে যায়। তো সারা দিনে আমরা অনেক সময় দেখেছি ওই রাত্রেবেলা বসে ওইটাই মনে থাক পড়ে। তো তখন তার আগে যদি আমি এটা লিখে নিই যে আমাকে এতগুলো 100 লোক খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছে, তখন দেখবেন ওইটা আরও বেশি, মানে ওটার ইম্প্যাক্টটা বাড়িয়ে দিলাম আমি। তো তখন কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো আমাদের ভিড় করে আসাটা কমে যায়। তখন একটু
1: আমি একটু বলে দিই, মানে আমাদের অনুষ্ঠান লোকে ভালো বলছে না খারাপ বলছে। সুব্রত রঞ্জন দাস লিখেছেন, খুব সুন্দর আলোচনা হচ্ছে, মন দিয়ে শুনছি। মানসী ব্যানার্জি লিখেছেন, সুন্দর অনুষ্ঠান, নমস্কার। কবিতা লোহিয়া লিখছেন, সাচ গ্রেট ইনসাইটস। আরো প্রচুর মানুষ লিখছেন,
2: রঞ্জনা মজুমদার যাদব করেছেন বেলুর থেকে, বলছেন আমরা 4 ভাই বোন, অনেক ছোটবেলায় আমরা আমাদের মাকে হারিয়েছি, বাবাকেও বেশ কয়েক বছর আগে হারিয়েছি। 4 ভাই বোনে একসাথে ভালোই কাটছিল। আচমকাই 2025 সালে 7 মাসের তফাতে আমাদের 2 দাদাকেও হারিয়েছি। সকালে ঘুম ভাঙা থেকে রাত্রে ঘুমোনো অবধি কিছুই ঠিক ভালো লাগে না। অনেক রাত্রে শুই আমরা, তবুও ঘুম ঠিক মতো হয় না। সারাদিন যা কাজকর্ম করার মোটামুটি করি, তবে একটা সমস্যা, মন তো খুবই খারাপ হয়ে থাকে। সারাদিন কী করলে মন ভালো হবে কিছুই বুঝতে পারি না। সবথেকে প্রবলেম যেটা হচ্ছে, এই ভাবছি এটা করতে হবে, ওইখানে যেতে হবে, একে এটা বলতে হবে, ওর সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু পরক্ষণেই ভুলে যাচ্ছি। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। কিছুতেই এটা থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারছি না। বুঝতে পারছি কিছু একটা উল্টোপাল্টা হচ্ছে। কেন হচ্ছে, কি করলে এটা ঠিক হবে তাও জানি না। এই ব্যাপারটায় যদি আপনি একটু কিছু পরামর্শ দেন খুব ভালো হয়।
0: হ্যাঁ, একটু যদি বয়সগুলো বলতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু যেটা মনে হচ্ছে যে একটা মন খারাপ থেকে একটা মনোসংযোগের একটা সমস্যা হচ্ছে, যেই কারণে যেই কাজগুলো মনে হচ্ছে করবো, করা উচিত, সেই জায়গাগুলো করতে এসে সেটা থেকে মানে মনটা অন্যদিকে চলে যাচ্ছে। ফার্স্ট জিনিসটা করতে হবে হচ্ছে, আমি যেটা বলবো হচ্ছে, লিখে নিন যে কী কী কাজ আমার করতে হবে সারা দিনে। সেইটা করলে, সেই ডায়েরিটা যদি হাতের কাছে থাকে, তখন দেখবেন কাজগুলো হচ্ছে। নিঃসন্দেহে খুবই পেইনফুল সিচুয়েশন, আপনারা একসাথে এতদিন ছিলেন এবং ভাই বোনের সম্পর্কের মধ্যে আমরা তো সবসময় দেখি এত ঝামেলা ঝঞ্ঝাট, সেখানে এত সুন্দর একটা সম্পর্ক তে এত বছর ছিলেন, সেটা ডেফিনেটলি ভেরি ক্রেডিবল। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের দাদাদের হারিয়েছেন। পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদের ওপরেও একটুখানি অ্যাটেনশন দিন। আপনাদের পরিবারে আর যারা আছে, হাজবেন্ড, ছেলে, মেয়ে যারা আছে, তাদের, যারা নতুন প্রজন্ম আছে, তাদের দিকেও কিন্তু একটু ফোকাস করতে হবে। সেইটা হলে কিন্তু আমার মনে হয় যে, দেখুন, পিছন দিকটা যতটা আছে সামনে দিকেও তো অনেকটা আছে, সেই রাস্তাটাও কিন্তু একটু দেখতে হবে। এই যে বিরিভমেন্ট বা কেউ মারা গেলে যেই কষ্টটা হয়, সেই কষ্টটার কিন্তু অনেক ধাপ আছে। আপনি কোথাও মনে হচ্ছে মাঝামাঝি কোনো ধাপে আছেন, খানিকটা মেনে নিতে পেরেছেন, পুরোটা এখনও মেনে নিতে পারেননি। এই যে এই বোঝ, এই জিনিসটাকে আমি অনেক সময় মনে বলি যে একটা ব্যাগ, হ্যাঁ, এই ব্যাগ ভর্তি অনেক বড় বড় পাথর। সেই পাথরটাকে আপনি হঠাৎ আপনার কোলে এসে পড়েছে এবং সেই পাথরটাকে নিয়ে আপনি কি করবেন প্রথম কিছুদিন বুঝতে পারছিলেন না, ঠিক আছে, ভীষণ কষ্ট হচ্ছিল প্রথম দিকটা। তারপর ওই পাথরটা কোলে নিয়ে বসে বেশ কিছুদিন গেল, তখন আস্তে আস্তে দেখলেন যে দৈনন্দিন কাজকর্মটা চলছে, কোলে পাথরটা নিয়ে আছেন, কিন্তু যেহেতু ওটা কোলে নিয়ে আছেন, সবসময় ওর বোঝাটা বা ওর যে ওজনটা বুঝতে পারছেন না। হঠাৎ করে যখন উঠলেন বা হঠাৎ করে কিছু একটা করতে গেলেন, একটা খুব দাদার জন্মদিন এলো বা অন্য কিছু হলো, তখন যেন আর আবার নতুন করে ওই পেনটা মানে অনুভব করলেন। তো এই জায়গাটা তো থাকবে, এই জায়গাটা নিয়েই আমাদের চলতে হবে। এই যে মানুষ বলে যে সময়ের সাথে সাথে কষ্ট কমে যায় বা কষ্টটা অনেক ইয়ে হয়, সেটা কিন্তু নয়। ওই আমরা শিখে যাই যে কিভাবে ওইটা নিয়ে চলতে হয়, ঠিক আছে। তো সেইটাই একটুখানি যদি আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে প্রত্যেক দিনের জীবনে আমি নতুন কী করছি, নতুন কী শিখছি, নতুন প্রজন্মর সাথে কিভাবে কানেক্ট করছি, সেই দিকে যদি একটু যাওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো।
1: আমাদের একজন যারা দেখছেন ফেসবুক লাইভ লিখছেন, কর্মকার সব্যসাচী, যে ম্যাডাম আমি একজন প্রতিবন্ধী, বয়স 40+, এমএ করা আছে, বাম হাতটি আমার পোলিওতে আক্রান্ত, চাকরি না পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছি, কি করা উচিত আমার?
0: ডেফিনেটলি খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ এরকম প্রশ্ন অনেকের থাকে, আর এবং খুব প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন তুলে ধরেছেন, তো সেই হিসেবেই বলছি যে এক তো হচ্ছে চাকরি না পাওয়ার ইস্যুটার সাথে আপনার প্রতিবন্ধকতাটাকে মিলিয়ে ফেলবেন না, দুটো প্রবলেম, কিন্তু একটার সাথে আরেকটা মিলিয়ে ফেললে প্রবলেমটা ডাইমেনশনটা হারিয়ে ফেলবে। আমি কি বলার চেষ্টা করছি যে প্রতিবন্ধকতাটার জন্যে আপনার যা যা করা উচিত সেইটা ডেফিনেটলি করুন, ডিসেবিলিটি সার্টিফিকেটস যেগুলো নেওয়ার টেওয়ার সেগুলো নিন, এবং চাকরির বদলে আপনি কি করতে পারেন, আপনার তো বেসিক্যালি একটা মানে লাইক সোর্স অফ ইনকাম জেনারেট করতে হবে, সেইটা কিভাবে করা যায় সেইটা আপনি একটুখানি ডিসকাস করুন, এবং অনেক বিভিন্ন রকম উপায় থাকে, সেইগুলো একটুখানি দেখলে আমার মনে হয় ভালো হয়।
2: ফেসবুকে প্রশ্ন করেছেন অনেক দূর থেকে আলোলিকা রায়, বলছেন ম্যাম প্রোক্রাস্টিনেশন কাটিয়ে কনসিস্টেন্ট কি করে হব, একাডেমিক লাইফে খুব সমস্যা হচ্ছে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে পারছি না বলে।
0: প্রোক্রাস্টিনেশন সাংঘাতিক প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, আমাদের সবার হচ্ছে প্রোক্রাস্টিনেশন, এবং প্রোক্রাস্টিনেশন অনেক মানে যারা বাচ্চারাচ্চারা আসে তারা বলে ম্যাডাম জানেন তো আমার না লাস্ট মোমেন্ট না হলে হয়ই না, লাস্ট মোমেন্টে গিয়েই আমার দারুণ লেখাটা বেরোয়। আমি বলছি না না না, এটা হতে পারে না, লাস্ট মোমেন্টে তুমি কোনো রকমে ম্যানেজ করে দাও হয়তো, কিন্তু দারুণ লেখাটা লাস্ট মোমেন্টে বেরোতে পারে না। প্রোক্রাস্টিনেশন কাটানোর সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে পার্টিকুলারলি যারা অ্যাকাডেমিক্সে থাকে তাদের প্রচণ্ড প্রোক্রাস্টিনেশন হয়, মানে প্রোক্রাস্টিনেশনের পি আর পিএইচডির পি বোধ হয় দুটো মিলে গেছে, মানে তো সেইটা করতে হবে হচ্ছে প্রথমেই যা লিখবেন তা লেখার প্রথমটা লেখার দরকার নেই, হেডিংগুলো লিখে ফেলুন, ডকুমেন্ট একটা আছে মানে ফাইল আছে এইটা প্রথমে করে নিন, তার হেডিংগুলো লিখে নিন, প্রত্যেক দিন বা মনে করুন যে আধ ঘন্টা ওটা কি লিখব সেইটা অন্তত ভাববো, করে বসে ভিতরে দু লাইন করে টাইপ করুন, এইটা দিয়েই স্টার্ট করুন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা সেটা না হয়ে কপি পেস্টটুকু করে রাখুন, ওই ডকুমেন্টটা কোনো রকমে ভরতে আরম্ভ করুন, যাতে যখন খুলবেন তখন যেন নিজের কাছে মনে না হয় ওরে বাবা কিছুই তো করিনি, মানে জিরো থেকে অলে যেতে হবে, কিছু অন্তত সেটার মধ্যে করে রাখুন আর কি, যা অন্তত হেডিংগুলো লিখে রাখুন, আর রোজ যদি পারেন সময় করে একটা সময় কিছু না হলে ওইটা নিয়ে ওইটা খুলে বসতে হবে। আমি অনেকেই আমাকে বলে যে ম্যাম পড়তে পারছি না, কিছুতেই পড়া হচ্ছে না, আমি তাদের সবাইকে বলি বইটা খুলে ওইখানে আধ ঘন্টা বসে থাকবে, ওই চেয়ারে ওই টেবিলে উঠতে পারবে না, তোমার পড়ার দরকার নেই কিন্তু বসে তোমাকে ওইখানে থাকতে হবে, ওই যে ব্রেনটা কন্ডিশনিং হচ্ছে যে বই চেয়ার আমি মনটা এখানে দিতে হবে, এই কিছুদিন পরে ওই জায়গাটা আস্তে আস্তে তৈরি হতে থাকে।
2: ফোনে কি আছেন? নমস্কার।
3: হ্যালো, নমস্কার,
1: বলুন।
3: হ্যাঁ আমি সুমিত পাল বলছি কলকাতা থেকে।
2: বলুন।
3: হ্যাঁ বলছি যে মানুষের মৃত্যুর পরে কি হয়, আত্মার কি হয় এটা জানা
1: না, এটা কঠিন একটা কথা বলেছেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় সেটা নয়, বরং আমি কোশ্চেনটাকে একটু শুরুর দিকটা নিয়ে বলি, যে প্রিয়জন বিয়োগ যখন হয়, মৃত্যু হয়, তখন তো একটা অসম্ভব মন খারাপ হয়, সে কেউ কাছের মানুষ কেউ চলে গেলে সেই মুহূর্তে মন ভালো করবো কী করে, কিছুতেই তো কোনো কিছু ভালো লাগে না।
0: খুব কাছের জন চলে গেলে আমরা মন ভালো করব না, মন ভালো করার প্রেশারটা আমরা কিছুতেই নেব না, কেন মন ভালো করব যদি আমার কাছের খুব কেউ আমার চলে যায়, মন খারাপ মন ভালো করার তাগিদটা কেন থাকবে। আমি তো সবসময় যারা আসেন আমার কাছে বলছে ম্যাম আমার ছেলে মারা গেছে, আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, ভীষণ কষ্ট হচ্ছে, যে এই কষ্টটা তো স্বাভাবিক, কষ্টটাকে তো আমি ইরেজার দিয়ে মুছে দিতে পারি না।

0: না আমার কাছে কোনো ম্যাজিক আছে কিছু যেটাতে তোমার কষ্ট কমিয়ে দেবো, আমি তোমার পাশে থাকতে পারি, আমি তোমার কথাগুলো শুনতে পারি, কিন্তু কষ্ট কমিয়ে দেওয়ার কোনো রকম উপায় নেই, এবং সেই কষ্টটা কমানো উচিতও না, কারণ সেই মানুষটা তো আপনার জীবনে এতটা ভরে ছিলেন, তাই না? তাহলে কষ্টটা কমানোর তো কোনো ইয়েই থাকে না। আমরা কোপ করব, তার কথা বলবো, ভালো ভালো ভালো কথা তাকে নিয়ে ডিসকাস করব, কিন্তু কষ্ট কমিয়ে দেবো এটা এটা ইয়ে নয় আর কি, নব ঘোরানো নয়।
1: মনোবিদদের কাছে গেলে একদিনে কষ্ট কমে না, বারবার সেশন নিতে হয়। হুট করে কষ্ট কমানোর কোনো সহজ উপায় আছে?
2: মানে কোনো জড়িবুটি
0: না, হুট করে কষ্ট কমানোর কোনো উপায় নেই, বরঞ্চ তার থেকে বেটার হয় যদি আমি কোনো অ্যাকশনে চলে যাই, কোনো কাজ যেটা আমার করতে ভালো লাগে সেইটাতে গেলে অটোমেটিক্যালি মনটা খানিকটা ভালো হবে। মানে হচ্ছে আমরা মনে করছি যে এই সমস্যাটা আমি যদি চাকরি পেয়ে যাই বা যেই মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে সে যদি চলে আসে তাহলে সব সমস্যার সমাধান, আমার সব মন ঠিক হয়ে যাবে, অল অফ দ্যাট। কিন্তু আমি সেইটা না করে যদি উল্টো দিক থেকে ভাবি যে আমার আগে ছোটোবেলায় ক্রিকেট খেলতে ভালো লাগতো, আমি আবার ক্রিকেটের কোচিং মানে ক্রিকেটের ক্লাসটা শুরু করি বা পাড়ায় ক্রিকেট খেলতে যাই, তাহলেও কিন্তু ওই অ্যাক্টিভিটিটা দিয়ে আমার মনটা ভালো হতে পারে। এই সিচুয়েশনটাকেই চেঞ্জ করে দিতে হবে। মানে বেশিরভাগ বাচ্চারা আসে কিন্তু এটা বলতে, এই সিচুয়েশনটা আমাকে আগের মতো করে দিন। এই সিচুয়েশনটার উপর তোমার হাতে তো সিচুয়েশনটা নয়, তো তোমার মনটা ভালো করার জন্যে অন্য একটা জায়গা থেকে অ্যাপ্রোচ করতে হবে।
1: কোনো বন্ধু খারাপ ব্যবহার করেছে, কিছুতে ভাল লাগছে না, কিভাবে এটাকে ওভারকাম করব?
0: হ্যাঁ, এটা কিন্তু খুব হয়। আমার কিছুদিন আগেই আমি একটা কেসের কথা বলতে পারি, একজন বন্ধু, দুই বন্ধু আর কি, তারা একজন বাসে বসেছিল আর আরেকজন রাস্তা ক্রস করছে, তো খুব হাত নেড়ে ডাকছে, এই নাম ধরে ডাকছে ডাকছে, সে যেন ও বলছে আমাকে যে এসছে আমার কাছে, যে ও দেখলো আমাকে কিন্তু দেখে না রেকগনাইজ করে চলে গেল। এবং তারপরে আমি ওকে ফোনও করলাম, ফোন করে দেখলাম ফোনটা বেজে গেল, ও ধরলো না। ভীষণ রাগ হলো প্রথমে, প্রথমে মনে হলো যে আমাকে এরকম করে ইগনোর করলো, এই করলো ওই করলো, তারপরে ভীষণ মন খারাপ, আমার এত কাছের বন্ধু, আমরা কত সময় কাটিয়েছি একসাথে। এই জিনিসটাকে আমাদের ভাবতে হবে যে যদি ধরুন তোমার যার এই সমস্যাটা হচ্ছে তার কাছে এই সমস্যা নিয়ে অন্য কেউ এলো, তাহলে তুমি তাকে কি বলবে, আর কি কি কারণে তোকে ধর ইগনোর করলো বলে তোমার মনে হচ্ছে, আর কি কারণে সে তোকে রেকগনাইজ করলো না, ব্যস্ত ছিল, রাস্তা ক্রস করছিল, শুনতে পায়নি, বিভিন্ন রকম রিজন আছে। হয়তো তার মনের মধ্যে এমন কিছু চলছিল, ও তোকে ফেস করতে পারছিল না, অ্যাভয়েড করতে চাইছিল অন্য কারণে। এই পুরো জিনিসটাকে যদি আমরা এরমভাবে ভাবি যে আমি যে কারণগুলো ভেবেছি তা বাদ দিয়ে আর কি কি কারণ আছে, তাহলে কিন্তু ওই খারাপ লাগার জায়গাটা খানিকটা কমবে।
2: ফোনে একজন আছেন, নমস্কার।
3: হ্যালো, নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। আমি রণদীপ দত্ত বলছি হুগলি থেকে। আমার একটাই প্রশ্ন, আমরা তো এই মানসিক অসুস্থতাটাকে সবসময় ব্যক্তি বিশেষে ধরছি, কিন্তু আমি একটু অন্যদিক থেকে বলতে চাই, ধরুন সামাজিক মানসিক অসুস্থতা, সেটাকে নিয়ে আমরা কিভাবে ভাববো? যেমন ধরুন মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানুষ রাজনৈতিক মতবাদ নিয়ে প্রচন্ড উত্তেজনায় ভুগছে, এবং কিছু ক্ষেত্রে মানুষ কিছু অভিনেতা অভিনেত্রী বা নেতা নেত্রীদের কাছে তারা নিজের সঙ্গে প্রচন্ড ব্যক্তিগত ভাবে নিয়ে ফেলছে, বা ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত ভাবে নিয়ে ফেলছে, এবং যখন যারা তখন তাদের ডিজায়ার্ড জায়গা থেকে সরে আসছে, তখন সেটা একটা সাংঘাতিক রেজে পরিণত হচ্ছে, মেন্টাল রেজ। তো আমরা এই ধরনের যে সামগ্রিক অসুস্থতা যেটা সমাজে একটা বিদ্যমান, এইটা থেকে আমরা কি করে বাঁচতে পারি, বা যে ধরনের মানুষকে এই অসুস্থতাটা যারা বুঝতে পারেন যে সমাজ একটা খারাপ পথে যাচ্ছে, বা আই এম নট কমফোর্টেবল উইথ দিস সোসাইটি, তাহলে কি আমি অসুস্থ না সমাজটা অসুস্থ, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
2: খুব ভালো প্রশ্ন,
0: খুব ভালো প্রশ্ন, এবং একদম এক জায়গাটা চেঞ্জ করে আমরা সোশ্যাল সাইকোলজির দিকে চলে গেলাম। দেখুন, এই যে সমাজটা ঠিক পথে যাচ্ছে কি বেঠিক পথে যাচ্ছে সেইটার জাজ করার

0: রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের ওই রকমভাবে নেওয়ার জায়গাটা নেই, কারণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে আমি তো বলবো, অনেক বছর আগে যখন রাজা রাজারা যুদ্ধ টুদ্ধ করত, তখন তারা কি কম অ্যাগ্রেসিভ ছিলেন? যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিলেন। এখন আমাদের অ্যাগ্রেশনের কি বলবো, মানে ম্যানিফেস্টেশনটা, বহিঃপ্রকাশটা অন্যরকম হচ্ছে। হয়তো সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে কি না, এবং সেখানে কোনো রকম ডিগ্রেডেশন হচ্ছে কি না, এইটা না, এটা আমি বলবো এটা সাইকোলজির পারভিউতে পড়ে না পুরোপুরিভাবে। মানে একজন মানুষের, সব মানুষ একসাথে মিলে, হ্যাঁ মব বিহেভিয়ার ডেফিনেটলি হয়, সোশিওলজিস্টরা বেটার ওটা অ্যাড্রেস করতে পারবে। মব বিহেভিয়ার ডেফিনেটলি হয় সবাই মিলে হঠাৎ করে, যেমনি ধরুন ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই ভাবছে অন্য কেউ এসে সাহায্য করবে, এই বিহেভিয়ারগুলো আমরা দেখি। কিন্তু এই যে একসাথে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বা এইটা একটা কালেকটিভ রেসপন্স সিবিলিটির জায়গা থেকে, কালেকটিভ রেসপন্স, এবং সেই কালেকটিভ রেসপন্স তো একে অন্যদের থেকে সেইটা আমরা ইমবাইব করি। মানে একজন এরকমভাবে রেসপন্স করছে, তার সাথে আমরা মনে করি যে আমাদের একাত্মবোধ হচ্ছে বলেই আমরা কালেকটিভলি সেই জায়গাটা রেসপন্ড করি আর কি।
1: এবার একটা সিচুয়েশনের কথা বলি, হঠাৎ একদিন এক ছাত্রী এসে বলল, স্যার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি জানতাম ওর এক প্রিয় বান্ধবী আছে, সেই প্রিয় বান্ধবীর সঙ্গে তার অনেক সিক্রেটস শেয়ার করা। এখন সে কলকাতা শহরে থাকে না, কলকাতা থেকে দূরে থাকে, কিন্তু তার বক্তব্য যে আর কোনো বন্ধুবান্ধব করা যাবে না, তাহলে আমি যতগুলো গোপন ঘটনা বা কনফিডেন্সিয়াল ফ্যাক্টস জানি সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, ইভেন ছবি। এতে মন খুব ভারাক্রান্ত, পড়াশোনায় মন বসছে
0: না। এই জায়গাটা একটুখানি নিজেকে কিন্তু একটুখানি ফার্ম হতে হবে, কারণ এরকম কেস তো কিছুদিন আগেই একটি মেয়ের এরকম একটা ঘটনা ঘটেছে, ও আমার কাছে এসেছিল এবং বাবা মা জানতে পেরেছে এবং ব্যাপারটা বারবার করে থ্রেট করছে যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, ছবি টবি হেন তেন চ্যাট পুরো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হবে এরকম। তো এই জায়গাটা বুঝতে হবে, প্রথমে আমি বলি যে নিজেকে ইনফর্মড করো, নিজে জানো যে সোশ্যাল মিডিয়ায় দিলে তোমার যত না ক্ষতি হবে, যে দেবে তার কী ক্ষতি হবে। ডু নট গেট ব্ল্যাকমেল, মানে ব্ল্যাকমেল করছে বলেই ও আমাকে যেটা দিচ্ছে আমি সেটা নেব না, অন্যের বরঞ্চ রাদার আমি তাকে যদি প্রজেক্ট করতে পারি যে তুমি যদি দাও তাহলে যে তোমার কি হবে, এবং এই যে এই থ্রেট কলটা করে তুমি বলছো সেটার জন্যেও তোমার কি হতে পারে, সেই সম্বন্ধে আমার অ্যাওয়্যার হওয়া উচিত। কারণ ক্রিমিনাল অ্যাক্টে তো এটা খুব ভালো করে দেওয়া আছে যে মানে সাইবার বুলিং বা এই রকম কনফিডেন্সিয়াল ইনফরমেশন যদি তুমি পাবলিশ করায়, একদম আইটি অ্যাক্ট ইনফর্ম সব কটাতে আছে। এই জায়গাটাতে কিন্তু খানিকটা মানে যে বুলিড হচ্ছে তার জানা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে এই জায়গাটাতে বুঝতে হবে সম্পর্কটা কিন্তু খানিকটা ঠিকঠাক মতো ছিল না, হেলদি রিলেশনশিপ ছিল না, কারণ এই মেয়েটিকে বা ছেলেটিকে আইসোলেট করে দেওয়া হয়েছে, তার আর বন্ধু তৈরি হয়নি। সেই জন্যে সে স্যারকে এসে বলছে বা অন্য কাউকে এসে বলছে যে আমি বুঝতে পারছি না কি। তাকে বোঝাতে হবে যে তুমি একা নেই, তোমার সাথে কেউ আছে যেই জায়গাটায় এই ডিফিকাল্ট সিচুয়েশনটা থেকে তোমাকে বার করে দিতে পারবে। এইটা যখন ওই দিকে একটু কনভেড হবে যে না এর সাথেও একজন আছে, এবং সে যদি কখনো বাবা মাকে বলতে পারে যে হ্যাঁ আমি অনেক কিছু শেয়ার করেছি এবং সে বন্ধু হিসেবে শেয়ার করেছি, সেটার সে এখন ভুল ইয়ে করছে, তাহলে কিন্তু আমার মনে হয় বাবা মারা এখন যথেষ্ট অ্যাওয়্যার হয়েছেন, যথেষ্ট সাপোর্টিভ, ওই জায়গাটা সমস্যা হবে না।
1: ফোনে একজন আছেন, কথা বলি। নমস্কার, কে বলছেন?
2: হালিশহর থেকে রিন্টু বলছি স্যার, নমস্কার নেবেন?
1: একদম নমস্কার নিলাম, বলুন।
2: মন ভালো করার ওষুধ তো নেই, আমার তো মনে হয় প্রকৃতিকে দেখা আর একটুখানি স্থান পরিবর্তন করা, একটু ফুল, একটু শিশু, এদের ভালোবাসা, এটাই মনে হয় মনের ওষুধ আমার যা ধারণা।
1: বাহ
0: বাহ, খুব সুন্দর
1: সুন্দর সাজেশন,
0: একটা উত্তর দিয়েছেন,
1: একটা উত্তর দিয়েছেন। আমাদের একটা জায়গায় যাই, ইদানিংকালে এই শব্দটা মানে গত 15-20 বছর ধরে শব্দটা বহুল প্রচলিত পেশাদারদের ক্ষেত্রে, দীর্ঘকাল চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে, বার্ন আউট হয়ে যাওয়া। এই যে বার্ন আউট হয়ে যাচ্ছেন, কেউ যখন ফিল করেন, তার ওয়ে আউটটা কি?
0: বার্ন আউট খুব কমন একটা এখন, এবং বার্ন আউট এরকম নয় যে বার্ন আউট আগে ছিল না, বার্ন আউট আগেও ছিল, কিন্তু এখন আমরা খুব বেশি এটা নিয়ে ডিসকাস করছি এবং যত ডিসকাস করা হবে ততই তো ভালো। বার্ন আউট হলে যখন আমি একটা সিচুয়েশানে মনে হচ্ছে খুব বেশি কাজের চাপ হয়ে গেছে, আমি সিচুয়েশানটা আর হ্যান্ডেল করতে পারছি না, মানে ওই আবার করে বলছি ওই রাবার ব্যান্ডটা টানতে টানতে যখন আর স্ট্রেচ হচ্ছে না, তখন যেন মনে হচ্ছে যে আমি আর কিছু হ্যান্ডেল করতে পারছি না, এবার সব ছেড়ে দেবো, বা একটা মানে ছেড়ে দেওয়ার আগের মুহূর্তটা হচ্ছে একটা সেন্সেশন, মানে ওই রকম একটা ফিলিং হচ্ছে। তো আমি বলবো যে বার্ন আউট হলে কোন জায়গায়, কিসে বার্ন আউট হচ্ছে? সম্পর্কে বার্ন আউট হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বাড়িতে এসে ঝগড়াঝাটি অশান্তি সেই জায়গাটা সমস্যা হচ্ছে, না কাজের প্রেশারটা সমস্যা হচ্ছে, বা আগে 10-12 ঘন্টা কাজ ছিল এখন সেটা 15 ঘন্টা হয়ে গেছে, না ফাইন্যান্সিয়াল বার্ন আউট হয়ে যাচ্ছে, এত ফাইন্যান্সিয়াল ডিমান্ড বেশি আমার নিজে আমার উপরে যে আমি পুরো জিনিসটা ইয়ে রাখতে পারছি না, মানে স্ট্যাটাস রাখতে হবে, গাড়ি রাখতে হবে, একে ওকে সব ওই ম্যানেজ করতে হবে, কোন জায়গাটা করতে পারছি, এইটা আইডেন্টিফাই করা খুব দরকার যে কোন কোন জায়গাটায় হচ্ছে। সেই জায়গাটায় কিন্তু একটা বাউন্ডারি লাইন টানতে হবে, কিছুদিন একটা ব্রেক নিতে হবে এই প্রত্যেকটা জিনিস থেকে, এবং ব্রেক নিয়ে ভাবতে হবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখনই আমি এটা আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে কিন্তু একটা বাউন্ডারি করতে হবে, কীরকম যে হ্যাঁ হতে পারে আমার কাজের ডিমান্ড বাড়ছে, কোথাও আমাকে বলতে হবে যে না আমি এতটার বেশি পারছি না, এবং বলতে হবে পরিষ্কারভাবে যে এটাতে আমার সমস্যা হচ্ছে, এটাতে আমার শারীরিক মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, এটা আমি নিতে পারছি না। এটা কিন্তু কোনো হেরে যাওয়ার লক্ষণ নয়, এটা কিন্তু মানে আমি কর্পোরেট রেসে হেরে গেলাম বা পিছিয়ে পড়লাম কোনোটাই নয়, বরঞ্চ লম্বা রেসের খেলার জন্যে, অনেক দিন ধরে কাজ করার জন্যে এই মানে এই ইমিউনিটিগুলো আমাদের নিতেই হবে। ফাইন্যান্সিয়াল যদি খুব বেশি বার্ন আউট মনে হয়, তাহলে ওই জায়গাটা কোথায় কোথায় আমার কর্নার কাট করতে পারি, কোথায় কোথায় আমরা যে জায়গাগুলো অন্যের রেসপন্সিবিলিটি, অন্যের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিগুলো কমাতে পারি সেই জায়গাটা বলতে হবে। এবং আরেকটাও যেটা বলছিলাম আর কি, যদি আমরা দেখি যে রিলেশনশিপের ক্ষেত্রে কোন রিলেশনশিপটা থেকে আমি যেটা চাই বা যেই জায়গাটা খুব বেশি হয়ে যাচ্ছে আমি হ্যান্ডেল করতে পারছি না, সেই জায়গাটায় কিন্তু একটা দাড়ি টানতেই হবে। বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্টেন্ট বার্ন আউটের ক্ষেত্রে।
1: কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ বলুন।
2: আমি হরিণঘাটার বড়জা বলি, জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
1: বলুন।
2: আমার প্রশ্ন হচ্ছে যে তরুণ একটি বাড়িতে দুজন ব্যক্তি রয়েছে, তার মধ্যে ধরুন একজন খুব সুপ্রতিষ্ঠিত, কিন্তু একটা সময় হয়তো সে কষ্ট করেছিল কিন্তু আজকে সে সুপ্রতিষ্ঠিত, সকলেই ধরুন তাকে নিয়ে মেতে রয়েছে, অনেক নাম করেছে, অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, সবাই তাকে নিয়ে উল্লাসিত, কিন্তু সেই পরিবারেরই আরেকজন ব্যক্তি সে সব দিক দিয়ে ব্যর্থ। এখন সে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, অর্থনৈতিকভাবে অসুস্থ, কিন্তু দেখা যাচ্ছে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেই ব্যক্তিটি একদিন পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, করে আজকে যে সুপ্রতিষ্ঠিত হয়েছে তারই আশীর্বাদে হয়েছে, তারই সহযোগিতায় হয়েছে, কিন্তু মানুষ যে প্রতিষ্ঠিত হয়েছে তাকে নিয়ে যতটা আলোচনা করছে আনন্দিত বা গর্বিত, কিন্তু যে মানুষটা সব দিক দিয়ে বঞ্চিত হয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাকে কেউ সহযোগিতা করছে না। তাহলে আমার একটাই বক্তব্য যে মানুষের কোনটা করা উচিত, মানে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য তাকে সহযোগিতা করা উচিত, নাকি যে মানুষটা উন্নতি করেছে তাকে নিয়ে বেশি আনন্দ করা উচিত, এটাই যদি একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়।
1: বড় কোশ্চেন, ক্রিটিক্যাল অনেকটা কমেন্ট, তারপরে
0: আমি বলবো যে মানুষের কি করা উচিত সেইটাতে ফোকাস না করে, যিনি মনে করছেন

0: উনি অবহেলিত, উনি পাননি এবং উনি অসুস্থ, তার নিজেকে নিজের দিকে একটু তাকানো উচিত এবং নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেটা করা উচিত। অন্যেরা ভালোবাসলে বা অন্যদের থেকে আমি অনেক বাহবা পেলে তবেই আমার জীবনের মূল্যটা অনেক বেশি হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা সবাই পছন্দ করি যে অন্যরা আমাদের অ্যাপ্রিসিয়েট করুক, অন্যরা আমাদের ভালোবাসুক, কিন্তু তার মানে পুরো আপনার যে সেলফ ওয়ার্থটা বা আপনার যে নিজের প্রতি নিজেকে যে মানে ভ্যালিউটা দিচ্ছেন সেটা যেন অন্যের ওপর ডিপেন্ড না হয়ে যায়। যে সাকসেসফুল হবে তাকে অন্যরা ভালো বলবে বা অন্যরা অনেক বেশি কি বলে মানে মানে মানে তার তার কথা শুনবে টুনবে, এটা স্বাভাবিক, তার অ্যাটেনশন দেবে সেটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিচ্ছে মানে দিচ্ছে না সেই জায়গাটা না করে আপনি কি করলে এই এক পুরনো কথাটা না ভেবে এই মুহূর্তে আপনি কি করতে পারেন সেইটাতে ফোকাস করলেই বেটার হয়।
1: হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে, খুব টাচি। সোমনাথ দে পাড়া থেকে মেসেজ করছেন, 2021 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা কাটা যায়, আমি একেবারে বসে গেছি। আমার ওয়াইফ একটা নার্সারি স্কুলে টিচারি করে কোনো রকমে আমাদের চলে যায়, কিন্তু মাঝে মাঝে খুব রাগারাগি হয়, তখন আমার মনে হয় আমি সুইসাইড করি। আবার রাগ কমলে ভুলে যাই, কিন্তু আবার যদি কোনো দিন রাগারাগি হয় আমি যদি সুইসাইড করি তাহলে কি আমি শান্তি পাবো, আমি কি করবো বলুন।
0: সুইসাইড করলে শান্তি পাবেন কি না, দেখুন সুইসাইড তো আগে আমাদের লিগাল সিস্টেমে ফরবিডেন ছিল এবং ওটা একটি ক্রাইম হিসেবে ইয়ে করা হতো, সেগুলো সব চলে গেছে, কিন্তু রাগারাগি তো যে কোনো সম্পর্কের মধ্যেই আসতে পারে, তাই না? হয়তো আপনার ক্ষেত্রে রাগারাগিটা একটু বেশি হতে পারে, কিন্তু যে কোনো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেই রাগারাগি হয়। সেই রাগারাগিটা আপনি যদি মনে করেন যে এবং আপনার অ্যাক্সিডেন্টে যেই যেই সমস্যাটা হয়েছে এই দুটোকে না মিলিয়ে দিয়ে এটাকে রাগারাগিটা দাম্পত্য কলহের জায়গায় রাখলেন এবং এই সমস্যাটা কিভাবে ওভারকাম করতে পারেন বা অনেক কিছু দেখুন এখন মানে বেসিক্যালি এটা কি হয় যে আপনি বলছেন বসে গেছেন, আপনি এই জায়গাটা থেকে যদি একটুখানি অনেক তো অনলাইন কোর্সেস হয় সেগুলো করতে পারেন, অনলাইন কিছু রোজগার করার জায়গাটা খুঁজে নিতে পারেন, সেই করে যদি নিজের পারপাস অফ লাইফটা একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে মনে হয় এই সমস্যাটা একটুখানি সর্টেড হবে।
2: মন খারাপ হলে কাউন্সিলিং করাবো না থেরাপি করাবো, কোনটাতে মন ঠিক হবে?
0: আচ্ছা, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। কাউন্সিলিং আর সাইকোথেরাপির মধ্যে কি মানে আমরা অনেক সময় এই দুটোকে সিমিলারভাবেই বা একই মনে করে কথা বলি, কিন্তু কাউন্সিলিং মানে হচ্ছে যে যখন একটা সিচুয়েশন অনুযায়ী আমরা সেই সিচুয়েশনের সমস্যাটাকে সলভ করার চেষ্টা করি। কিছুক্ষণ আগে যেই ভদ্রলোক বলছিলেন যে এই এই অপশনটা নেব না ওই অপশনটা নেব, এটা একটা সিচুয়েশনাল সমস্যা, এই ক্ষেত্রে কাউন্সিলিং একদম ঠিক আছে। কিন্তু কখন যখন একটি ডায়াগনোসিস হয় বা একটি ডায়াগনোজ ডিসঅর্ডার হয়, যেমন ডিপ্রেশন, যেমন বাইপোলার ডিসঅর্ডার, যেমনি ধরুন মানে কারুর ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কখনো ADHD হলো বা চাইল্ডহুড ডিপ্রেশন হলো বা অ্যাংজাইটি হচ্ছে, প্রচণ্ড প্যানিক ডিসঅর্ডার হচ্ছে, এইগুলো হলে কিন্তু তখন আমরা সাইকোথেরাপি করব, কারণ এইটার একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, মানে খুব স্ট্রিক্ট ট্রিটমেন্ট প্রোটোকল আছে এবং সেইটা কখন কোন ডিসঅর্ডারে কোনটা করতে হবে সেইগুলো সব ইয়ে করা আছে, সেই ফল সেটা ফলো করে করতে হয়।
1: ফোনে কে আছেন? নমস্কার।
3: নমস্কার, আমি বরিশাল সকল বাজার থেকে সুজিত ঘোষ বলছি।
1: বলুন।
3: বলছি যে আমার একটি অভ্যাস আছে, এটি সমস্যা কিনা আমি জানি না, সেটাই জানতে চাইছি। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি যখন এক কাপ চা নিয়ে এখানে বসি, আমার এখানে এখনো গাছপালা আছে, নিরিবিলি আছে, সেই সময় আমার কানের কাছে কোনো রকম এমনকি আমার গান বাজনা কোনো অনুষ্ঠান কোনো কিছু ভালো লাগে না, শুধু নীরবতাটাই ভালো লাগে। আর পাখির ডাকটাই ভালো লাগে, এটা কি আমার মনের কোনো সমস্যা?
0: এটা আপনার মনের সমস্যা না, বরঞ্চ বলতে পারে এটা আপনার মনের ওষুধ। আপনার এই যে এই নীরবতা, ভালো লাগা, পাখি টাখি, পাখির আওয়াজ, গান, মানে ওই নির্জনতাটাই কিন্তু আপনাকে একটা বলবো যে সকালবেলা একটা মানে ওষুধের মতো কাজ করে, যেটা সারা দিন হয়তো আপনার ব্যাটারিটা রিচার্জড রাখে। তো এটা আপনার আমি বলবো প্রবলেম তো নয়, বরঞ্চ একটা দারুণ মানে বুস্টার বলা যেতে পারে, খুব ভালো।
2: আচ্ছা, এই যে এখন বারবার কথা হয়, মানুষের সময় খুব কম, চেম্বারে যেতে চায় না, অনলাইন থেরাপি বা অনলাইন কাউন্সিলিং, এটা কি কার্যকরী হয়?
0: অনলাইন কাউন্সিলিংয়ের বা অনলাইন সাইকোথেরাপির প্রচলনটা আগেও ছিল এবং কোভিডের সময় থেকে খুব এটা টেক অফ করেছে আর কি। যেখানে মানে আমাদের প্রফেশনাল নেই বা যে মানুষটি থেরাপি করতে চাইছে সে এমন জায়গায় আছে, সেখানে আশেপাশে সেরকম ব্যবস্থা নেই, সেখানে কিন্তু অনলাইন সাইকোথেরাপিটা খুবই কার্যকর। তবে এইটা করতে গেলে কিছু জিনিস আমাদের একটু কেয়ারফুলি করতে হবে, যে কানেকশনটা খুব ভালো থাকতে হবে, যাতে আমরা যে ফেস টু ফেস যখন কাউন্সিলিং করি বা সাইকোথেরাপি করি যে মানুষটাকে দেখতে পাই, মানুষ যা বলছে তার থেকে বেশি বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা বেশি পার্ট প্লে করে, তো সেইটা যেন আমরা খুব ভালো করে জানতে পারি। এবং শুধু সেই পেশেন্ট নয়, তার ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথেও যাতে কথা বলা যেতে পারে। আমি এখন পার্টিকুলারলি যেটা করি সেটা হচ্ছে অনলাইন সেশন করা, থাকলেও কখনো যদি সুযোগ হয় তাকে বলি যে অফলাইন, মানে হাইব্রিড মোডটা এখন খুব ভালো কাজ করে। হ্যাঁ,
1: একটা খুব কথা, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হেলথ অ্যাংজাইটি, এবং এই হেলথ অ্যাংজাইটির সঙ্গে কাপলড হয়ে যায় মৃত্যু ভয়। এই জিনিসটা মানে বয়স হয়েছে, কিছু রোগ ভোগ হবেই, কিন্তু এখান থেকে বেরোনোর পথ কি?
0: দেখুন, বয়স হলে একটু হেলথ অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটিটাও একটু বাড়ে, এবং সবসময় ওদের মধ্যে একটা ভয় থাকতে থাকে আমার জন্যে অন্যরা অসুবিধার মধ্যে পড়ে যাবে, একটা কুণ্ঠাবোধ, একটা এই জায়গাগুলো থাকে। তো আর ওই একটা অ্যাক্টিভ লাইফ থেকে হঠাৎ করে একটা ড্রপ হয়ে যায়, তো এই প্রবলেমগুলো আমরা দেখি জেরিয়াট্রিক মেন্টাল হেলথে খুবই এফেক্ট করে, স্পেশালি ডিপ্রেশনটা তো খুবই বেশি হয়। হেলথ অ্যাংজাইটি এবং এইটা থেকে, এইটা হচ্ছে ওই রুটিন একটা লাইফ লিড করা, আইসোলেটেড না হয়ে যাওয়া সব থেকে বড় মানে পজিটিভ জিনিস একটা একজন জেরিয়াট্রিক মানুষের ক্ষেত্রে। যে এই যে আগে আমরা দেখতাম ওই মর্নিং ওয়াক গ্রুপস, ঠিক আছে, বিকেলে লাফিং ক্লাব, তারপরে যোগা করতে যাচ্ছে বিকেলবেলা, যোগা হচ্ছে না, গল্পই হচ্ছে, টি ক্লাব, হ্যানো ক্লাব, এইগুলো যে কি সাংঘাতিক ভালো, মানে ওই যে সপ্তাহে একদিন আর কি পুরো উইকের মানে জীবনী শক্তিটাকে নিয়ে আসে, সেই জন্য এই কানেকশনটা থাকলেই কিন্তু তা সেখানে গিয়ে তারা একটুখানি, কেউ একটু হেলথ অ্যাংজাইটির কথা বলছে বলে আর অন্য কেউ বলছে আরে ছাড় তো ওই কথা বলিস না, অন্য কথা বলি, করতে গিয়ে ওই জায়গাটা একটুখানি ইজি হয়ে যায়। আইসোলেটেড যত মানুষ হবে তত কিন্তু এই অ্যাংজাইটিটা বাড়তে থাকবে। তো এইটা কাটানোর উপায় হচ্ছে কানেকশন।
1: নমস্কার।
2: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ, দুজনকে নমস্কার, আর ম্যাডামকেও নমস্কার।
0: নমস্কার।
4: আর আমি নিউ টাউন, কলকাতা নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
2: বলুন।
4: আমার একটাই প্রশ্ন দাদা আপনার ম্যাডামের কাছে, যে আমি এমনি মন মেজাজটা সবসময় বিয়ে টিয়ে করিনি, এমনি সাধারণ, কিন্তু কারোর উল্টোপাল্টা কথা শুনলে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গরম হয়ে যায়, তখন উল্টোপাল্টা করে জবাব দিই আর তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে হুট করে মেজাজটা গরম হওয়া, এর কারণটা কি দাদা? আমি তো কিছু বুঝতে পারি না, কারোর সঙ্গে আমার পড়ে না, এইটাই আমার ম্যাডামের কাছে প্রশ্ন।
2: হঠাৎ করে রাগ হয়ে যায়,
0: হঠাৎ করে রাগ হয়ে যায়, আবার হঠাৎ করে রাগটা খুব তাড়াতাড়ি পড়েও যায়, তাই তো? হঠাৎ করে যখন রাগ হয়ে যাবে তখন আপনি এর পরের দিন থেকে বলবেন যে সোজা ঘরে ঢুকে যাবেন, ঢুকে

0: los amorosos buscan. Su corazón les dice que nunca van a encontrar.
1: Akashvani Kolkata. Ekti ghoshona. শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনছেন এবং শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
2: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে, duniya.com duniya.com
3: দুনিয়া ডট কম নিয়ে বিশ্বজিৎ এবং সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। বলবো পৃথিবীর আকাশ ছোঁয়া সব স্ট্যাচুর কথা, যেগুলো দেখতে আকর্ষণীয় লাগে পর্যটকদের। তাই উঁচু মূর্তি দেখার অভিজ্ঞতা নিতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন পর্যটকরা। পৃথিবী জুড়েই যারা ভ্রমণ পিপাসু তাদের মধ্যে এই উৎসাহ কিন্তু দিনের পর দিন বাড়ছে। আজ আমরা 5টি এরকম স্ট্যাচুর কথা আপনাদের বলবো।
1: এর মধ্যে প্রথম যেটি, সেটি বিশ্বে অন্য কোথাও যেতে হবে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের গুজরাটে চলে গেলে নর্মদা নদীর তীরে স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, স্ট্যাচু অব ইউনিটি। ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের অবয়ব রয়েছে এই মূর্তিতে। বল্লভভাই প্যাটেলের কথা আমরা সবাই জানি, যিনি ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ছিলেন। সাদা সিদা পোশাক পরতেন, ঠিক সেই রকম পোশাক পরেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন স্ট্যাচু অব ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেল। তার তামার স্যান্ডেল পরা পা যেন সামনের দিকে এগোচ্ছে। উচ্চতা কত জানেন? 182 মিটার, মানে 597 ফুট। 70,000 টনেরও বেশি সিমেন্ট, 24,500 টন স্টিল ও 1,700 মেট্রিক টন তামা দিয়ে এটি গঠিত। মূর্তির ভেতরে 135 মিটার উঁচু গ্যালারি রয়েছে। পর্যটকরা সেখানে ঢুকে বাঁধ ও চারপাশের পাহাড় পর্বতের সৌন্দর্য উপভোগ করতেই পারবেন।
3: এরপরে যাব স্প্রিং অব টেম্পল বুদ্ধ, চীনের হেনান প্রদেশের লুসানে। অবশ্য এর বিস্তারিত গল্প আপনাদের বলবো গানের বিরতির পর।

দুনিয়া ডট কম নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। বলেছিলাম চীনে নিয়ে যাব। এতদিন গৌতম বুদ্ধের এই প্রতিবিম্ব ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এর উচ্চতা 420 ফুট 128 মিটার। চীনের হেনান প্রদেশের লুসানে অবস্থিত এটি।

0: 2002 সালে তৈরি হয় এই মূর্তি। বেশিরভাগ বুদ্ধ মূর্তি ধ্যানময় আসনে থাকতে দেখা যায়, তবে স্প্রিং টেম্পল বুদ্ধ দাঁড়িয়ে হাত উঠিয়ে অনুসারীদের আশীর্বাদ করছেন। 108 কেজি সোনা, 3,300 টন তামা ও 15,000 টন স্টিল দিয়ে 2008 সালে তৈরি হয় মূর্তি তৈরির কাজ। সুতরাং পৃথিবীর অন্যতম বড় মূর্তি এই চীনের মূর্তিটি।
1: তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। আর কথা সবারই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং ঐতিহ্যের সবথেকে বড় নিদর্শনগুলোর একটি, উচ্চতা 305 ফুট মানে 80 মিটার। আটলান্টিকের সাগর পারে বেডলো দ্বীপে হারসন নদীর মুখে 100 বছর ধরে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অব লিবার্টি, সাম্য, স্বাধীনতা, মুক্তির প্রতীক হিসেবে। এই মূর্তিটি 1886 সালে, মানে আজ থেকে 100 বছরেরও বেশি আগে, অর্থাৎ 130 বছর আগে ফ্রান্স উপহার হিসেবে পাঠিয়েছিল আমেরিকাকে। ঢিলে ঢালা সবুজ আভরঙের গাউন পরে থাকা এক নারীর অবয়ব, 7 মহাদেশ ও 7 সাগরের প্রতীক হিসাবে মাথায় সুচলো কাটাওয়ালা মুকুট, ভাস্কর্যের বাঁ হাতে একটি বই, এতে রোমান সংখ্যায় খোদাই করে লেখা আমেরিকার স্বাধীনতার দিনক্ষণ, অর্থাৎ 4 জুলাই 1776, আর ডান হাতে উঁচিয়ে ধরা আছে একটা মশাল, পায়ে পড়ে থাকা ছেঁড়া শিকল বলে দিচ্ছে মুক্তির কথা। এর বাইরের অংশ তৈরিতে তামা ব্যবহার করা হয়েছিল, আর মশাল ধরে থাকা মূর্তির ডান হাতের ভেতরে 42 ফুট লম্বা সিঁড়ি আছে, পরিচর্যা করতেই হয়, খুব স্বাভাবিক, এই সিঁড়ি দিয়েই উঠতে হয়। প্রকৌশলী মানে টেকনোলজিস্টরা মূর্তির ডান পায়ের নিচ দিয়ে প্রবেশ করেন, আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসেস এই ভাস্কর্য রক্ষণাবেক্ষণ করে থাকে। 1924 সাল পর্যন্ত এর পরিচিতি কিন্তু অন্য নামেই ছিল, লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, পরের নাম হয় স্ট্যাচু অব লিবার্টি।

0: মনের মানুষের খবর হয়তো বিশ্বজিৎ আর সঞ্জয় দিতে পারবে না আপনাদের, কিন্তু যে খবর দিচ্ছিলাম যে পৃথিবীর উঁচু যে মূর্তিগুলো সেগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছিলাম, এবার বলবো ক্রাইস্ট দ্য রিডিমারের কথা। এই ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে রয়েছে বিখ্যাত মূর্তি, ক্রাইস্ট দ্য রিডিমার। এটি মূলত খ্রিশ্চান ধর্মের প্রধান যীশু খ্রিস্টের একটি প্রতিকৃতি। এর উচ্চতা 125 ফুট, মানে 38 মিটার। এতে দেখা যায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রিও ডি জেনেরো শহরের দিকে দুহাত ছড়িয়ে দিয়েছেন যিশু। রিও ডি জেনেরো তিজুকা বনের জাতীয় পার্কে কর্কোভাদো পাহাড়ের উঁচুয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যিশু খ্রিস্টের প্রতিকৃতির এই মূর্তি। 2007 সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ক্রাইস্ট দ্য রিডিমারের নাম যুক্ত হয়। এটি ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য। ক্রাইস্ট দ্য রিডিমারের এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 28 মিটার বা 92 ফুট। মূর্তি তৈরির কাজে ব্যবহার হয়েছে রেইনফোর্সমেন্ট কনক্রিট এবং সাজিমাটি বা সোপস্টোন। আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। বিশাল আকার এই মূর্তি, এর ওজন 635 মেট্রিক টন। 1931 সালে 11ই অক্টোবর প্রাদেশিক গভর্নর গার্ভাস ভার্গাস এবং কার্ডিনাল দম সেবাস্তিয়া ও লিম উদ্বোধন করেন ক্রাইস্ট দ্য রিডিমার।
1: আজকের শেষ যে নিবেদন সেটি হল দ্য মাদারল্যান্ড কলস। হ্যাঁ, জন্মভূমির জন্য বিজয়ী যোদ্ধার ভঙ্গিমায় এক জননী আকাশের দিকে তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ ধর্মমূর্তির বাইরে বিশ্বের

0: সবচেয়ে দীর্ঘতম ভাস্কর্য এটাই। এর নামকরণ অর্থাৎ দ্য মাদারল্যান্ড কলসের মধ্যেই দেশপ্রেমের বাণী আছে। এই ভাস্কর্যের পটভূমি অবশ্যই রাশিয়ার স্তালিনগ্রাদ যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতদের বিজয়ের প্রতীক এই নারী মূর্তি। ভোলগাগ্রাদ শহরের সবথেকে উঁচু জায়গা ম্যামেইভ কারগান পর্বতের চূড়ায় রয়েছে এই মূর্তিটি। 1967 সালের 15 অক্টোবর এই মূর্তিটির উন্মোচন হয়, উচ্চতা 279 ফুট মানে 87 মিটার। সম্পূর্ণ কংক্রিটের তৈরি এই ভাস্কর্যের ওজন 7,900 টন। এর ভেতরে 200টি ধাপ যুদ্ধের 200 দিনকেই বুঝিয়ে দেয়। দ্য মাদারল্যান্ড কলস।
1: আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম, অর্থাৎ এই যে স্ট্যাচু, যে স্ট্যাচুগুলো একেবারে পাহাড় ছুঁয়ে বলতে পারেন যে আকাশের কাছাকাছি পৌঁছে যায়, সেই সব স্ট্যাচুর কথাই আপনাদের বলছিলাম, যেগুলো ভ্রমণ পিপাসু তারা দেখতে যায়। এবং শুধু দেখতে যায় তাই নয়, এর যে সৌন্দর্য আছে সেটা কিন্তু সবাই বিশ্বাস করে যে একেবারে অন্যরকম সৌন্দর্য নিয়ে এগুলো দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের উঁচু মূর্তি বলে শুধু নয়, নান্দনিকতার দিক থেকেও এ একেবারে অসম্ভব স্বতন্ত্র। এবং কিভাবে এই মূর্তি তৈরি হয়েছে এবং এই মূর্তি তৈরির যে ইতিহাস, সেইগুলোই আমরা পৌঁছে দিলাম আপনাদেরকে। dunia.com-এ আমাদের সেই তালিকা, আরও অনেক অনেক বড় তালিকা, প্রচুর মূর্তির কথা রয়েছে পৃথিবী জুড়ে, উঁচু উঁচু মূর্তি রয়েছে। স্ট্যাচু অফ লিবার্টির কথা আমরা বলেছি, ভারতবর্ষের মূর্তির কথা বলেছি, এই অনেকগুলো মূর্তি যেগুলো সঠিকভাবে প্ল্যান করে রুটিন করে আমরা দেখতে যেতে পারি। আজকে এই পর্যন্তই, আবার কোনো দিন dunia.com-এ অন্যান্য বিষয়ে যেগুলো দেখার মতো জানার মতো সেই তথ্য নিয়ে ফিরে আসব। গান শুনতে শুনতে আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কিছু কিছু গান থাকে না, যেই গানগুলো শুনলেই বোঝা যায় যে পুজো আসছে, ঠিক এই গানটা, এর পরের গানটা আডি বর্মন আর আশা ভোসলের গলায় একদম সেই রকম গান, পুজোর প্যান্ডেলে বাজে, কারণ আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বারোটা বেজে ১৯ মিনিটে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক, শুনতে চেয়েছে রুদালির সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় এই গানটা। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে, সঙ্গে তোমার নাম আর লোকেশন লিখতে কিন্তু একদম ভুলো না।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন, আর সেই কারণে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে মেসেজ করে শুনতে চেয়েছেন শাহজাহান রিজেন্সি সাউন্ডট্র্যাক থেকে অনির্বাণ ভট্টাচার্যের গলায় কিচ্ছু চাইনি আমি এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: উলুবেরিয়া থেকে পরের মেসেজ করেছে রোহিত, শুনতে চেয়েছে কালিউগের সাউন্ডট্র্যাক থেকে আতিফ আসলামের গলায় আদাত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: লতা মঙ্গেশকরের গলায় পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন অমৃতা বণিক ফ্রম টলিগঞ্জ.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গানে রিকোয়েস্ট করেছে সোনারপুর থেকে প্রণয়, শুনতে চেয়েছে ব্লাড মানি সাউন্ড ট্র্যাক থেকে মুস্তাফা জাহিদের গলায় জ্যোতি রে সাঙ্গ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 12:45 তুমি রয়েছ মহুলের সঙ্গে, শুনতে কি চাও। আর এই মুহূর্তে মেসেজ করেছে মহেশতলা থেকে রাজকুমার দত্ত, শুনতে চেয়েছেন রঙ্গিলা সাউন্ড ট্র্যাক থেকে আশা ভোসলের গলায় তানহা তানহা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কলকাতা থেকে মেসেজ করেছে মধুমিতা, শুনতে চেয়েছে ফসিলসের এই একলা ঘর আমার দেশ।

ঘড়িতে সময় 12:57 হয়ে 50 সেকেন্ড, আর সেই কারণে তুমি জানো যে শুনতে কি চাও এর সময় একেবারে শেষ। যেতে যেতে যার গানের রিকোয়েস্ট বাজিয়ে দিয়ে যাব, মেসেজ আমাদের করেছেন এক ভিলেনের সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছে এই গানটা, ত্রিপর্ণা নলপুর থেকে, বঞ্জারা, মোহাম্মদ ইরফানের গলায়। আর এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03:40। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, রাজেশ্রী দাসের পরিবেশনায়।

Rema bana mama rema bani dani mama bani dani bani dani.

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন শিল্পী রাগে শ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে। এখন শুনবেন শরৎবাদন, পরিবেশনায় শিল্পী পুষ্পেন দে, রাগ কৌশিকা নাড়া।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন শরৎবাদন পুষ্পেন্দের পরিবেশনায় কৌশিক আনারা রাগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: अपना दिल तो हमारा।
0: গড়িত সময় 2:01 আর তোমার সঙ্গে রয়েছি মহুল, তোমার কানে আপকে লিয়ে। আপকে লিয়েতে আজকে শুরুতে হেমন্ত কুমারের গলায় থাকছে সোলভা সাল থেকে হ্যাঁ আপনা দিল।

পরপর দুটো গান শুনে নিলে তুমি। প্রথমের গান ছিল বাহারু কে স্বপ্নের সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকরের গলায় আজা পিয়া, আর তারপর ছিল আজনবী সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় এক আজনবী। তুমি শুনছো আপকে লিয়ে রয়েছ মহুলের সঙ্গে, আর এই মুহূর্তে তোমার জন্য জুয়েল থিফের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোসলের গলায় রাত আকেলি হ্যায়।

2:19 মহল তোমার কানে রাখছে পরপর দুটো গান। এখন প্রথমের গান পেয়াসার সাউন্ডট্র্যাক থেকে, হেমন্ত কুমারের কলায় জানে বো কেসে লোগ থে, আর তারপর অনামিকা থেকে বাহু মে চলিয়া।

दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

গীতাদা তার নির্মাত রফির গলায় পেয়াসা সংগ্রাম থেকে এতক্ষণ তুমি শুনছিলে হাম আপ কি দিল মে, আর এরপর আনন্দের টাইটেলটা আনন্দের সংগ্রাম থেকে মান্নাদের গলায় এই গানটা থাকলো।

0: कभी तो हंसाए।
1: ছায়ার সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর তলত মাহমুদের গলায় পরের গান।

2:44 মিনিটে জঙ্গলের সাউন্ডট্র্যাক থেকে তোমার কানে ছিল এতক্ষণ মোহাম্মদ রফির গলায় এহসান তেরা, আর এরপর হামদনু থেকে আশা ভোসলের গলায় থাকছে জাহাঁ মে আয়েশা। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

পরপর দুটো গান থাকছে তোমার জন্য। প্রথমের গান প্রেম গীতে সাউন্ড ট্র্যাক থেকে জগজিৎ সিং এর গলায়, আর তারপর দিলেক মন্দির থেকে লতা মঙ্গেশকরের গলায়।

দুটো বেজে 57 মিনিট, আর সেই কারণে মহুলকে চলে যেতে হবে আপকে লিয়ারি প্রথম ঘন্টা থেকে। যেতে যেতে তোমার জন্য রেখে যাবো ব্ল্যাকমেলের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় পাল পাল দিল কে পাস। আর তুমি কিন্তু কোথাও যেও না, কারণ বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌম্যকান্তি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

একসাথে ফেমরেন মো নিউজ অন এয়ার অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। মহুলের সাথে ছিলেন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত, এখন ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরপর ৩টি অনুষ্ঠানে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি। একেবারে শুরুতেই শিল্পী আতিফ আসলাম একক কণ্ঠে দেখতে দেখতে।

জিৎ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, গীতিকার সুরকার সমীর নাদিম শ্রাবণ। শুনছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সৌমকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কবিতা কৃষ্ণমূর্তির এই গানটির সঙ্গে আজকের মতো শেষ হলো হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনওয়ে। আপকে লিয়ে শেষ হয়ে যাওয়া মানেই সময়টা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী তিয়াশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ বাইরা।

107 FM রেনবো শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদনে শুনছিলেন, এক্ষুনি যে পরিবেশনাটি শেষ হলো পণ্ডিত তরুণ ভট্টাচার্যের পরিবেশনায় সন্তুর রাগ নাডভাইরা। এটি ছিল আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। আজকের প্রভাতীর প্রথম নিবেদনে শুনেছেন শিল্পী তিয়াশা বসু রায়ের পরিবেশনায় খেয়াল রাগ বৈরাগী, এবং দ্বিতীয় পরিবেশনায় সন্তুর বাদন পণ্ডিত তরুণ ভট্টাচার্য রাগ নাডভাইরা। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ছটা পর্যন্ত, তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।

বিগত অনুষ্ঠানে, অর্থাৎ ঠিক এর আগের সকালটিতে, গতকাল সকালে 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকালে আপনাদের সঙ্গে ছিলাম। আজকে 7 অক্টোবর 2026 বুধবার, পরপর দুটি দিন মাঝরাতের এই দুটি অনুষ্ঠানে, দুদিনের পরপর দুটি আনন্দধ্বনি অ্যাপকেলি এবং প্রভাতিতে আপনাদের সঙ্গে রয়েছি। গতকালকে রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত গড় ঠিকানি এই লেখাটির কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম।

মসৃণ অন্ধকারে এখানে সেখানে চোখে আলো খোঁচা মারে, তা দেখে চাঁদের ব্যথা যদি লাগে প্রাণে, বার্তা পাঠায় শৈল শিখর পানে, বলে আজ হতে জ্যোৎস্নার উৎপাতে আলোর আঘাত লাগাবো না আর রাতে। ভেবে দেখো তবে কথাটা কি হবে ভালো, তাপের জ্বলন আনে কি সবারই আলো। এখানেই চিঠি শেষ করে যাই চলে, ভেবো না যে তাহার শক্তি কমেছে বলে, বুদ্ধি বেড়েছে তাহারই প্রমাণ এটা, বুঝেছি বেদম বাণীর হাতুড়ি পেটা। কথারে চওড়া করে বকুনির জোরে, তেমনি যে তাকে দেয় চ্যাপটাও করে, বেশি যাহা তাই কম এ কথাটা মানি, চেঁচিয়ে বলার চেয়ে ভালো কানাকানি। বাঙালি এ কথা জানে না বলেই ঠকে, দাম যায় আর দম যায় যত বকে। চেঁচানির চোটে তাই বাংলার হাওয়া, রাত দিন যেন হিস্টিরিয়ায় পাওয়া। তারে বলে আর্ট না বলা যাহার কথা, ঢাকা খুলে বলা সে কেবল বাচালতা। এই তো দেখো না নাম ঢাকা তব নাম, নাম যাদা খ্যাতি ছাপিয়ে যে ওর দাম। এই দেখো দেখি ভারতীর ছল গিয়ে, বকা ভালো নয় এ কথা বোঝাতে গিয়ে, খাতাখানা জুড়ে বকুনি যা হলো জমা, আর্টের দেবী করিবে কি তারে ক্ষমা। সত্য কথাটা উচিত কবুল করা, রব যে উঠেছে রবিরে ধরেছে জরা, তারই প্রতিবাদ করি এই তাল ঠুকে। তাই বকে যায় যত কথা আসে মুখে, এ যেন কলপ চুলে লাগাবার কাজ, ভিতরেতে পাকা বাহিরে কাঁচার সাজ। ক্ষীণ কণ্ঠেতে জোর দিয়ে তাই দেখাই, বকবে কি শুধু নাতনিজনেরা একাই, মানব না হার কোনো মুখরার কাছে, সেই গুমরে আজও ঢের বাকি আছে। প্রহাসিনিকা গ্রন্থের গড় ঠিকানি রচনাটি শুনছিলেন। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী সুস্মিতা ভট্টাচার্য এই গান দিয়ে আজকের আনন্দধ্বনি শুরু করছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝরাত থেকে এতক্ষণ সঙ্গে রয়েছেন, তাদের সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, 7 অক্টোবর 2026 বুধবার, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত রঙ্গ, এত বড় রঙ্গ ছড়াটির অনুকরণে লিখিত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোনপাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিত দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছে তিত, পলতা তিত, তিত নিমের সুক্ত, তাহার অধিক তিত যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। এবারে শিল্পী সুমিত্রা সেন, একক কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে গান। ঘড়িতে 5:19। প্রহাসিনী কাপুর গ্রন্থের পরিণয় মঙ্গল। তোমাদের বিয়ে হলো ফাগুনের চৌঠা, অক্ষয় হয়ে থাক সিঁদুরের কৌটা, সাতচরে তবু যেন কথা ফুটে নাম, নাসিকার ডগা ছেড়ে ঘোমটাও না ওঠে। শাশুড়ি না বলে যেন কি বেহায়া বউটা, পাক প্রণালীর মতে করো তুমি রন্ধন। যেন ইহা প্রণয়ের সব সেরা বন্ধন, চামড়ার মতো যেন না দেখায় লুচিটা, সরচিত বলে দাবি নাহি করে মুচিটা, পাতে বসে পতি যেন নাহি করে ক্রন্দন। যাই কেন বলুক না প্রতিবেশী নিন্দুক, খুব কষে আটা যেন থাকে তব সিন্দুক, বন্ধুরা ধার চায় দাম চায় দোকানি, চাকর বাকর চায় মাসহারা চোকানি, ত্রিভুবনে এই আছে অতি বড় তিন সুখ, বই কেনা শখটারে দিও না কো প্রশ্রয়, ধার নিয়ে ফিরিও না তাতে নাহি দোষ রয়। বোঝার নাই বোঝো কাছে রেখো গীতাটি, মাঝে মাঝে উল্টিও মনু সংহিতাটি, স্ত্রী স্বামীর ছায়া সম মনে যেন হুঁস রয়। যদি কোনো শুভ দিনে ভর্তানা ভর্তসে, বেশি ব্যয় হয় পড়ে পাকা রুই মৎসে, কালিয়ার সৌরভে প্রাণ যাবে উতলায়, ভোজনে দুজন শুধু বসবে কি দুতলায়, লোভিয়ে কবির নাম মনে রেখো বৎসে, দ্রুত উন্নতি বেগে স্বামীর অদৃষ্ট, দারোগা গিরিতে এসে শেষে পাক ইষ্ট, বহু পুণ্যের ফল যদি তার থাকে রে, রায়বাহাদুর খ্যাতি পাবে তবে আখেরে, তারপরে আরো কিবার হবে অবশিষ্ট। শুনছিলেন পরিণয় মঙ্গল। এবারে শিল্পী রমা মণ্ডল এবং তারপরে দেবব্রত বিশ্বাস একক কণ্ঠে পরপর দুই শিল্পী।